0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 6 আশ্বিন, 9 রবিউল সানি, 21 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পাচার রোধে কোস্টগার্ডকে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। কুমিল্লার শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাম মোকাবেলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ টিকা কার্যক্রম, আওতায় আসবে 34 লাখ শিশু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করল সরকার। সাভারের একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত অন্তত 6 জন। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী ফুটবলে আজ মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ, হকিতে মালয়েশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আজ ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালে শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এবং নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। বিস্তারিত প্রতিবেদনে
3: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই ঐতিহাসিক মুহূর্তে কেবল একজন রাষ্ট্রনায়কের বক্তব্যই ধ্বনিত হবে না, বরং রচিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে জিয়া পরিবারের 4 দশকেরও বেশি সময় ধরে চলা এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের নতুন অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের 26শে আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
4: ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যেকার বৈষম্য হ্রাস পাওয়ার বদলে দেখা যাচ্ছে তা বরং বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সনদের আদর্শ এবং মানব অধিকার সংক্রান্ত ঘোষণার প্রতি আমরা সকলেই আনুগত্যশীল।
3: তাঁর ওই ভাষণের ঠিক 13 বছর পর 1993 সালের 1 অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের 48তম অধিবেশনে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
5: এ কমিটমেন্ট হুইচ উইল এনেবল আওয়ার চিলড্রেন টু বি সিকিউর অ্যান্ড হ্যাপি অ্যান্ড রিয়েলাইজ দ্য ফুল পটেনশিয়াল। ইউ উইল ফাইন্ড বাংলাদেশ ইন দি ফোরফ্রন্ট অফ এফর্টস to give our children the best possible first start in life. I am confident all of us gathered here will also do the same.
3: এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য দেবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা গুরুত্ব পাবে।
6: তার বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।
3: বাংলাদেশের জন্য এবারের 81তম অধিবেশনটি বাড়তি তাৎপর্য বহন করছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, 1993 থেকে 2005 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় ছিল, আর 2026 সালে তারেক রহমানের প্রথম ভাষণের মধ্য দিয়ে সেই অধ্যায়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পিতামাতার পর পুত্র হিসেবে তারেক রহমানের এই ভাষণ কেবল একটি কূটনৈতিক ভাষণ নয়, বরং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলা আশা ও বিশ্বাসের এক প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ ও উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালীর আধুনিকায়ন করা হবে। সংশোধনীতে টেকসই ক্রয় ব্যবস্থার অধিক সংস্থানের লক্ষ্যে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয় নির্ণায়কের অনুপাত ভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মাইনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালককে বাহিনীটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারের সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন। তারা রাষ্ট্রপতির কাছে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে গৃহীত সরকারি উদ্যোগগুলো যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ জানান। তারা গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশিত 845 জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মারকের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারবর্গ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেছেন, রামিসা হত্যার বিচারের মতো সংক্ষিপ্ত সময়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে তার মন্ত্রণালয় এ বিষয়ে বিচার বিভাগকে সহায়তা করবে। শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সারাদেশের মানুষ মর্মাহত উল্লেখ করে তিনি বলেন,
7: নিখোঁজ হওয়ার 24 ঘন্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয় এবং তার 12 ঘন্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ হিসাব মতে আগে 3 জন, আজকে 1 জন, 4 জন গ্রেপ্তার হয়েছে এবং যে মোবাইল নিয়ে ঘটনা সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছে। সমস্ত আলামত পাওয়া গিয়েছে, তারা ঘটনা স্বীকার করেছে। আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব।
1: উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেল 3টায় মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঠিক সেভাবেই তা বাস্তবায়নে দ্রুত এগোতে চায় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গতকাল জাতীয় সংসদ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, কমিটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার চেষ্টা করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন বলেছেন, হাম ও রুবেলের সংক্রমণ নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের আওতায় আনতে শুরু হচ্ছে মাসব্যাপী ক্যাম্পেইন। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই টিকাদান কর্মসূচি আগামী 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত এপ্রিল থেকে পরিচালিত ক্যাম্পেইনে প্রায় 1,98,30,000 শিশু টিকা পেয়েছে। তবে এখনও যারা টিকা নিতে পারেনি এমন 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 34 লাখ শিশুকে এই ক্যাম্পেইনের টিকা দেওয়া হবে। এজন্য 58 লাখ ডোজ টিকা মজুদ আছে বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেজান্দ্রো। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, চলমান রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং কূপ খনন বিষয়ে আলোচনা হয়। এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় মজুতকৃত গ্যাস ও তেল সম্পদ উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। গতরাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল 135 টাকা, অক্টেন 165 টাকা, পেট্রোল 160 টাকা এবং কেরোসিন 155 টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য গতরাত থেকে কার্যকর হয়েছে। রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে 6 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, গতকাল সন্ধ্যা 6:45 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং 5 জনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আরও একজনের মরদেহ উদ্ধার করেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে থাকা একটি ট্রেনের বগিতে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং 30 মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার গতরাতে সাংবাদিকদের এই কথা জানান। উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনয়নে 3য় জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 184 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে নতুন করে 1,593 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এদিকে দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, টানা তৃতীয় মাসে কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে 8.26%, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: কয়েক মাসের ঊর্ধ্বমুখী প্রবণতার পর মে মাসে 9.42% ওঠে মূল্যস্ফীতি। এরপর টানা তিন মাসে কমে আগস্টে তা দাঁড়িয়েছে 8.26%। মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতার কারণ ও এর সামগ্রিক প্রভাব সম্পর্কে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এবং অর্থনীতিবিদরা জানান, খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কমে আসা এবং বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি মূল্যচাপ কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
10: বর্তমানে মূল্যস্ফীতি কমার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কিছুটা কমে আসে, পাশাপাশি বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং আমদানি ও বাজার ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগেও ভূমিকা রেখেছে। মে মাসের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি 1.16% কমেছে, এটি নিঃসন্দেহে মূল্যচাপ কমার একটি ইতিবাচক প্রবণতা বলে মনে।
9: BBS এর হিসাবে জুলাইয়ে 8.32% থাকা সার্বিক মূল্যস্ফীতি আগস্টে কমেছে আরো 0.06%। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি 7.16% থেকে নেমে এসেছে 7.02%। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.60%, অর্থাৎ এক বছরের ব্যবধানেও খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কমেছে। মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের উপর এর প্রভাব পুরোপুরি কমেনি, তাই মূল্যস্ফীতি কমার এই ধারা অব্যাহত রাখতে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদেরা।
10: মূল্যস্ফীতি কমার অর্থ শুধুমাত্র পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বাড়ার গতিও কমে আসে। তবে খাদ্য মূল্যস্ফীতি 7% ঘরে নেমে আসা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির বিষয়। এই প্রবণতা ধরে রাখতে হলে বাজারের সরবরাহ স্বাভাবিক রাখা, আমদানি সহজ রাখা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম আরো কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছি।
9: টানা তিন মাস মূল্যস্ফীতি কমে আসায় অর্থনীতিতে মূল্যচাপ প্রশমনের ইঙ্গিত মিলছে। এই ধারা অব্যাহত থাকলে স্বস্তি নেমে আসবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। চলমান সংঘাতের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে চুক্তিতে না পৌঁছালে তেহরানকে কঠোর অর্থনৈতিক ও সামরিক পরিণতির সম্মুখীন হতে হবে। এদিকে এই সপ্তাহে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন কোনো হামলা হলে তারা শক্তিশালী ও দীর্ঘমেয়াদী পাল্টা জবাব দেবে। ইরান বলেছে, প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থের ওপর হামলা চালানো হতে পারে। চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও বাড়িয়েছে এবং ইরানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে। সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে পড়ায় অন্তত 10 জনের প্রাণহানি এবং 21 জন আহত হয়েছে। মিশর সীমান্তের কাছে সুদানের অনেক খনি এলাকায় গত শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া খনিকর্মীরা জানায়, মূলত খুব অপ্রতুল উপকরণ নিয়ে তারা নিজেরাই উদ্ধার তৎপরতা চালায়। ধ্বংসস্তূপের নিচে আরও খনিকর্মীদের আটকে থাকার আশঙ্কায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। গত সপ্তাহেও দেশটির কোর্দোফানের দক্ষিণাঞ্চলে আরেক খনি ধসে অন্তত 82 জন মারা যায়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসে নারী ফুটবলে গ্রুপ এফ এ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মিয়ানমারের মোকাবেলা করবে। জাপানের ওসাকা নাগা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হবে। এছাড়া এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। গিফুতে বাংলাদেশ সময় 4টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকাল তিনটায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:47 এবং সূর্য অস্ত যাবে 5:56। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পাচার রোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। কুমিল্লার শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাম মোকাবিলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ টিকা কার্যক্রম, আওতায় আসবে 34 লাখ শিশু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করল সরকার। সাভারের একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত অন্তত 6 জন। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী ফুটবলে আজ মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। হকিতে মালয়েশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
12: সবার সাথে 90.4

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Rock FM 90.4
1: Csáradési
0: Szabadszathő.

গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং খুব সুন্দর একটা ঘুম আশা করি হয়েছে, কারণ গতকাল তুলনামূলক একটু ঠান্ডা ছিল এবং মানে ভালো একটা ঘুম হওয়ার কথা। বাট তারপরও যদি ভালো ঘুম না হয়ে থাকে তাহলে তো কি আর করবো, সকালটা অন্তত ভালো করে দিতে পারি আপনাদেরকে। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার শোতে এবং অনেক মজার মজার সুন্দর সুন্দর আপনাদের রিকোয়েস্টের পছন্দের গান প্লে করব আর অনেক মজার মজার গল্প আড্ডা স্টোরি শেয়ার করবো। ওকে, তো চলুন মর্নিং মাইক শুরু করি। আজকে আমি একটা সুন্দর, হঠাৎ করে আজকে আমার এই গানটার কথা খুবই মনে পড়ছিল, তাই ভাবলাম যে আজকের মর্নিং মাইকটা এই গান দিয়েই শুরু করি। যদিও একটু পুরোনো দিনের গান, আমি নর্মালি কোনো পুরোনো গান প্লে করি না, কিন্তু আজকে হঠাৎ করে এই গানটা আমার কানে বেজে আসলো, মানে কি বলে, কানে বাজছিল, মানে মনের মধ্যে বাজছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। সেটা হচ্ছে সালমান শাহ সিনেমার একটি গান, গানটি গেয়েছেন আগুন এবং কনক চাপা, ও গো মোর প্রিয়া। আমার অনেক পছন্দের একটি গান, তো গানটি এনজয় করুন এবং মর্নিং মাইক শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই থাকবেন শেষ পর্যন্ত, অনেক আড্ডা, অনেক গল্প হবে, অনেক মজার মজার গসিপ হবে এবং আজকে একটা মজার ছবি আপলোড করব ফেসবুকে, সেটার জন্য অপেক্ষা করতে হবে, মানে লাইক এখনই আপলোড করে দিচ্ছি, তো সেটা দেখার জন্য ফেসবুক পেজ চলে যেতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/love-thaka-fm, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 0184190494। ওকে, তো চলুন গান শুনে আসি, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত্তা।

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসের যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: 92.4

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আপনারা এই মুহূর্তে শুনছেন অত্যন্ত সুন্দর একটি গান, নয়ন তোমারে, অর্ণবের গাওয়া গানটি, আমার খুবই পছন্দের। তো গানটি আপনাদের সাথে শেয়ার করছি, গানটি শুনতে থাকুন, আবার একটু পরে আমি ব্যাক করব, তো স্টে টিউনড।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকব সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটি সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গান শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি দানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এই মুহূর্তে খুবই সুন্দর একটি গান শুনছি, তুমি আর নেই সেই তুমি। আপনারা কি এখনো সেই আপনি আছেন নাকি চেঞ্জ হয়েছেন, কতটুকু চেঞ্জ হয়েছেন, কিরকম চেঞ্জ হয়েছেন আমাকে জানিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও আজকের গানের লিস্ট এবং গল্প আড্ডা কেমন লাগছে সেটাও জানিয়ে দিন মেসেজ কমেন্ট করে। এই মুহূর্তে গানটি এনজয় করুন, আবার একটু পরে ব্যাক করছি।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Morning Mike. ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর গল্প আড্ডা কিন্তু অনেক জমে গেছে এবং মজার মজার সুন্দর সুন্দর খুবই পছন্দের গানগুলো প্লে করছি। আশা করি গানগুলো অনেক বেশি ভালো লাগছে, তবে এখন যেই ইনফরমেশন দিব সেটাই গানগুলোর থেকেও বেশি ভালো লাগবে। দেবের সঙ্গে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন শুভশ্রী এবং সেখানে কমেন্ট কি লিখেছেন জানেন? কমেন্ট লিখেছে, তুই ছাড়া না এই জগতে কিছুই আগে না। অভিনেত্রীর ফেসবুক থেকে এই ছবিটি কালেক্ট করা হয়েছে এবং এই ছবির ক্যাপশন কালেক্ট করা হয়েছে। মাত্র 45 মিনিটের প্রতিক্রিয়ায় এসেছে 45 মিনিটে প্রতিক্রিয়া এসেছে 18,000-এরও বেশি। মানে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ তাদের প্রতি ফ্যান, মানে তাদের প্রতি অবসেসড। দেব শুভশ্রী আলোচনায় নতুন সিনেমা নিয়ে এই একসময় ব্যক্তিগত জীবন ও সম্পর্ক থাকা এই তারকা জুটি একসঙ্গে 12 বছর পর নতুন সিনেমা করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া দেশু 7-এর টিজার মুক্তির পরই সাড়া ফেলেছে অভিনেত্রীর ফেসবুক পেজে। 2009 সালে রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় দেব ও শুভশ্রীর জুটি। এরপর টানা কয়েকটি হিট সিনেমা তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। অভিনেত্রীর ফেসবুক থেকে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, মানে যারা যারা এখনো দেখেনি চাইলে শুভশ্রীর ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন এবং গুগলও পেয়ে যাবেন। খুব কি বলে বোল্ড ছবি কিন্তু সে আপলোড করেছে দেবের সাথে। এবং আপনাদেরকে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যেই রাজ চক্রবর্তীর সিনেমার মাধ্যমে দেব শুভশ্রীর সম্পর্কের শুরুটা ঘটে সেই রাজ চক্রবর্তীকেই কিন্তু বিয়ে করেছিলেন শুভশ্রী, মানে বিয়ে এখনো আছে তো বিয়ে করেছেন শুভশ্রী। তো ব্যাপারটা কিন্তু সেই রকম মজার, তাই না? যে প্রাক্তন প্রেমিকের সাথে বর্তমান হাজবেন্ডের সিনেমায় মানে মাধ্যমে প্রেম শুরু হয়েছে। হয়তো রাজ তাদেরকে দেখেছেও একসাথে, একসাথে তাদের প্রেম দেখে তাদের ভালোবাসা দেখেছে এবং সাপোর্টও হয়তো করেছে, কিন্তু তারপর আবার তাদের মধ্যে প্রেমটা হয়েছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে মানে কি বলবো, জমে ক্ষীর হওয়ার মতো অবস্থা, তাই না? যে দেবের একটা ডায়লগ আছে না ঝিঙ্কু, ওই ঝিঙ্কু ডায়লগের মতো অবস্থা হয়ে গেছে বর্তমান, তার মানে বাস্তব জীবনও। 2013 সালে খোকা 420 মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরেছিল। দীর্ঘ সময় তারা একসাথে কাজ করেনি, মানে এরপর আমরা জানতে পেরেছি যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই তারা আর একসাথে কোনো সিনেমায় কাজ করেনি এবং সিনেমা আর কন্টিনিউ করেনি। কিন্তু তারপর সেই 12 বছর পর আবারও তাদের কি বলে এক করেছেন কোনো ডিরেক্টর এবং আবার তারা একসাথে কাজ করছে। এবং দেশু রিলিজ হচ্ছে কিন্তু দেবের প্রোডাকশন হাউস থেকে, এবং দেব কিন্তু বলেছিল মানে কথা দিয়েছিল শুভশ্রীকে যে তার প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা সে শুভশ্রীর সাথেই করবে, এবং সে কথা কিন্তু সে রেখেছে। এত বছর ধরে দেবের প্রোডাকশন হাউসে কিন্তু মানে শুরুও হয়নি এবং কোনো সিনেমাও করা হয়নি। ব্যাপারটা কিন্তু অসাধারণ। একদিক দিয়ে যদি চিন্তা করে থাকেন ভালো লাগছে, কিন্তু আবার একটা কথা ভাবলে কিন্তু মন খারাপও হচ্ছে। রাজ চক্রবর্তীর কেমন লাগছে এখন, মানে তার অনুভূতিকে? এছাড়া আরেকজন মানুষের কথা কিন্তু ভুললে চলবে না, সেটা হচ্ছে রুক্মিণী, যে দেবের গার্লফ্রেন্ড। যদিও তারা এখনো বিয়ে করেনি, কিন্তু রুক্মিণীকে কিন্তু দেবের স্ত্রী হিসেবেই আমরা সবাই মোটামুটি জানি। তো এই রুক্মিণী আর রাজ চক্রবর্তীর অবস্থাটা চিন্তা করে কিন্তু একটু মন খারাপ হচ্ছে। তা আপনাদের কি মতামত এই ব্যাপারে, এই দেব শুভশ্রীর ব্যাপারে এবং তাদের এত ঘনিষ্ঠতা নিয়ে কি মতামত সেটা জানিয়ে দিন কমেন্ট করে, মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিই, ব্রেক থেকে ফিরবো পরের ঘন্টায়, সো স্টে টিউনড।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, আরো কিছু সুন্দর সুন্দর গান প্লে করে দিচ্ছি আপনাদের জন্য। গান শুনে থাকুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: Shun-chan, Taka FM 90.4. মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: মর্নিং মাইক।
1: আমি তানহা আজকে বিদায় নিচ্ছি মর্নিং মাইক নিয়ে। এতক্ষণ ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, সুন্দর সুন্দর গান প্লে করছিলাম আপনাদের জন্য। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার হাজির হয়ে যাব এবং আপনাদের জন্য আবারও নতুন কোনো সারপ্রাইজ, নতুন কোনো মজার গসিপ, নতুন গান নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন, আমাকে শুনতে থাকুন, আরও কিছু সুন্দর গান প্লে করে দিয়ে যাচ্ছি। গান শুনুন, আবার একটু পরে, না একটু পরে তার ব্যাক করছি না, মানে আবার আগামীকাল ব্যাক করব। তো তখন পর্যন্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 94.4

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা এফএম টিউন করেন
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর কানে সরে সরে
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 92.4.
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

হ্যালো বাংলাদেশ, গরম গরম এই দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। This is RJ Rhythm here, back again on a new week with Midday Feels. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। Listeners, খুব গরম একটা দুপুর, গরম লাগে আমার দুপুরে, শিহরি তো তোমার নুপুরে। ও শিহরি তো আসলে গরমই, খুব গরম একটা ওয়েদার। গতকাল আসলে বৃষ্টি হচ্ছিল, বাট আজকে কিন্তু একদমই ফাটাফাটি রোদ দেখা যাচ্ছে চারিপাশে। যাই হোক লিসেনার, সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরবেলা আমাদের এই সময়টাতে। আমাদের এই দুপুরটাকে কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং করতে হবে, আড্ডায় জমিয়ে তুলতে হবে এই অলস দুপুরটাকে। লিসেনার্স, শুরুর এই মুহূর্তে বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু রিদমের সাথেও আপনি এই আড্ডায় যুক্ত হতে পারবেন। বেশি কথা বাড়াবো না, সোজা বলে দিচ্ছি কিভাবে রিদমের সাথে যুক্ত হবেন। লিসেনার্স, ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন কাকে, আরজে রিদমকে। হ্যাঁ লিসেনার্স, পোস্ট পেয়ে যাবেন মিড ডে ফিলজের, অ্যান্ড সেখানে কিন্তু আমি আমার একটা সেলফি কিন্তু আপলোড করে দিয়েছি। সো জাস্ট খালি ওইখানে কমেন্ট করলেই হবে, আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি, আই প্রমিস। তাছাড়া নাম্বারও লিখতে পারেন 01841904904, ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। আমাদের একটা অফিসিয়াল অ্যাপও আছে, সবসময় বলি, আজকেও একটু বলে দিচ্ছি নতুন করে, সেটা হচ্ছে ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব সহজেই আমাদেরকে শুনতে পারবেন আপনার পছন্দের সব গানগুলো। লিসেনার্স, আপনাদের পছন্দের সব গান কিন্তু আমার প্লে লিস্টে অপেক্ষা করছে। আজকের দুপুরটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে। আচ্ছা লিসেনার্স, আমি এই মুহূর্তে একটু বলে দিচ্ছি, যারা আমাকে হচ্ছে রেগুলার লিখেন বা মেসেজ করেন, সবার উদ্দেশ্যে বলছি যে নাম্বারে লিখলে কিন্তু রিদমকে পাচ্ছেন না। রিদমকে যারা চাচ্ছেন বা রিদমের সাথে যারা গল্প করতে চান, রিদমের সাথে যারা আড্ডা দিতে চান, একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, অ্যান্ড পোস্টের নিচে কমেন্ট করতে হবে। অলরেডি কিন্তু আমার ছবি চলে এসেছে, আমি আপনাদের কমেন্টের আশায় আছি, কমেন্টের অপেক্ষায় আছি কখন কমেন্ট করবেন, কখন আমাদের আড্ডাটা জমে উঠবে। আচ্ছা আরও একবার বলে দিচ্ছি, নাম্বারে টেক্সট করলে কিন্তু রিদমকে পাচ্ছেন না, কিছু যান্ত্রিক ত্রুটির জন্য। যাই হোক, একটু সাময়িক বন্ধ আছে, খুব জলদি হয়তো আমি আবারও নাম্বারের মেসেজে ব্যাক করবো, বাট এখন যারা আমাকে খুঁজছেন বা চাচ্ছেন, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুকের পোস্টে কমেন্ট সেকশনে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসেন, সেখানে যে পোস্ট আছে পোস্টের কমেন্ট সেকশনে কিন্তু আপনার সব কথা আপনি বলতে পারবেন। সেখানে চাইলে আমরা একাধারে অনেক গল্পও করতে পারবো, আপনি প্রতিটা লাইন লিখেন, প্রতিটা ওয়ার্ড লিখেন, সিঙ্গেল ওয়ার্ডের অপেক্ষায় আছি আমি। যাই হোক লিসেনার্স, আমাদের দুপুরটা কিন্তু খুব জমজমাট হয়ে উঠেছে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এখন একটা গানে চলে যাব, খুব সুন্দর একটা গান দিয়ে আজকের দুপুরটা শুরু করব। কি গান দিয়ে শুরু করা যায়? আচ্ছা লিসেনার্স, আমরা এখন মিনারের একটা গান শুনবো, আহারে আহারে কোথায় পাবো তাহারে। এই দুপুরবেলা তাহারে কোথায় পাবো সেই খোঁজেই নেমে পড়ছি, সাথে আশা করছি আপনারাও থাকবেন। চলেন আমরা এখন আহারে আহারে করতে করতে খুঁজে আসি তাহারে। লিসেনার্স, খুব জলদি আবার ফিরে আসবো, গান এনজয় করতে থাকেন, অ্যান্ড এনজয় দ্য মিড ডে ফিলস।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হ্যালো ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দিস ইজ আরজে রিদম হিয়ার। আপনারা শুনছেন আপনাদের ভালোবাসার অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। লিসেনার্স আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। ও সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বরাবর 2টা বাজে কিন্তু হাজির হয়ে গেছি, দেখতে দেখতে আমাদের ঘন্টা কিন্তু শুরু হয়ে গেছে, সময় কিন্তু চলে যাচ্ছে। টিক টিক টিক টিক টিক টিক সময়টাকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। যাই হোক, এভাবেই প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা কিন্তু লাইফ থেকে চলে যাচ্ছে। আর এই সময়গুলোকে একটু স্মৃতিময় করে রাখার জন্যই কিন্তু প্রতিদিন এই আড্ডায় হাজির হয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমার আড্ডায় এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছে। লিসেনার্স, এই মুহূর্তে আরও একবার বলছি, যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন বা যারা আমার সাথে আড্ডা দিতে চাচ্ছেন, খুব ইজিলি কিন্তু আমার আড্ডায় জয়েন হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু রিদমের পোস্ট পেয়ে যাবেন, যেখানে বলা আছে যে মিড ডে ফিলস কিন্তু হাজির হয়ে গেছি, কোথায় আপনারা? কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই হচ্ছে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই চলে এসেছে। অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর দাদা, কী অবস্থা, কলকাতার কী অবস্থা জানাবেন অবশ্যই। আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আছে শান্তি ইসলাম, ইয়েস স্যার আছি নরসিংদী থেকে। ও ওকে ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম শান্তি। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি মেহেরিন খান দিয়া চলে এসেছে কমেন্ট সেকশনে, কেমন আছেন? আমি দিয়া সিলেট থেকে বলছি। ও দিয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সিলেটি ফুড়ি, আশা করছি আপনিও ভালো আছেন। এদিকে আমি মেসেজে যারা আসলে টেক্সট করে আমি তাদের মিস করছি, আমি জানি না যে তারা এখন আমাকে শুনছে কিনা। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু ফেসবুক পেজে যদি চলে আসেন তাহলে কিন্তু আমি আপনাদের সেই চাঁদ মুখখানা দেখতে পারি। আপনাদের ছাড়া আসলে আমাদের আড্ডাটা জমে না, বাট কি করবো, টেকনিক্যাল ইস্যু, ছোট্ট একটা ইস্যু। যাই হোক, যারা নাম্বারে লিখেন বা লিখতে চাচ্ছেন এই মুহূর্তে একটু ফেসবুক পেজে চলে আসতে হবে, তাছাড়া আসলে কোনো ভয় নেই। এদিকে দেখতে পাচ্ছি মেহরিন খান দিয়া লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মেহরিন খান দিয়া, সিলেট থেকে। আমার দাদু SMS করার জন্য আমার ফুফুর বাসায় চলে আসছে, দাদুর অনুরোধ একটা গান শোনাবেন ওনাকে, নজরুল সঙ্গীত। ওকেই, আমার আপনার চেয়ে আপন জন যে খুঁজি তারে। ওকে, এই গানটা শোনাবেন, অনুরোধ আমার দাদুর। ওকে ওকে, ঠিক আছে, যদি প্লেলিস্টে থাকে পেয়ে যাবেন অবশ্যই। এদিকে দেখতে পাচ্ছি সৈয়দা ফারহানা, ওকে সাউদা, সাউদা যুক্ত হয়ে গেছে। আপনার পোস্টের নোটিফিকেশন আমার ফোনে 2টা বাজার সাথে সাথে চলে আসে, জয়েন না হয়ে কিভাবে পারি বলেন। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, কেমন আছেন? আপনি না শিখ ছিলেন, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি। সাউদা আরও লিখেছে, পূজা এলে আমার সব থেকে বেশি আনন্দ লাগে কারণ লম্বা একটা ছুটি পাওয়া যায়। আমার মতো যারা পড়াশোনার পাশাপাশি জব করেন পূজার ছুটি তাদের জন্য অনেক স্পেশাল। হ্যাঁ আসলেই ছুটি, মানে ছুটির কথা যখনই মনে করি তখনই মনের ভিতরে একটা কি বলবো, যে একটা খুশির দোলা দিয়ে উঠে ভিতরে ভিতরে, মানে উপর দিয়ে যতই আমি গুমরামুখী থাকি না কেন ভেতরে ভিতরে একটা নাচ হয় আর কি। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও কিন্তু যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে, ঢাকা FM 90.4 সাথে আছি, যাও, থ্যাংক ইউ সো মাচ। এদিকে দেখতে পাচ্ছি আরও একজন যুক্ত হয়ে গেছে আমার সাথে, রিয়া। ওকে রিয়া, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। যারা, আবারও বলছি, যারা লিখছেন, যারা লিখতে চাচ্ছেন আমাদের ফেসবুক পোস্টে চলে আসেন, সেখানেই লিখতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই। ওকে, আসলে মন তো আর মানছে না, মন শুধু যাবো যাবো করছে। আমার যাবো যাবো মন ধরে রাখবো কতক্ষণ, যাবো যাবো মন থেকে আর ধরে রাখা যায়। যাই হোক লিসেনার্স, আমরা ঈশান মজুমদারের যাবো যাবো মন গানটা শুনে আসি, দেখি মনটা কতদূর যায়, দেখা যাক। খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি গানটি এনজয় করবেন এবং শেষ পর্যন্ত রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: KFM 90.4
1: Çağrı'daşı
0: Şabak'tan her
2: Midday Feel
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি সফটওয়্যার কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম, কিন্তু আজ আপনাদের সাথে দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম ঘন্টা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইটস 2:41, খুব জলদি সময় চলে যাচ্ছে মনে হচ্ছে। আসলে সময়টাকে আটকে রাখতে পারলে হয়তো বা বেশ ভালো হতো। যাই হোক, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ফাহিম যুক্ত হয়ে গেছে, আপনার রেডিও শুনছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরিফ ভাই যুক্ত হয়ে গেছে লন্ডন থেকে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, কী অবস্থা, কী খবর, কেমন কাটছে আপনার লন্ডনে দিনকাল? আরিফ ভাই একটু দেখেন তো লন্ডনে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা যায় কিনা রিদমকে, তাহলে দুজন একসাথে লন্ডনেই থাকলাম, প্যারা নাই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে। ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে কিন্তু আপনার মনের কথা আমাকে লিখে জানাতে পারবেন। সো কমেন্ট সেকশনটাকে একটা চ্যাটবক্স ধরতে পারেন, ধরেন সেখানেই হয়তো আমাদের মেসেজিং হবে, সেখানেই হয়তো আমাদের চ্যাট হবে, সেখানে আমরা ইন ডিটেল যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো। আর বিশেষ কোনো বিষয় নিয়ে যদি কথা বলি আজকে, কী নিয়ে কথা বলা যায় আপনার? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে। ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে কিন্তু আপনার মনের কথা আমাকে লিখে জানাতে পারবেন। সো কমেন্ট সেকশনটাকে একটা চ্যাটবক্স ধরতে পারেন, ধরেন সেখানেই হয়তো আমাদের মেসেজিং হবে, সেখানেই হয়তো আমাদের চ্যাট হবে, সেখানে আমরা ইন ডিটেল যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো। আর বিশেষ কোনো বিষয় নিয়ে যদি কথা বলি আজকে, কী নিয়ে কথা বলা যায় আপনারে বলেন। সেটা কি কোনো মুভি সিনেমা?

আসলে ছোটবেলা থেকে কিন্তু আমরা সবাই দেখে বড় হয়েছি। আর ইত্যাদি মানে আগে যখন ঈদের মৌসুম আসতো, মানে দেখা যেত না যে সেটা রোজার ঈদ হোক, কোরবানির ঈদ হোক, মানে ঈদ স্পেশাল কিন্তু হচ্ছে আমাদের টেলিভিশনে কিন্তু হচ্ছে 7 দিনের একটা ধারাবাহিক একটা সিরিজ কিন্তু চলতো। দেখা যায় ঈদের প্রথম দিন এই নাটক, সেকেন্ড দিন এই নাটক, থার্ড ডে এই নাটক, বা এই মুভি রিলিজ হচ্ছে, বা কোনো একটা শর্ট ফিল্ম রিলিজ হচ্ছে। এখন এসে হয়তো বা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মুভি টুভির কিন্তু একটা বেশ বেড়েছে। বাট আগে একটা সময় ঈদ মানে আমি যেটা মনে করতাম পার্সোনালি, যদি আমার কথা বলি, ইত্যাদি মানে এই ঈদ আসবে আর ঈদে ইত্যাদি জমে উঠবে না, এটা এটা অসম্ভব ছিল। এটা আমি যদি বলি যে হানিফ সংকেতের উপস্থাপনায় সবসময় করা হয়, আপনারা জানেন আসলে ইত্যাদি নিয়ে তেমন বলার কিছু নেই। আচ্ছা, ইত্যাদির ব্যাপারে কেন কথা তুললাম, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা নকশিকাঁথার জামালপুরে। হ্যাঁ লিসনার, জামালপুরের যারা শুনছেন আমাকে, আপনাদের এলাকায় কিন্তু এখন ইত্যাদির আপকামিং সেট করা হয়েছে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বক্সিগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সবুজ বনানী ও লেক পরিবেষ্টিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে। ইত্যাদির ধারণকে ঘিরে পুরো জামালপুর জেলাতেই ছিল উৎসবের আবহ। সাধারণত রাতের আলোকিত মঞ্চে ইত্যাদি ধারণ করা হলেও মেঘালয় সীমান্ত ঘেঁষা লাউ চাপড়ার সৌন্দর্য তুলে ধরতে এবার দিনের আলোতেই কিন্তু ধারণ শুরু হয়। আমি জানি না আসলে জামালপুরের কে কে ইত্যাদির এই শুটিংয়ে আসলে অংশ নিতে পেরেছিলেন, আর আমি যতটুকু এখন পর্যন্ত দেখেছি ইত্যাদির যেই সেটি করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তেই করা হোক না কেন, সেখানে কিন্তু লাখো মানুষের একটা ঢল নেমে আসে। মানে ইত্যাদির প্রতি যে আসলে মানুষের একটা ভালোবাসা বা বাঙালির যে আসলে একটা ইমোশনের জায়গায় ইত্যাদি, এটা কিন্তু প্রতিবারই ইত্যাদির সেট যখন রেডি হয় বা হানিফ সংকেতের সুর যখন করা হয়, তখন কিন্তু মোটামুটি এটা একটা বোঝা যায় যে আসলে ইত্যাদি সবার মনে কতটুকু জায়গা নিয়ে রেখেছে। আর এবারের ইত্যাদির এপিসোডটা নিয়ে যদি একটু বলি, এবারে পর্বে থাকছে হচ্ছে দুটা ভিন্ন ধরনের গান থাকছে। একটার কণ্ঠ দিয়েছে হচ্ছে শ্রোতৃপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই, অ্যান্ড হচ্ছে কে, তোসিবা বেগম আই গেস। যাই হোক, টেলিভিশন পর্দায় যাদের প্রথম আবির্ভাব ঘটেছিল ইত্যাদির মাধ্যমেই, তারা কিন্তু ইত্যাদির মাধ্যমেই কিন্তু প্রথম হচ্ছে তারা মানে ক্যামেরার সামনে কাজ করে আর কি। আচ্ছা, লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছে সুমন কল্যাণ। আর বরাবরের মতো এবারও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা পরিচিতমূলক নৃত্যগীত। দ্বৈত কণ্ঠে গেয়েছেন মিজান মাহমুদ রাজীব আর স্মৃতি সাহা, যাদের বাড়িও কিন্তু জামালপুরি। মানে জামালপুর নিয়ে টোটালি জামালপুরের কালচার, জামালপুরের পাবলিকদের নিয়েই কিন্তু এবারের ইত্যাদির সেটটা সাজানো হয়েছে। যাই হোক, আমি জানি না আসলে ইত্যাদির মানে আমার পার্সোনাল লাইফে খুব ইচ্ছে আছে যে ইত্যাদির কোনো একটা শুটিং সেটে আমি নিজে মানে উপস্থিত থাকব। আর জামালপুরে যেহেতু এটা হয়ে গেছে, এটা আসলে আপনাদের জন্য কিন্তু ভালোই, মানে এটা একটা কি বলবো, একটা লাকি মোমেন্ট কিন্তু ছিল। যারা যারা এনজয় করেছেন, ও গাইজ, আপনাদের লাইফ সাকসেসফুল। যাই হোক, খুব মজার বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি আরও একবার বলে দিব, যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, খুব ইজিলি কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন, আমার সাথে আপনি কিন্তু কথা বলতে পারবেন, আপনার সাথে আমার চ্যাট হবে, আপনার সাথে আমার গল্প হবে, আপনার কথা আমি জানবো, আমার কথা আপনি জানবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই পোস্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড কমেন্ট সেকশনে কিন্তু আপনি আপনার মনের কথাটা লিখে জানাতে পারবেন, কোত্থেকে যুক্ত আছেন সেটাও জানাতে পারবেন। যাই হোক, আমার মনে হয় একটা গানে যাওয়া উচিত। আমরা এখন তাহসান আর মাশার করা একটা গান শুনবো, যেটা হচ্ছে দাগি, যে মুভিটা আছে সেটার দাগি অ্যালবামেরই একটা গান, একটুখানি মন। কত মানে কতটুকু মন সেটাই আমরা জানবো আর কি। গানের নামটাই হচ্ছে একটুখানি মন। একটুখানি মন তো না, আমার মনটার কথা যদি বলি আমার মনটা কিন্তু বিশাল, বাট গানের নাম হচ্ছে একটুখানি মন। সো এখন আমরা তাহসান আর মাশার করা একটুখানি মনটা মন গানটা শুনবো। অ্যান্ড খুব জলদি আবার ফিরে আসছি পরবর্তী ঘন্টায়, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

জনে করি না মায়া, দিল না সে দিল না, মনে মায়া ছিল না, বোকা মন পেল না দয়া।

0: Nation X Station.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি। 90.4 FM.

0: Mississippi Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমরা এটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমরা এটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় হাজির হয়ে গেলাম। ও, খুব জলদি সময়টা যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে এই মুহূর্ত পর্যন্ত যুক্ত আছেন। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু আমার সাথে যুক্ত আছে কে আছে। প্রথমে দেখতে পাচ্ছি সাউদা আছে। সাউদা লিখেছে, আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করেছেন, এখন ভোরবেলা কিংবা অনেক রাতে কেমন জানি একটা শীতের স্মেল পাওয়া যায়। ভোরবেলা একটা মিষ্টি বাতাস থাকে, মনে হয় যেন শীতের আগাম বার্তা জানাচ্ছে। ওই টাইমটা আমার অনেক ভালো লাগে, আমি খুব এনজয় করি। সত্যি বলতে আমার শীত এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আসলে বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এটা তো আমরা ছোট থেকেই আমরা সবাই জানি যে বাংলাদেশে মোটামুটি 6টা ঋতু কিন্তু আছে। তবে ট্রাস্ট মি, আমিও যদি আমার কথা বলি, আমার সব থেকে ফেভারিট সিজন হচ্ছে উইন্টার বা শীতকাল। শীতকাল আসলে আমার মনটা অজান্তেই কিন্তু একটা লাফালাফি শুরু করে দেয়। আপনি যেটা বলছেন সাউদা, যে আপনি এখন ফিল করছেন, আমি তো ব্যাপারটা ফিল করছি লাস্টের 1 মান্থ আগে থেকে। মানে আমি জাস্ট খালি এটাই ভাবি সারাদিন যে শীতকালটা কবে আসবে। শীতকাল আসলেই পছন্দের খেলা ব্যাডমিন্টন, দেন বিভিন্ন বিভিন্ন ধরনের ড্রেসিং স্টাইল, বা দেখা যায় আসলে পছন্দের সেই জ্যাকেটগুলো, পছন্দের সেই আউটফিটগুলো, সেই স্যুটগুলো। মানে শীতকালটা হচ্ছে স্টাইল করার জন্য বা স্টাইল মেনটেন করার জন্য একটা পারফেক্ট সময়। তখন গরমে কোনো টেনশন নেই, আপনি যেইটা মন চায় সেটা পড়তে পারবেন। অ্যান্ড ইউ ক্যান মেক ইউর ওন স্টাইল অ্যান্ড ইউ ক্যান এনজয় ইউর স্টাইল। মানে ব্যাপারটা টোটালি কিন্তু মানে খুব ভালো লাগার মতো একটা বিষয় শীতকাল। যাই হোক, হ্যাঁ আসলে শীতকালের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ইদানিং। এদিকে দেখতে পাচ্ছি মেহরিন খান দিয়া আছে, ভাই আপনার এই ছবিটা অনেক সুন্দর লাগে, অনেকটা আমার আব্বুর মতো। এটা আমি বলিনি, আমার দাদু বলেছে, আপনাকে নাকি আব্বুর মতো লাগে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। ও, থ্যাংক ইউ সো মাচ। এই ছবিটা বেসিক্যালি হচ্ছে পাবনায় তোলা। পাবনার যারা আছেন চিনতে পারেন হয়তো, বা এটা আমার ছবির যেই ছবিটা আপনি কমেন্টে দিয়েছেন, ঠিক পেছনে আমার পেছনে এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, পাবনা মেডিকেল, যেটা আর কি পাবনা মেডিকেলের হচ্ছে স্টুডেন্ট এখানে থাকে আর কি। মানে এটা হচ্ছে ছাত্রাবাস বা ছাত্রীবাস যেটাই বলি। আমার পেছনে যেটা এখানে দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতে হচ্ছে মেয়েরা থাকে মোস্ট প্রবলি, আর সেখানে ঠিক এর অপোজিটই হচ্ছে এই পুকুরটা। যাই হোক, খুব সুন্দর একটা জায়গা এটা, পাবনা যখন লাস্ট গিয়েছিলাম তখনকার তোলা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আপনার দাদুকেও বলে দিবেন অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না আসলে আপনার আব্বু দেখতে কেমন, বাট ফিল করছি ভালো লাগলো খুব আসলে আমার সাথে তুলনা করেছেন। এদিকে দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস মনি আছে কমেন্ট সেকশনে, আমি সিনহা ফ্রম রংপুর। ওকে সিনহা, মোস্ট ওয়েলকাম। সাউদা লিখেছে, ইত্যাদির শুটিং যেখানে হয়েছে জামালপুরের ওই জায়গাটা আমি দেখে এসেছি গত বছর, একটা কাজে ওইদিকে যাওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তো হলেই। মানে আর জামালপুর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি যদি বলি আগের কিছু বিষয় কিন্তু আপনি জামালপুর পেয়ে যাবেন। তারপর হচ্ছে লাইক কিছু অ্যানশেন্ট কিছু ব্যাপার আছে, মানে পুরোনো দিনের যে ইতিহাস ঐতিহ্য এগুলো কিন্তু আপনারা মানে সেই জামালপুরে পেয়ে যাবেন আর কি। আর ইত্যাদি শুটিং হয়েছে, আশা করছি কে কে সেই সেটে ছিলেন সেটা অবশ্যই জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু সাউদা একটা ছবি দিয়েছে। আচ্ছা, সাউদা ছবিটা রিক্রিয়েট করেছিল মূলত এখানে সাউদা, আর পিছনেরটা মোস্ট প্রবলি আমি আর কি। আচ্ছা, রিদম আর সাউদা, সাউদাকে দোলনাতে বসে হচ্ছে দুলিয়ে দিচ্ছে রিদম। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এদিকে দেখতে পাচ্ছি সুমাইয়া আহমেদ চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাই, আমি সুমাইয়া আহমেদ রংপুর থেকে। আমি অনেকদিন ধরে ঢাকা FM শুনি, আপনার কথাগুলো অনেক ভালো লাগে। ও, থ্যাংক ইউ সো মাচ, মিনজেলত। খুব ভালো লাগলো কমেন্ট সেকশনে চলে এসেছেন। আচ্ছা, এখনও বলছি, বারবার করে বলছি, যারা আমাকে লিখছেন এই মুহূর্তে নাম্বারে লিখে কোনো লাভ নেই, বা আশা করছি অনেক হয়তো এখন রাগও করছেন যে রিদম কেন মেসেজ পড়ছে না। আমি বারবার করে বলে দিচ্ছি, যদি লিখতেই চান বা যদি জানাতে চান আপনার মনের কথা, আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন দিয়া কি সুন্দর একটা ছবি দিয়েছে, তারপরে দিকে দেখতে পাচ্ছি সাউদা কি সুন্দর একটা ছবি দিয়েছে। এই যে কমেন্ট সেকশনটা আসলে আপনাদের মেসেজে যখন ভরে ওঠে তখন কিন্তু মনটা একবারে কিন্তু ভালো হয়ে যায়।
অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন। আর খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছি আজকে আমাদের প্লে লিস্ট জুড়ে, যে গানগুলো প্লে হচ্ছে একটা থেকে একটা দুর্দান্ত। আচ্ছা, আরো সুন্দর একটা গান অপেক্ষা করছে লালন ব্যান্ডের, যেটা হচ্ছে খ্যাপা অ্যালবামের খ্যাপা। খ্যাপা রে। যাই হোক, আমরা খ্যাপার গান শুনে আসি। খ্যাপার গান শুনতে শুনতে এনজয় করতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আমি রিদম আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: আপনার মনে সুখ নাই। মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Fields.
1: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। ও লিসেনার্স, হ্যাঁ, আর যে রিদম কিন্তু হাজির আছে আপনাদের সাথে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। ও লিসেনার্স, আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি, খুব জলদি সময় চলে যাচ্ছে। আশা করছি সবাই এখন পর্যন্ত শুনছেন, এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন শুনছেন না কেন, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ওকে লিসেনার্স, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ilovethakafm, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আপনি পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে I will get you, আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া নম্বরও লিখতে পারেন 01841904904, ঠিক আছে। নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আচ্ছা, নাম্বারে লিখলে আমি কিন্তু পাচ্ছি না আপনার মেসেজ, সো হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, ফেসবুকে লিখতে পারেন, আছি আপনাদের অপেক্ষায়। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে হোসেইন আহমেদ বাবর, MD বাবর ফ্রম সিলেট। ওকে, মোস্ট ওয়েলকাম বাবর ভাই, আপনার নামটা খুব সুন্দর, বাবর ভাই, আমাদের সবার বাবর ভাই। আফিয়া নুসরাত বিথি আছে দেখা যাচ্ছে রংপুর থেকে, বিথি মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো আপনি চলে এসেছেন। এদিকে দেখতে পাচ্ছি সাউদা আছে, ও হো, আই লাভ উইন্টার অ্যান্ড আই লাভ ব্যাডমিন্টন। সত্যি বলতে উইন্টার হলে আমি সব কিছু ফেলে অনেক রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলি, কেউ আটকাতে পারে না, আমার অনেক পছন্দের একটা খেলা। ইভেন আমি নিজে ব্যাডমিন্টনের জন্য জায়গায় জায়গায় কোর্ট করে দেই যেন সবাই খেলতে পারে। এখন মনে হচ্ছে আমাদের দুইজনের একসাথে খেলা দরকার। সাউদা, আমি জানি না, এই উইন্টারে আপনি যেভাবেই হোক, আপনি আপনার প্লেসে হোক, আপনি যেখানেই পারেন না কেন, আই ডোন্ট নো, আপনি একটা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করবেন, আমি আপনার সাথে খেলবো, দেখি আপনি কতটুকু খেলেন। ব্যাডমিন্টনের প্রতি আসলে একটা সফট কর্নার আছে, মানে ব্যাডমিন্টন যখন খেলতেন আমি বা ব্যাডমিন্টন উইন্টার যখন আসে, রাতের বেলা রিদমকে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোথায় আছে, কোনো না কোনো কোর্টে আছে, কোনো না কোনো মাঠে আছে যেখানে রিদম ব্যাডমিন্টন খেলছে। লিসেনার্স, আসলে এই ব্যাপারটা খুব এনজয় করার মতো। যাই হোক, একটা মজার ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি, সেটা হচ্ছে একটা মুভি রেসিডেন্ট এভিল। ওকে, রেসিডেন্ট এভিলের ব্যাপারে কে কতটুকু জানেন, এটা কিন্তু একটা হরর শো, একটা হরর মুভি। আর এই ব্যাপারটা, এই মুভিটা আসলে এখন পর্যন্ত কিন্তু রিলিজ হয়নি, তবে কখনো কি শুনেছেন যে একটা মুভি রিলিজ হওয়ার আগে সেই মুভি থেকে ইনকাম করা যায়? আচ্ছা, এটা অনেক সময় না শোনারই কথা। আর সেই ইনকামের পরিমাণ যদি হয় 108 কোটি টাকা মুক্তির আগে, তাহলে কেমন হয়? হ্যাঁ, বুঝতেই পারছেন লিসেনার্স, খুব সুন্দর একটা মুভি কিন্তু হতে যাচ্ছে। ব্যাকরুমস থেকে অবজেশন চলতি বছর বক্স অফিসে সাফল্য পেয়েছে, একের পর এক হরর সিনেমা, সম্ভবত সেই তালিকায় যোগ হতে যাচ্ছে রেসিডেন্ট এভিল। আর রেসিডেন্ট এভিলের এটা হচ্ছে নতুন সিরিজ, জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি নতুন এই হরর সিনেমা মুক্তির আগে প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় করেছে $88 লাখ। হ্যাঁ, জাস্ট ইমাজিন করেন, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে 108 কোটি টাকা। এটি এখন পর্যন্ত রেসিডেন্ট এভিল ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ প্রিভিউ আয়। শুধু তাই নয়, নির্মাতা জ্যাক ক্রেগারের ক্যারিয়ারেও এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ওপেনিং। ওয়েপন সিনেমার সাফল্যের পর রেসিডেন্ট এভিল পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। আর জ্যাক ক্রেগারের আসলে আমি যদি ওয়েপন্স মুভিটার কথা বলি, সেইটাও কিন্তু ইনসেন ছিল, সেইটাও কিন্তু দুর্দান্ত ছিল। যাই হোক, যুক্তরাষ্ট্রের ছবিটি প্রথম সপ্তাহে $4-5 কোটি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক সমালোচনার প্রভাব পড়লে আয় $6 কোটি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস কিন্তু দেওয়া হচ্ছে। মানে বুঝতেই পারছেন মুভিটা কতটা ইন্টারেস্টিং হয়েছে। আই এম সো এক্সাইটেড ফর রেসিডেন্ট এভিল। আর এই আমি এখন পর্যন্ত এটা আসলে ছোটোখাটো যাই ক্লিপ দেখেছি, মানে ইনসেন লেভেলের করছে, যেমন স্টোরি এমন হচ্ছে তাদের সিনেমাটোগ্রাফি। আসলে হলিউডের মুভির ব্যাপারে কিছু বলার নেই, মানে দে আর টোটালি ইনসেন, দে আর লাইক ম্যাজিশিয়ান। মানে তাদের যে ডিরেকশন প্যানেল আছে, তাদের যে প্রোডাকশন আছে, তাদের যেই টিম থাকে, তাদের যে ক্রু মেম্বার থাকে, দে আর রিয়েলি ইনসেন, মাথা নষ্ট কাজ করে। আর মানে আমি যদি একদম এক কথায় বলি, আমি বাংলাদেশে যে নেই তা বলবো না, বাংলাদেশেও কিন্তু অনেক বড় বড় ডিরেক্টর আছেন, বর্তমানে খুব ভালো ভালো কাজ হচ্ছে। তবে হলিউডের যে ডিরেক্টর যারা আছে, হলিউড বলেন, বলিউড বলেন, দে আর টোটালি ম্যাজিশিয়ান। তারা টোটালি কিন্তু জাদুকর, মানে এত সুন্দর সুন্দর মুভি আমাদের জন্য উপহার দেয়, আর তাদেরই রেকর্ডগুলো মাশাল্লাহ। আপনি চিন্তা করেন, একটা মুভি রিলিজ হওয়ার আগেই আপনি যদি 108 কোটি টাকা মনে করেন যে ইনকাম করে ফেলেন, তাহলে সেটা রিলিজ হওয়ার পর আপনার সেটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, জাস্ট ইমাজিন করেন। ব্যাপারগুলো আসলে ইন্টারেস্টিং। যাই হোক, যেমনটা বলছিলাম যে ডিরেক্টররা কিন্তু আসলেই ম্যাজিশিয়ান হয়, জাদুকর হয়, সেই থেকে একটা গানের কথা মনে পড়ে গেল, প্রীতম হাসানের জাদুকর। হ্যাঁ লিসেনার্স, আমরা এখন জাদুকরে চলে যাই, আমরা জাদুকর গানটা শুনে আসি, খুব জলদি আবার ফিরে আসছি পরবর্তী ঘন্টায়। আশা করছি অবশ্যই অবশ্যই সবাই যুক্ত থাকবেন, রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতি ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথেই, দেখতে দেখতে শেষ ঘন্টায় চলে এসেছি। বিদায় ঘন্টায় চলে এলেই বুকটা ধরফর শুরু করে। টোটালি হ্যাঁ লিজনার্স, দুঃখ শুরু করে যে আমার যে কোনো সময় বিদায় নিতে হবে বন্ধুদেরকে রেখে। লিজনার্স, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, এখন পর্যন্ত শুনছেন। আমি আসলে যারা মেসেজ আমাকে লিখেন সব সময় কাউকেই পাচ্ছি না, আনফর্চুনেটলি। আমি সবাইকে মিস করছি খুব, আশা করছি, মানে আমি হয়তো আমার জায়গা থেকে মিস করছি, আপনারা হয়তো বা মিস করছেন না। কথা, আপনারা যদি মিস করতেন তাহলে তো সবাই চলেই আসতেন আমার কথা মতো আমাদের কমেন্ট সেকশনে। আর যারা আসলে বেশি মিস করছে তারা তো অবশ্যই চলে এসেছে। আমি যদি দেখি কমেন্ট সেকশনে কিন্তু সাউদা আছে দেখা যাচ্ছে, মেহরিন খান দিয়া আছে এখন পর্যন্ত কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে উম্মে রায়হান আছে, রিদম ভাইয়া মাত্রই উপস্থিত হলাম। ওকে ওকে, আচ্ছা সাউদা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার ক্যাম্পাসে খেলা হয়? ক্যাম্পাসে খেলা হয় বলতে আমার ক্যাম্পাসের, মানে যেহেতু এটা প্রাইভেট ইউনিভার্সিটি আসলে আমাদের ওরকম বিশাল কোনো মাঠ নেই, তবে আমাদের, হ্যাঁ আমাদের গেমিং জোন আছে যেখানে হয়তো আমাদের কিছু ইনডোর গেমস আছে। অ্যান্ড আমি যদি আমার ভার্সিটি লাইফের কথা বলি, আমি আমার ভার্সিটি লাইফে এখন হয়তো বা এসে এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, যার কারণে হয়তো বা ভার্সিটিতে আমার খুব কম থাকা হচ্ছে। আমার ভার্সিটি লাইফের এই 3-4 বছর খুব বেশি হ্রাসে কেটেছে। মানে আমি যদি ইনডোর গেমের মধ্যে বলি তাহলে আমার হচ্ছে বিলিয়ার্ড বা পুল যেটা বলে আর কি, আই ডোন্ট নো আপনারা চিনবেন কিনা, বিলিয়ার্ড, এই গেমটা আমার কাছে সব থেকে ফেভারিট। অ্যান্ড আমি এই গেমটার প্রতি আমার মানে অস্থির লেভেলে একটা ফ্যাসিনেশন কাজ করে। আমি সারাদিন আমাদের সেই গেমিং জোনে আমি পুল বোর্ডে পড়ে থাকতাম অ্যান্ড সেই বিলিয়ার্ড নিয়েই থাকতাম সারাদিন। তাছাড়া ক্যারম আছে, দেখা যায় অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা হয়তো বা চেস খেলছে, বা কেউ দেখা গেছে ক্যারম খেলছে, কেউ উনো খেলছে, কেউ কার্ড খেলছে। তারপর হচ্ছে আমাদের টিটি আছে, টেবিল টেনিস যেটাকে বলে আর কি। তারপর হচ্ছে আমাদের ইনডোর, মানে সব কিছু ইনডোর গেম আর কি। আমাদের আহামরি তেমন কোনো মাঠও নেই বা ওরকম বড় সড়ো লেভেলের কোনো গেমও হয় না। তবে আমাদের ইন্টারনাল যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সব মিলিয়ে কিন্তু একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় কিছুদিন পরপর, যেগুলো খুব বড় লেভেলে হয়, আপার লেভেলে হয়, যেগুলো টি স্পোর্টসেও পর্যন্ত দেখায়। সো সেইরকম একটা ম্যাচ কিন্তু খেলছে আমার ভার্সিটি থেকে, যেটা আমি দেখেছি গতকাল নাকি গত পরশু দিন বোধহয় আমাদের ক্যাম্পাসের খেলা ছিল। আচ্ছা যাই হোক, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার পছন্দের গান জাদুকর শোনানোর জন্য থ্যাংক ইউ সো মাচ, মিঞ্জেলট সাউদা। তাহলে জাদুকর পছন্দ আপনার তাই না? আমিও কিন্তু একটা জাদুকর বলা চলে, আমিও কিন্তু টুকিটাকি জাদু জানি সাউদা, আপনি কিন্তু আমাকে পছন্দ করতে পারেন আমার মনে হয়। ওকে ওকে, তখন বলছিলাম একটা মুভির কথা বলছিলাম যে রেসিডেন্ট এভিল, যেটার ইনকাম কিন্তু এখন পর্যন্ত মানে রিলিজের আগেই কিন্তু 108 কোটি টাকা কামিয়ে ফেলেছে। সো এটা টিজার এখন পর্যন্ত যারা দেখেননি দেখে আসতে পারেন, খুব শীঘ্রই কিন্তু এটা হয়তোবা লঞ্চ হয়ে যাবে। আর এটা ফ্রাঞ্চাইজি যে এখন পর্যন্ত কোথায় কোথায় যাবে সেটা ডিক্লারেশন কিন্তু এখন পর্যন্ত আসেনি। যাই হোক, এই ছিল আপনাদেরকে বলার মতো। আর এখন আমরা আরেকটা গানে চলে যেতে পারি, আমরা এখন একটা গান শুনবো, সোনু নিগম কৃষ্ণকলি সাহার করা একটা গান, যেটা হচ্ছে পরম সুন্দরী অ্যালবামের পরদেশিয়া। গানটা খুব সুন্দর, এই গানটা সবসময় হয়তো বা মানে এরকম ভালোই লাগবে, এই গানটা যখনই শুনি তখনই কিন্তু মনটা ভালো হয়ে যায়। যাই হোক, গানটা শুরু হয়ে গেছে, গানটা এনজয় করতে থাকেন। আমি রিদম আছি আপনাদের সাথে, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: Hello, my beloved listeners. Welcome back again. This is RJ Rhythm here. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. Okay, it's already 4:21. Oh, the time is getting over. So firstly, but eto joldi shomoy kibhabe chole jay, I don't know. Mane last hour je byapatta, mane ei byapatta totally neoa jay na. মানে চোখের পলকে মনে হয় যেমন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, আর এই তিন ঘন্টা আমার কাছে তিন মিনিটের মতো মনে হয়। লিজনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন পর্যন্ত যুক্ত আছেন, এখন পর্যন্ত শুনছেন আমাকে। আরও একবার বলবো যে খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হতে পারবেন, রিদমকে লিখতে পারবেন। রিদমের সাথে লেখার জন্য বা রিদমকে লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, আর সেখানে কিন্তু কমেন্ট ড্রপ করতে পারবেন। যাই হোক লিজনার্স, তখন আমি কথা বলছিলাম একটা হরর মুভি নিয়ে, যেটা হচ্ছে যেটা যেমনটা বলছিলাম যে এটা রিলিজের আগেই কিন্তু 108 কোটি টাকা কামিয়ে ফেলেছে। আচ্ছা, ঠিক এখন যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 51st এই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে গেল কবে, হ্যাঁ লাস্ট লাস্ট লাস্ট রোববারে বোধ হয় তাদের শেষ অনুষ্ঠান ছিল। যাই হোক, 51st টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিন্তু হয়ে গেল কিছুদিন আগেই। শেষ দিনে সেই ছবিতেই, মানে সেই যে ইভেন্ট আছে সেই ইভেন্টেই কিন্তু একটা ছবি নেটপ্যাক পুরস্কার কিন্তু জিতেছে। আচ্ছা, সেই মুভিটা কোন মুভি? সেই মুভিটা হচ্ছে 13 in Gaza। ওকে, যুদ্ধ বিধ্বস্ত গাজা, সেখানকার একটি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা 13 বছরের এক কিশোরীর জীবন উঠে এসেছে ফিলিস্তিনের নির্মাতা হোসাম আবুদানের 13 in Gaza-য়। এই মুভিটা এখন পর্যন্ত কে দেখেছেন অবশ্যই জানাবেন, খুবই সুন্দর একটা মুভি। আর মানে গাজার এই যে যুদ্ধ বিধ্বস্ত যে গাজা, বা গাজাতে যে আসলে এই যুদ্ধের কারণে যেই যেই সমস্যাগুলো ফেস করছে বা তারা যে অবস্থানে আছে, সেখানে কিন্তু হাজারো পাবলিকদের নিয়ে কিন্তু শরণার্থী শিবির গড়ে উঠেছে, এবং সেখানেই কিন্তু আসলে 13 বছরের একটা মেয়ে সেখানে বড় হয়ে উঠে, মানে অর্থাৎ এটা বলা যায় যে একটা রিয়েল লাইফ একটা স্টোরি। সো এই স্টোরিটার কথা যদি বলি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করা পরিচালকদের কাজের মধ্য থেকে দেওয়া হয় কিন্তু এই পুরস্কার। আর যেমনটা বলছিলাম যে রোববার ছিল আসলে এই দিনের এই ইভেন্টের লাস্ট ডে। TIAFF লাইট বক্সে পুরস্কার ঘোষণাকে ঘিরে সকল থেকেই ছিল উৎসবের শেষ দিনের ব্যস্ততা। সরাসরি সংবাদ সম্মেলনে একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। পুরস্কার ঘোষণার পরও অবশ্য সিনেমা দেখা থামেনি। দুপুর 12টায় লাইট বক্সে দর্শকদের জন্য বিনামূল্যে শুরু হয় পিপলস চয়েস পুরস্কারজয়ী ছবিগুলোর বিশেষ প্রদর্শনী। শেষ দিনে দাঁড়িয়ে এবারে দর্শক উপস্থিতি নিয়েও উচ্ছ্বসিত TIAFF কর্তৃপক্ষ। পুরস্কার ঘোষণার পর লালগালিচায় উৎসবের প্রধান নির্বাহী ক্যামেধন বেলি বলেন, আমার কাছে মনে হয়েছে TIAFF এর দর্শক ভিত্তি আগের মতোই শক্তিশালী, বরং আরও বেশি শক্তিশালী হয়েছে। এটা ট্রু, এটা কিন্তু আসলেই। তার ভাষায়, বিপুল সংখ্যক দর্শক এবার উৎসবে এসেছেন, আমিও আসলে ঘাটাঘাটি করেছিলাম, খুব সুন্দর একটা ইভেন্ট কিন্তু তারা করেছে। আর সেখানেই কিন্তু গাজা থেকে উঠে আসা 13 in Gaza ফিলিস্তিনি নির্মাতা হোসাম আবুদানের প্রথম কাহিনী চিত্র কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, এবং সে কিন্তু একটা পুরস্কারও কিন্তু পেয়েছে। 7 মিনিটের ছবিটি পুরোপুরি গাজা স্থানীয় ফিলিস্তিনি কলাকুশলীদের নিয়ে ধারণ করা হয়েছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টার পিস বিভাগে ছবিটির বিশ্ব উদ্বোধনী প্রদর্শনী হয়। যাই হোক, এই মুভিটা খুবই সুন্দর হয়েছে, যারা এখন পর্যন্ত দেখেননি দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনি একবারে বাস্তবধর্মী একটা কাহিনী কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক লিসনার্স, আশা করছি এখন পর্যন্ত আছেন। এই মুহূর্তে আর একটা গানে যাই, বিদায় মুহূর্তে আবার আসবো। এখন আমরা শূন্য ব্যান্ডের করে একটা গান শুনবো, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। যাই হোক, গানের পর আসরে আজান হবে, আজানের ব্রেক শেষ হওয়ার পর রিদম আবারও ফিরে আসছে আপনাদের মাঝে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সবার সাথে 90.4
2: হ্যালো মাই বিলভড সুইটহার্টস, ওয়েলকাম ব্যাক এগেইন। একদম শেষ পর্যায়ে আছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। খুব জলদি সময় চলে গেল, খুব জলদি আজকে দুপুরটা শেষ হয়ে গেল। আশা করছি দুপুরটা সবার ইন্টারেস্টিং করে দিতে পেরেছি, চেষ্টা করেছি। বাকিটা জানি না, বাকিটা অবশ্যই জানাবেন। আজকের মতো হয়তো বা বিদায় জানাতে হচ্ছে। শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু এখন পর্যন্ত সাউদা যুক্ত আছে। ইউএসএ গেলে আমার বাবার সাথে অনেক টেবিল টেনিস খেলা হয়। ওকে ওকে, বাই দ্য ওয়ে আজকে একটা ফাটাফাটি আড্ডা দিলাম, আবার কালকে কথা হচ্ছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, বাই। হ্যাঁ, আমিও বিদায় মুহূর্তে আছি সাউদা, বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ দুপুর 2টা বাজে হাজির হয়ে যাবো উইথ মিড ডে ফিলস। লিসনার্স, খুব মজার কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে গল্প করছিলাম, মুভি নিয়ে কথা বলছিলাম এবং হচ্ছে গাজার যে একটা স্টোরি আছে সুন্দর সেটা নিয়ে কথা বলছিলাম। সো এরকম ইন্টারেস্টিং কথা বলার জন্য কিন্তু বা ইন্টারেস্টিং ব্যাপারগুলো জানার জন্য অবশ্যই মিড ডে ফিলসে থাকতে হবে। সো আবারও আগামী দিন দুপুরবেলা ঠিক একই সময়ে দুপুর 2টা বাজে কিন্তু মিড ডে ফিলস নিয়ে হাজির হয়ে যাবো আমি আর জি রিদম। আর আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি। খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব আমরা। এখন ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। গুলবাহার নাম ছিল তার, গুলবাহার দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আর গুলবাহার, বাকের আলী রাদোরে মে নাম ছিল তার গুলবাহার। ঈশান মজুমদারের করা এই সুন্দর গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আজকের সারাটা দিন আপনাদের সুন্দরভাবে কাটবে সেই দোয়া রইল। যাই হোক, আগামীকাল আবার কথা হবে সবার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি, অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।
1: টাইম চেক, এখন সময় বিকেল 5টা।

0: আমার কাছে মলম আছে জবর গুণা বলি শোনেন গুণের কথা।
1: আরে দোষ আর কইস না, সারাটা দিন কাজ করি তারপর কাজ শেষ হয় না। আরে কাজ তো শেষ হয় না, 32 ঘন্টা একদিন হইলে তাহলে কাজ শেষ হইতো, বুঝছস?
0: সকলে পরিবেশের শ্রেষ্ঠ বন্ধু সুধী জনে বলে সেই হিবিকো রাজি।
2: তো শুনছেন ঢাকা FM 90.4, সবাইকে স্বাগত জানাচ্ছি মুকুল সি স্টলে, এবং আমি কুল মুকুল হাজির হয়ে গেছি এবং রাত 8টা পর্যন্ত থাকবো। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন এবং আপনারা সবাই আমার সাথে রয়েছেন আশা করছি। আর আজকের দিনটার নাম হচ্ছে সোমবার, 21 সেপ্টেম্বর 2026, আর 6/18/1433। আমি ভাদ্রের যে ভয়টা পেয়েছিলাম গত সপ্তাহে, বলছিলাম যে ভাদ্রের গরম, সেটা মোটামুটি কেটে গেছে, আশ্বিন চলে আসছে। গত রাতেও, গত পরশুদিন রাতে বৃষ্টি হলো, তো একটু গরম আছে এই দুদিন। তা আশা করি যে এই সেপ্টেম্বরের 21 তারিখ তো আর 9 দিন, মানে এই 9 দিন এই সেপ্টেম্বর মাসে গেলেই আর এত ভ্যাপসা গরমটা থাকবে না, আশা করি একটু ভালো থাকতে পারবো আমরা। ওকে, আমার সাথে জয়েন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। আপনারা যারা রেগুলার লিসনার তারা তো জানেনই, তারা যারা নতুন রয়েছেন তাদের জন্য একটু জানিয়ে রাখি যে ফেসবুকে আমাদের পেজটার নাম হচ্ছে আই লাভ ঢাকা FM। আপনি যদি ফেসবুকে থাকেন, সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা FM, লিখলে আমাদের পেজটা পেয়ে যাবেন। দেখবেন যে 1 মিলিয়ন ফলোয়ার সেখানে রয়েছে। সেই পেজে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে আপনি কমেন্ট করবেন, কোনো গান শুনতে চাইলে কিংবা মনের কোনো কথা, যে কোনো কথা, যে কোনো কিছু আমার সাথে আপনি সেখানে শেয়ার করতে পারেন। আবারও বলছি, পেজটার নাম হচ্ছে আই লাভ ঢাকা FM, সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে মুকুল শ্রী স্টল, সেই পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, একটু আসতে বলি, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিব। ওকে, আর সবসময় আপনাদের কথা শুনি, আপনাদের কথা রাখার চেষ্টা করি। আর আজকে একটু আমার মন মতো একটু শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমার একমাত্র সন্তান, জানেন যে আমার একটাই সন্তান, মেয়ে সন্তান, আমার একটা মেয়ে, ওর আসল নাম হচ্ছে মারজান মাহমুদ, ডাক নাম হচ্ছে রূপকথা। তা আজকে আমার রূপকথার জন্মদিন, তা বাবা হিসেবে ভালো লাগছে, এবং আমার মেয়েকে দেখলাম যে খুব সাজুগুজু করেছে, তা আমি বললাম যে বাবা চলো অফিসে যাই। আমি চেষ্টা করেছিলাম যে আজকে ওকে অফিসে নিয়ে এসে একটু আপনাদের সাথে কথা বলাবো, আমার সাথে শো করবে, রাতে বাসায় চলে যাবে আর কি। আর বাসায় তো একটু জন্মদিন উপলক্ষে একটু বিরিয়ানি টিয়ানি রান্না বান্না হচ্ছে, কেক টেক কাটা হলো রাত 12টার সময়। যাই হোক, আমার মেয়ে খুশি, আমিও খুশি, আর চেয়েছিলাম যে আজকে একটু আসলে রূপকথাকে আপনাদের সাথে একটু কথা বলিয়ে দেবো আর কি। যাক, সে আর লজ্জা পেলো, বলে যে বাবা আমি কি কথা বলবো, আমি বলতে পারবো না, না না না যাবো না, কোনোভাবেই আনতে পারলাম না। যাই হোক, আমার রূপকথার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনারা আমাকে যেমন ভালোবাসেন আমার পরিবারকে অনেক ভালোবাসেন। আপনাদের কথাবার্তার মধ্যে আমি সব কিছু টের পাই, SMS কমেন্টসের মধ্যে, এবং আজকে ফেসবুকে যখন রূপকথার জন্য পোস্টার দিলাম, আমি সচরাচর আমি পারিবারিক কিছু একটা দিই না, তা এখন দিই মাঝে মাঝে, আজকে রূপকথার পোস্টার দিলাম যে আমার বাচ্চার জন্মদিন, ওর জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক কমেন্ট SMS করলো, তা আমার মেয়েটাও খুব খুশি হয়েছে দেখে যে বাবা অনেক চাচ্চুরা তো আমাকে অনেক উইশ করছে অনেক কিছু, সে খুব খুশি আর কি। হ্যাঁ, তা আমার মেয়ের রূপকথার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আজকে ওর জন্মদিন, আল্লাহ ওকে একটা, আমি চাই না যে ও লেখাপড়ায় খালি বড় হবে এমন কিছু না, লেখাপড়া তো করছে মাশাল্লাহ ভালো, আল্লাহর রহমতেও ভালো স্টুডেন্ট, আমি চাই যে একটা মানবিক মানুষ হিসেবে ও গড়ে তুলুক, ও মানুষের দুঃখ কষ্ট বুঝুক, দেশের জন্য কাজ করুক, একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। আমিও চেষ্টা করি, আমি ওকে কথাবার্তার মধ্যে এই জিনিসগুলো শেখাতে চেষ্টা করি, কারণ বাচ্চাদেরকে আসলে খালি লেখাপড়ার মধ্যে চাপ দিলে হবে না, একটা মানবিক মানুষ হিসেবে, মানে একটা সুন্দর ভালো মনের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা উচিত সকল বাবা মার। ওকে, আমিও আমার মেয়ের জন্য দোয়া করি, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যে রূপকথাকে আল্লাহ যেন আমার যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ করে দেয়, আমি যেভাবে আমার মেয়েকে দেখতে চাই ওইভাবে। এবং আজকে আরও যাদের জন্মদিন, সবাইকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আর যেহেতু রূপকথা রেডিও শুনছে, তা ওর জন্য আমি চিন্তা করলাম যে আজকে একটা জন্মদিনের গান বাজাই না, আপনারা তো রাগ করেননি, কারণ আপনাদের জন্য অনেক সময় আপনাদের কথা রাখি, তা আজকে একটু আমার মতোই করি, হ্যাঁ, আমার মেয়েটাকে একটু উইশ করি, হ্যাঁ, একটা সুন্দর গান দিয়ে। আমাদের জন্মদিনের তো অনেক গান রয়েছে, কিন্তু এর মধ্যে বিখ্যাত একটা গান, যে গানটা আসলে চিরজীব, মানে বাংলা গান যতদিন থাকবে আমাদের বাংলাদেশে অ্যাটলিস্ট জন্মদিনে এর উপরে কোনো গান নেই। যেমন মেলার গান শুনলে আমরা মেলায় যে গানটা শুনি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো শ্রাবণের গান শুনি, কিছু গান রয়েছে একদম সিগনেচার হয়ে গেছে, তাই না? এরকম আজ জন্মদিন তোমার, শাফিনা আহমেদের এই গানটাও আমাদের জন্মদিনের একটা সুন্দর একটা গান। তো এই গানটা দিয়ে আমার মেয়েকে উইশ করি, আপনারা সবাই রূপকথার জন্য দোয়া করবেন, অনেক শুভকামনা রইল আপনাদের সবার প্রতি। আর SMS কমেন্ট পড়বো একটু পরে এসে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা এফএম 90.4।
5: রেড, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমি কুল মুকুল আছি আপনাদের সাথে। স্টুডিও ঘড়িতে 5:09। আর আগে আমি যখন রেডিও ফুর্তিতে কাজ করতাম, আমার মুকুল সিস্টল ছিল, তখন আমি মাঝে মাঝে গানের প্রতি মাঝে মাঝে একটু পাগল হয়ে যেতাম। মানে আমি প্রচুর সুন্দর সুন্দর গান বাজাতাম, আমি কথা বলতাম 30 সেকেন্ড, হ্যাঁ ম্যাক্সিমাম 1 মিনিট। কিন্তু এখন এখানে একটু বেশি কথা বলি, কারণটা হচ্ছে সপ্তাহে একদিন আমি আপনাদের সাথে কথা বলি। তখন তো রেগুলার শো করতাম রবি থেকে বৃহস্পতিবার 5 দিন, সেখানে অল্প কথা বলে অনেক গান বাজাতাম, কথাও বলতাম। তো মাঝে মাঝে একদম শুরু করতাম যে খালি গানই বাজাতাম, হ্যাঁ সুন্দর সুন্দর গান, একটা অন্যরকম একটা অনুভূতি থাকতো। কিন্তু এখন সপ্তাহে একদিন আসি, আপনারাও আমাকে SMS কমেন্ট করেন, এগুলো না পড়লেও খারাপ লাগে, তো এই কারণে একটু কথাটা একটু বেশি বলতে হয়। আর আপনারা একটু আমাকে SMS কমেন্ট একটু জানান তো, যে আমি কি কথা কমিয়ে কি গান বেশি বাজাবো না কথাই বলতে থাকবো, একটু আমাকে যারা রয়েছেন একটু বলেন আমাকে। হ্যাঁ আপনারা যেভাবে বলবেন, আপনারা যদি বলেন যে গান বেশি চলবে তাহলে আমি কথা কম বলবো, আর যদি কথা বেশি বলতে বলেন তাহলে গান কম চলবে আর কি, এটা হচ্ছে কথা। ওকে, এর মধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছি সাইফুর রহমান আমাদের গিট্টু চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুকুল সিস্টলের আড্ডাবাজের আজ সোমবার, মানেই তো আমাদের প্রিয় মুকুলবার। আচ্ছা, 21 সেপ্টেম্বর 2026, 6/18/1433, 9 রবিউল সানি 1448। সপ্তাহের শুরুটা যতই ব্যস্ততার হোক, বিকেলের ধোয়া ওঠা চা আর বন্ধুদের জম্পেশ আড্ডার চেয়ে সেরা রিফ্রেশমেন্ট আর কিছু হতে পারে না। সময় বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, স্থান হচ্ছে মুকুল সিস্টল। গরম চা আর একটা গল্পে ঝুরি নিয়ে আসর বসছে ঠিক সময়ে, সবাই সময় মতো চলে আসবেন, কিন্তু চা ঠান্ডা হওয়ার আগেই দেখা হচ্ছে। ওকে, অনেক সুন্দর করে লিখেছে। তারপর আমাদের সাথে এই মানুষগুলোকে বুঝে নিন আপনারা মূল্যবান। আচ্ছা আচ্ছা, আর এই কি বলে অ্যাম্বুলেন্সের লাইটের ছবিটার কারণটা কি আমি বুঝতে পারলাম না সাইফুর। আমাদের মিজানুর রহমান হীরা ভাই আজকে শুরুতে জয়েন করেছে, খুব ভালো লাগলো। বিদেশে এত কর্মব্যস্ততার মাঝখানেও ইউরোপ থেকে আমাদের সাথে জয়েন করেছে। এখন কোন দেশে আছে, মানে এত ইন্টারন্যাশনাল মানুষ, সে কখন যে কোন দেশে যায় আমি এই কারণে নাম বলি না। হ্যাঁ, কখন বলে নেদারল্যান্ড, কখন বলে লিথুনিয়া, কখন এস্তোনিয়া, কখন কোন জায়গায় চলে যায়, কখন বলে সুইডেন, তো এই কারণে বললাম যে ইউরোপীয় কোনো দেশ থেকে আমাদের মিজান ভাই আমাদের কেসেন্স করেছে। যে খোঁজ নেওয়ার, সে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে খোঁজ নেবে, কারণ ব্যস্ততাই নয় ইচ্ছেটাই আসল, আর ব্যস্ততার আরেক নাম হচ্ছে অজুহাত। কথা আপনার সাথে আমি একমত, সত্যি কথা। যদি ভালোবাসা থাকে, মনের টান থাকে, যতই ব্যস্ত থাকুক, তাই না? একটা টেক্সট পাঠিয়েও তো মানুষ খোঁজ খবর নেয় যে কি খবর একটু জানিও, ফ্রি হলে ফোন দিব। মোহাম্মদ রিয়াদ আমাদের কবি চলে আসছে, খুব পছন্দ করি রিয়াদকে, রিয়াদের লেখা আমার খুব ভালো লাগে, সামান্তার লেখাও ভালো লাগে। নাহলে এরপরের সেমেস্টে সামান্তা করবে যে আমার লেখা ভালো লাগে না, মানে এই যে ডিউটিন বলি না মাঝে মাঝে, এই মেয়েটা বুঝছেন কাউরে ভালো বললে সে বলে আমি কি খারাপ নাকি এরকম। আজকে ছবি দিয়ে দিচ্ছি দেখেন না ফেসবুকের মধ্যে, আর এই ছবিটার জন্য থ্যাঙ্কস সাইফুরকে। আর সিফাত মনে হয় লোগো, ঢাকা এফএম এর লোগো সংযুক্ত করেছে, আর আমাদের সাইফুর এই ছবিটা আমাকে পাঠিয়েছে আজকে বানিয়ে। ওকে, অনেক ভালো লাগলো সাইফুর, মাঝে মাঝে এরকম সুন্দর ছবি দিতে পারো, সামান্তাও ছবি বানিয়ে পাঠাতে পারো, তাহলে আমরা এই শোর মধ্যে আপনাদের ছবি দিয়েই আমি শো শুরু করতে পারি। রিহাদ লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, অত্যন্ত দুঃখিত মুকুল ভাই, গত সপ্তাহে অসুস্থতার কারণে আপনার টিউস্টলে আসতে পারিনি। আচ্ছা, আমরাও দুঃখিত আপনি অসুস্থ ছিলেন, আমিও এই সপ্তাহের আগের সপ্তাহে অসুস্থ ছিলাম, জ্বর ছিল 2 দিন, আর এখন একটু জ্বর ঠান্ডা বেশি হচ্ছে, সবাই একটু সাবধানে থাকবেন আশা করি। আর রিহাদ এখন কি অবস্থা? এখন নিশ্চয়ই আপনি ভালো আছেন, যেহেতু আজকে জয়েন করলেন আপনার জন্য অনেক দোয়া রইল। সামান্তা লিখেছে, কেমন আছি সামান্তা? আমি ভালো আছি, আমার কথা শুনলেই বুঝতে পারবে সবসময় যে আমি ভালো আছি না খারাপ আছি। হ্যাঁ, অবশ্যই এটা বোঝা যায় না, কারণ আমি বড় শিয়ানা, কি বলে শিয়ানা চিজ আর কি, দেখবেন যে মন খারাপ থাকলেও মাঝে মাঝে এমনভাবে কথা বলবো বুঝতেও পারবেন না আর কি। খুব বড় অভিনেতা আমি, আমি অভিনয় করলে তো তুলকালাম ঘটিয়ে দিতাম জানেন নাকি, ফাটাফাটি করতাম আর কি। অভিনয় একবার করেছিলাম, কপালটা খারাপ, ওই যে চ্যানেল ওয়ানে আমার একটা নাটক ছিল 26 পর্বের, সেই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলাম, জীবনে প্রথম অভিনয় করা। তারপর খুব দুঃখজনকভাবে যখন আমার নাটকটা অনিয়া শুরু হবে, 13 পর্ব আমরা শুটিং করে ফেললাম, তারপরেই বিগত সরকার আমলে যে চ্যানেল ওয়ানটা বন্ধ করে দেয়, তা আমার কপালটা পুড়ে যায় আর কি। কপাল পুড়ছে কিনা যাই না আমি, আমি হয়তো তখন ওই টিভি নিয়ে পাগল হয়ে যেতাম, রেডিওতে থাকতাম না, এখন রেডিওতে আমি, আমার এই ডিসেম্বরের 20 বছর হয়ে যাবে, এটাও একটা আমার জন্য বিশাল পাওয়া যে রেডিওতে যারা কাজ করছে এর মধ্যে বাংলাদেশে প্রথম আমার 20 ইয়ার্স হতে যাচ্ছে ডিসেম্বরে। মানে অনেকেই আমার সময় সমসাময়িক ছিল যারা টিভিতে চলে গেছে কিংবা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু রেডিওতে নেই, মানে আমি কর্মক্ষম, রেডিওতে আছি, ছিলাম, আছি, এটা টানা 20 বছর। তা টিভিতে চলে গেলে দেখা গেল যে তখন নাটক টাটুকি করতাম হয়তো, আবার সিনেমা বানানোর স্বপ্ন ছিল, হয়তোবা রেডিওতে আপনাদের সাথে আর পরিচয় হতো না, তাই না? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে সামান্তা, রিয়াদ, সাইপুর, আমাদের শফিক ভাই, হীরা ভাই যারা রয়েছে তাদের সাথে আমার একটা সখ্যতা রয়েছে, তাই না? এই রেডিওর কারণেই তো ওই ভালোবাসাটা। তারপর রূপকথা, আচ্ছা কুরাতুল আইন রূপকথা, আচ্ছা আরেকজনের নাম রূপকথা পাওয়া গেছে, মি অলসো রূপকথা, ভেরি গুড। আমার মেন নামে আরেকটা মানুষ পাওয়া গেছে, রূপকথা নামটা আমি খুব অনেক চিন্তা ভাবনা করে রেখেছিলাম আর কি। হ্যাঁ, তখন খুব রূপকথা নাম আমি দেখিনি, কিন্তু আমার মেন নামটা রূপকথা রাখার পর দেখলাম যে ওর স্কুলে রূপকথা একটা খুঁজে পাওয়া গেল, আবার আমার নামটা দেখে আবার আমার পরিচিত আরেক বন্ধুর আত্মীয় তাদের এক বাচ্চার নাম রূপকথা রাখলো, বললো নামটা তো সুন্দর এরকম। আর মারজান মাহমুদ, মারজান নামটা রেখেছিল আমার আম্মা, মারজান কোরআন শরীফের একটা ওয়ার্ড, এটা কি যেন একটা অর্থ আছে সুন্দর, আমি ভুলে গেলাম, জেনে আসবো একদিন। আম্মা বলেছিল যে মারজান রাখবে, তখন আমি আবার একটু মাহমুদটা যোগ করে দিলাম, যেহেতু আমার আসল নাম হচ্ছে মাহমুদুল আমিন, তা মাহমুদুল আমিনের থেকে মাহমুদটা নিয়ে আসল নামটা বানিয়ে দিলাম মারজান মাহমুদ, আর ডাক নাম হচ্ছে রূপকথা। ওকে, আমাদের কুরাতুল আইন রূপকথাকে অনেক শুভেচ্ছা। আমার মেয়ের নামে মিতা, আরবি জ্যোতি, আমাদের জ্যোতি চলে আসছে, জ্যোতি মনে অনেক রাগটাক ছিল আমাদের উপর অনেকদিন, জ্যোতিকে মনে হচ্ছে মিস করেছি গত সপ্তাহে। আসসালামু আলাইকুম ভাইয়া, আজ তুমি অনেক ভালো আছো, তোমার বয়স শুনে বোঝা যাচ্ছে রূপকথা মামনির জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল, আপনাদের ভালোবাসাতেই রূপকথা অনেক খুশি। আজকে আমি ফেসবুকে যখন পোস্ট দিয়েছি অনেক শত শত কমেন্ট, লাইক, রূপকথাকে দেখালাম, দেখ কত ভালোবাসে সবাই, এবং সবাই খুব মামুনি চাচ্ছু বলে SMS করেছে, রূপকথা অনেক খুশি হয়েছে, সে খালি বারে বারেই আমার মোবাইলটা নিয়ে দেখে যে কে লাইক করলো, কমেন্ট করলো, বারবারে দেখছে। আর আজকে তো বললাম যে বাবা চলো রেডিওতে যাই, তোমার সাথে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, বাপ বেটি কথা বলবো আমরা একসাথে, সবাই খুশি হবে, তা তাকে আনা গেল না আর কি। যাক, অন্য কোনো এক সময় রূপকথাকে রেডিওতে নিয়ে এসে কথা বলবো। আচ্ছা, সামান্তা শুভ জন্মদিন রূপকথা, সামান্তাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছে। তারপর আমার সাথে রিহাদ লিখেছে রূপকথাকে জন্মদিনের শুভেচ্ছা সামান্তা। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হোয়াটসঅ্যাপে তো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, পড়ে শেষ করতে পারবো না, তা আমরা মনে হয় যে একটা গান শুনি, গান শুনে এসে তারপরে আমরা আবার হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়বো। ওকে, আর আপনারা কমেন্টে ভাসিয়ে দিন আমাকে ফেসবুকের মধ্যে, ওই যে গতদিন বলেছিলাম আপনারা প্রচুর কমেন্ট করেন, এবং যারা অনেকে চুপচাপ নিরিবিলি বসে থাকেন, নিরিবিলি থাকবেন না আর কি, হ্যাঁ একটু আওয়াজ দিবেন, কথা বলবেন তো, আমি তো কথা বলি ভাই, কথার মানুষ, আপনারা কথা না বললে আমি কথা কই খুঁজে পাবো, আপনারা একটা কথা বললেই তো আমি কথা বলবো। গান শুরু হয়ে গেছে, জুবিন গান গাচ্ছে আমার বন্ধু।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জুবিনের দারুণ একটা গান শুনলাম, গান শুনে আবারও ফিরে আসলাম, আর ঘড়ি তো খালি দৌড়ায় 5:21। আর এর মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে, তার নাম হচ্ছে সাউদা, খুব সুন্দর লাগলো আমার নামটা সাউদা। আসসালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকে ভাইয়া পসিবল হলে মন নিল সে আর হারিয়ে যাব এই সং দুইটা প্লে করে দিন 6টার পরে, আমি অনেক খুশি হব। অনেক আচ্ছা, আর্টিস্টের নাম কে গানটা গিয়েছে একটু লেখেন, আমি খুঁজে দেখি পাই কিনা। হ্যাঁ, মানে আপনারা অনেক সময় যে কাজটা করেন, আমি সবসময় বলি যে কোনো একটা গানের মাঝখানের একটা লাইন লিখে পাঠিয়ে দেন, ওইটা কিন্তু গানের নাম না, গানের নাম কিন্তু আলাদা। ওকে, এরকম ভুলগুলো করেন তখন আর হয় না। যখন আপনি মন নিল সে আর হারিয়ে যাব, তখন মন নিল সে, এখন গানের নাম দেখা যাবে যে মন, শুধু মন গানের নাম, তখন আমি কিন্তু এই গান খুঁজে পাবো না, এই জিনিসটা একটু বুঝতে হবে। ওকে, একদম সঠিক নাম লিখুন আর আর্টিস্টের নামটা লেখেন, তাহলে আমি একটু খুঁজে দেখার চেষ্টা করছি। সৌদা, আমাদের জুয়েল ভাই জয়েন করেছে মালয়েশিয়া থেকে, জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ, ঢাকা এফএম এর সাথে আছে পুরোটা সময় জুড়ে, একদম রেডিও পাগল একটা মানুষ আমার মতো, আমিও রেডিও ছাড়া কিছু ভাবতেই পারি না, এই যে দেখতে দেখতে দেখেন। আচ্ছা, ডিসেম্বরে সামান্তা কিভাবে সেলিব্রেট করা হবে, আপনারা কি করবেন আমার জন্য? আমার তো অনেক স্বপ্ন, ডিসেম্বরে আমার রেডিওর 20 বছর হয়ে যাবে বাংলাদেশে প্রথম, তো এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। যে যারা কর্মরত, আমি আবারও বলছি যে অনেকে ভুল করবেন না, আরও আমার সমসাময়িক আরও আর্যে রয়েছে কিন্তু তারা রেডিওতে এখন কাজ করে না, কেউ টিভিতে, আবার কেউ ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু আমার মতো মানে একাধারে রেডিওতে লেগে থাকা মানুষ আমি প্রথম বাংলাদেশে, যে 20 বছর ধরে 2006 সালের ডিসেম্বরে শুরু করে এই 26শে ডিসেম্বরে আমার 20 বছর হয়ে যাবে রেডিওতে। তা একটা কিছু তো একটা প্রোগ্রাম করতে হবে, তাই না? কিছু একটা করতে হবে। ওকে, দেখি সামান্তা সাইপুর ওরা কি করে, জ্যোতি রয়েছে ওরা মিলে কি করে। দিল আলা আমাদের সাথে জয়েন করেছিল, সালাম জানাই বার্থডে পরিবারকে, শুভ শুভ জন্মদিন মাইজি। আচ্ছা দিল আলা, আমি আপনার SMS পেয়েছি আমার ফেসবুকে, মাইজিটা কি মানে সিলেটে মাইজি বলতে কি বোঝায় আমাকে একটু লিখে পাঠান। অনেক শুভকামনা আজ রেডিওতে, সবাই রূপকথাকে উইশ করে ভাসিয়ে দেন। আচ্ছা, রূপকথা অনেক খুশি হয়েছে, মানে আপনাদের এত ভালোবাসায়, সে একটু পরপরই আমার মোবাইল নিয়ে খালি দেখে যে বাবা আমাকে কজন উইশ করলো, কজন লাইক করলো, কজন ভিউ হলো, দেখো তো একদম অনেক ফেসবুক অনেক। আমি বললাম যে দেখো আমার জন্মদিনে তো কেউ এত উইশ করে না তোমাকে যত মানুষ উইশ করছে, আর কত সুন্দর চাচু মামুনি মা বাবা অনেক সুন্দর করে সবাই সম্বোধন করছে। দিলালা, এই মাইজিটা কি একটু জানান। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম, আমাদের দাদু চলে আসছে, দাদু মানে হচ্ছে জাকারিয়া, জাকারিয়া আমাকে দাদু বলে ডাকে। কিতা খবর বালানি, এই যে জাকারিয়াও কিন্তু সিলেটি ভাষা শিখে গেছে। রূপকথার জন্য রইল, অনেক অনেক শুভেচ্ছা। ওকে, আমি রূপকথাকে জানিয়ে দিব শুভেচ্ছার কথা। আর আমাদের অবসান ভাই চলে আসছে, একটা চিঠি লিখেছে বড়। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? রূপকথার জন্য শুভকামনা দোয়া রইল। অবসান বলছি, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা হলাম। আচ্ছা, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে আপনি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে, তাই না? গতকাল দিবাগত রাতে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো পড়া যাবে তো না। আচ্ছা, আপনি আমাকে ডেকেছেন, আপনার সাথে কাজ শেষ করে আমি ফিরছি। আমি যে রিক্সা করে আসছিলাম, নামার পর দেখতেছি যে রিক্সা চালকের মতো সেম চেহারার একটা ছেলে আমি যে সিটে বসে আসি সেই সিটে বসে আছে। আমি একটু ভয় পেলাম, কিছু না বলে বাসার দিকে যাচ্ছি। বাসার দরজায় গিয়ে দেখি আবার ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, আর আমার দিকে ছেলেটার তাকানোটা ভয়ঙ্কর ছিল। ভয়ে আমি কেঁপে উঠলাম, দেখি আমি বিছানায় আছি। আমি ভয়ঙ্কর কোনো মানুষ নই, আমার সাথে কেন আপনি এতরকম ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলেন আমি বুঝতে পারছি না। কিছু না, এই স্বপ্নে মাঝে মাঝে একটু শয়তান মানুষকে একটু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য উল্টাপাল্টা কিছু দেখায়। ওকে, ভাবনা আমাদের সাথে জয়েন করেছিল, ভাবনা কি লিখেছে, কেমন আছো মুকুল, বাসার সবাই ভালো আছে তো আন্টি? আচ্ছা, আম্মার শরীরটা একটু খারাপ, আমার প্রচন্ড পেট ব্যথা, ওষুধ খাচ্ছে, তল পেট ব্যথা করছে, এখন জানি না, আজকে ভাইয়ের সাথে কথা বলে তারপর ডাক্তার কাছে নিয়ে যাব। আমার বড় ভাই ডাক্তার আপনারা জানেন, সেই সবসময় গাইড করে, কেন আর সব ছোটখাটো ব্যাপারে তো আর সবসময় ডাক্তারের কাছে যাই না, তা মা অসুস্থ একটু শুয়ে আছে আর কি। আর রূপকথা খুব খুশি, রাতে একটু কেক কাটলো, এখন আবার বিরিয়ানি টিয়ানি রান্না হচ্ছে, আমি বাসায় গেলে খাবো। আর আগে সবসময় জন্মদিন হলে বাইরে একটু খাওয়া দাওয়ার চেষ্টা করতাম, যে বাইরে কোথাও নিয়ে যে খেতাম আর কি, কিন্তু আজকে যেহেতু অফিস আছে আমার, এই কারণে ওই প্ল্যানটা বাদ দিয়েছি, তো অন্য সময় সুযোগ থাকলে ওকে বাইরে খাইয়ে নিয়ে আসবো। আচ্ছা রূপকথা মামুনিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে, মাশাল্লাহ আমাদের মামুনিটা কত বড় হয়ে গেছে রে, দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন তোমার মনের সব আশা পূরণ করুক। হ্যাপি বার্থডে মামুনি, রূপকথা ভাবনা, তোমার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করি, সোমবারের জন্য তুমি কথা বলবে আর গানও শোনাবে। আচ্ছা ভাবনার কথা হচ্ছে যে আমি কথা বেশি বলতো না, আচ্ছা কথাও বলবো গানও শুনবো, ওকে ঠিক আছে আপনাদের মতোই চলবে। তারপর সাইফুল লিখেছে লাইটটা দিয়েছি কারণ যেন সবার চোখে পড়ে, তাই দ্রুত করে চলে আসবেন সবাই, কথা বেশি হবে গান কম হবে। সাইফুল বলছে যে আমি একটু কথা বলতে সপ্তাহে একদিন আসি, তো আমি একটু বেশি কথা বলবো, গান একটু কম হবে। ঠিক আছে এটাই চললো, মানে আমি রেডিও ফুর্তির কথা বললাম আর কি, যখন টিস্টল করতাম তখন জ্যোতি হয়তো মনে আছে, তখন ওই এক মিনিট দেড় মিনিট কথা বলেই আমি গানে যেতাম, আর রেডিওরও তখন ইয়ে ছিল যে রেগুলার শো করতাম, আর রেডিও ফুর্তি ছিল মিউজিক স্টেশন, গান বেশি বাজতে হবে, তা স্যার আমাকে ছাড় দিত, কারণটা হচ্ছে যে আমার শোটাই ছিল ডিফারেন্ট, মানে টিস্টল একটু আড্ডার ব্যাপার রয়েছে, তা আমার সবাই কথা কম বললেও আমাকে একটু সুযোগ দিয়েছিল যে না তুমি তিন চার পাঁচ মিনিট কথা বলতে পারবে, এরকম একটা ব্যাপার ছিল। তা আমি আপনাদের এখানে একদিন আসি মেহমানের মতো, আর এখন দুদিন আসতে হয় আমাকে, ওই শোটা তো আর আমি তৈরি করে রাখি, বুধবার দিন রাত ১১টা আমার একটা শো থাকে, সেটা হচ্ছে জীবন গল্প, আপনারা আশা করি দেখবেন। আর সামনে এমন একটা গল্প আসছে আমি আগেই জানিয়ে দিব, মানে ভয়ঙ্কর এক গল্প আপনাদের সামনে আসছে, মানে সব মন খারাপ হয়ে যাবে সবার, ওই এরকম যে জীবন ঘটতে পারে, আমি এই জীবন গল্প করতে গিয়ে কিছু গল্প শুনে মানে নিজেই কেমন জানি অন্যরকম লাগে আর কি, আমার কথা বলতেও মুখ জড়িয়ে আসে মাঝে মাঝে। যাই হোক, শুভ জন্মদিন মারজান মাহমুদ, তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা প্রাণ ভরা দোয়া, মহান আল্লাহ যেন তোমাকে নেখা সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ দান করে, আমি যেন একজন সৎ বিনয়ী আদর্শবান ও ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো, তুমি জানো। আচ্ছা ওকে, আল্লাহ তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সুখ শান্তি এবং রহমতে ভরিয়ে দিক, আমিন। আমরাও আমিন বলি। হীরা ভাই লিখেছে, খুব সুন্দর করে লিখেছে, এবং আমি সত্যি তাই আমি রূপকথাকে লেখাপড়ার বিষয়ে যতটুকু বলি তার চেয়ে বেশি বলি হচ্ছে ভালো মানুষ হওয়ার কথা, যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, সুন্দর মানুষ হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, যে যতটুকু আমরা পারি ততটুকু করতে হবে, একটা ভালো মানুষ হতে হবে, এটা হচ্ছে আসল কথা। দুনিয়া কয়দিনে, তাই না, লেখাপড়া সবকিছু করে এলো তো এই ইহ জগতের জন্য, কিন্তু পরকালেরও ব্যাপার রয়েছে, তা সবকিছু মিলিয়ে আমি মনে করি যে একটা সন্তানকে শুধু লেখাপড়ার জন্য চাপ দিলেই হবে না, তাকে একটা ভালো মানুষ হওয়ার শিক্ষাটাও বাবা আমার দেওয়া উচিত। তারপর আসসালামু আলাইকুম, আমি ঈশানা আমাদের সাথে জয়েন করেছি, শুভ জন্মদিন রূপকথা, রূপকথাকে শুভেচ্ছা জানিয়েছে ঈশানা, আর ঈশানার নামটাও খুব সুন্দর, আমাদের সাথে অনেকদিন পরে মনে হয় ঈশানা জয়েন করলো, তাই না। আচ্ছা ফরিদপুর থেকে শুনছি একটা গান বাজিয়ে দিও, লাকি আকন্দের নীলমণিহার গানটা, আচ্ছা নীলমণিহার গানটা শুনতে চাচ্ছে। আর এর মধ্যে আরেকজন লিখেছে মাহাদিয়েই আছি আমি, আজ চীন দেশ চীন থেকে দেশে ফিরবো মুকুল ভাই, এক চাইনিজ আমাকে বলতেছে মসমসি এর মানে কি, মসমসি এটা আবার কি আমি তো বুঝতে পারলাম না, এই গরমে গরম চা ভালো লাগে না, একটা জুসের দোকান খুলেন মাহাদি। আচ্ছা এটা সামান্তা, সামান্তা যেহেতু মেয়ে মানুষ ও ভালো জুস বানাবে আমার ধারণা, ব্লেন্ডার ট্লেন্ডার ঘাটাঘাটি করে, তো আমরা চায়ের দোকান, এখন তো আসলে চায়ের ব্যবসাই কিন্তু শুরু হয়ে যাবে আমার, আর এক দেড় মাস পর থেকে কিন্তু আমার পোয়া বারো, আমাদের আমার সামান্তা সাইফুরের জ্যোতির, হ্যাঁ আমাদের অনেক টাকা পয়সা ইনকাম হবে, প্রচুর চা বিক্রি হয়, পাশে একটু পিঠা টিঠা বিক্রি করতে পারলে খুব ভালো হয়, শীতকাল চলে আসছে তো। হ্যাঁ তবে আপনি এই যেটা বললেন যে আমি দেখি জুস বিক্রি করার চেষ্টা করবো আমার দোকানে একটু গরমের সময়, হ্যাঁ এখন তো গরম চলে যাচ্ছে, এখন শীতের সময় মানুষজন জুস খেতে চাবে না খুব একটা। আচ্ছা কখনো কি মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপ্পড় মারছেন, আচ্ছা এটা কি আবার তুমি দুষ্ট ছেলে, সে আমাকে কি বলছে যে মেহমানের বাচ্চাকে আমি থাপ্পড় মারবো, ঘটনা হচ্ছে যে ছোটবেলায় আমি বাচ্চাদের খুব পছন্দ করতাম না, পছন্দ করতাম না মানে কি, কিছু বাচ্চা থাকে না খুব একদম বিটকেলা মানে জ্বালায় খুব, এরকম থাকলে আমি চিমটি দিয়ে দিতাম, এটা হলো অনেক আগে ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছে, এখন ধরেন কোনো বাচ্চা জ্বালালেও বয়সের কারণে বকা দিতে পারি না, বাবা এরকম করে না বলে আমি আমার রুমে চুপচাপ মুড়ে বসে থাকি আর কি। হ্যাঁ তা তিতুমিরের SMS থেকে বোঝা যাচ্ছে তিতুমিরের বাসায় কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া যাবে না, হ্যাঁ গাজীপুরে, সে বাচ্চাকে থাপ্পড় তুপ্পড় মেরে দেয়, একদম ডেয়ারিং ছেলে তো এটা। কখনো কি মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপ্পড় মারছেন,
2: কি একটা এস এম এস চিন্তা করছেন আপনি, কখনই কি লুকিয়ে থাপ্পড় মেরেছেন ভাইয়া? আচ্ছা, আরেক ভাই আমাদেরকে এস এম এস করে, ফয়সাল প্রধান ভাই, আপনার ভয়েস এস এম এস পড়ার কোনো সিস্টেম আমাদের এখানে নেই। হ্যাঁ, আপনার এই ভয়েসটা আমি মাইক্রোফোন দিয়ে এখানে শুনতে পারবো না, আপনি লিখতে হবে। হ্যাঁ, আপনি তো লিখতে পারেন নিশ্চয়ই, আপনি লিখে পাঠাবেন। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। রোজা টেইলার্স থেকে, মালয়েশিয়া থেকে আমাদের রোজা টেইলার্স জহির ভাই, পান খাওয়া কমিয়ে দিয়েছে আপনার অবদান। আচ্ছা, জহির ভাই প্রচুর পান খেত, তাকে আমি একটু ভয় দেখিয়েছিলাম, ভয় না, এটা সত্যি ঘটনা যে আমার এক বড় ভাইয়ের ওয়াইফ প্রচুর পান খেত এবং সে ক্যান্সারের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছিল, মুখের মধ্যে ঘাও হয়ে গিয়েছিল, পরে ইন্ডিয়াতে নিয়ে গেল, তাকে দেশে অনেক ডাক্তার দেখিয়েছে, তারপর তারা বায়োপসি টায়োপসি করে বললো ওটা ক্যান্সার না, তবে সে যদি এরকম পান কন্টিনিউ করে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পান কিন্তু ভালো, হ্যাঁ, খালি পান এটা কিন্তু ভালো, আমি পড়েছি, যদি আপনি খালি পান চাবিয়ে খেতে চিবিয়ে খেতে পারেন এটা কিন্তু ভালো, কিন্তু আমরা পানের সাথে যে চুনটা খাই এটা কিন্তু ভালো না, সাদা পাতা খাই, জর্দা খাই, তারপরে সুপারি খাই, তাই না? এই জিনিসগুলো আনুষঙ্গিক যে জিনিসগুলো পাতার সাথে থাকে সেই জিনিসগুলো খুবই খারাপ। তা জহির ভাই আপনি পান খাওয়া ছেড়ে দেন, এটা খুবই ভালো, আর যদি পান খেতেই হয় কখনো তাহলে খালি পান খাবেন, খালি পানে কিন্তু ভিটামিনও রয়েছে, এটা ভালো, আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন গুগলে, আমি যতটুকু পড়েছিলাম যে খালি পান খাওয়া নাকি ভালো, এটা অনেক উপকারও আছে খালি পান খেতে, কিন্তু আমরা তো খালি পান খেতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। আমাদের নড়িয়া থানা শরীয়তপুর থেকে শুনছি রেডিও লেডি, গানটা প্লে করুন। আচ্ছা, শেরু শেরু লেডি, আচ্ছা শেরু শেরু লেডি একটা গানের কথা বলেছে। আচ্ছা, রেডিওতে 20 বছর পূর্ণ হওয়ার অভিনন্দন। আচ্ছা, পূর্ণ এখনো হয়নি, এটা হচ্ছে ডিসেম্বরে হবে, এখনো হয়নি আর কি, আরো 2 মাস বাকি রয়েছে। ওকে, তারপর সিলেটি ভাষায় মাইজি মানে হচ্ছে মামুনি। আচ্ছা, ওকে, আমাদের দিলওয়ালা আমার রূপকথাকে বলেছে হ্যাপি বার্থডে মাইজি, তো মাইজি মানে হচ্ছে মামুনি, সিলেটি ভাষায় মামুনিকে মাইজি বলে ডাকে। ওকে, তারপর খসরু ভাই আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছেন মুকুল? কুল ব্রাদার মুকুল ভাই, শুভ বিকেল, বাসা সবাই ভালো তো? আচ্ছা, আমাকে কিন্তু খসরু ভাই খালি কুল বলে ডাকে, আপনারা কেউ কিন্তু কুল বলে ডাকেন না। হ্যাঁ, আমার নামের সাথে একটা টাইটেল হয়ে গেছিল এবং এটাও বাংলাদেশে একটু ব্যতিক্রম যে অনেক আর্যে রয়েছে কিন্তু কোনো আর্যের কিন্তু আলাদা কোনো নাম নেই, আমাকে কুল বললেই সবাই চিনে। হ্যাঁ, কুল মুকুল, আমি বলতাম আমি কুল মুকুল, রেডিও শুরু থেকে এটা শুরু করেছিলাম, এটা আমার এক বড় ভাই আমাকে বলেছিল, সে এখন আমেরিকা থাকে, আমি শীতকালে শো শুরু করেছি, আমরা রিহার্সেল দিতাম, তখন আমাকে সে বলল যে শীত পড়েছে তো মুকুল তুই বলবি, আমি কুল মুকুল আছি আপনাদের সাথে, সে আমাকে শিখিয়ে দিল। তারপর রেডিও ফুর্তিতে যখন আসলাম তখন আমাকে আমাদের যে সিও ছিল সাইদ কবির ভাই, সেও খুব মজার মানুষ, আমাকে খুব আদর করতো এবং আমার মেন্টর, আমাকে অনেক কিছু শিখিয়েছে। সাইদ ভাই বলতেছে তুমি একটা রেডিওতে কুল বলতে, আমাদের রেডিওতে কুল বললো না, আমি বললাম যে এটা তো সাইদ ভাই আমার একটা সিগনেচার হয়ে গেছে, আমি কুল মুকুল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সবাই আমাকে পছন্দ করে কুল বলে। তখন সে বলে কি তাহলে তুমি কুল না, তুমি আরেকটা শব্দ যোগ করে দাও, তুমি বলবা আমি ঠু কুল মুকুল আছি আপনাদের সাথে, মানে আমাকে আরো ঠান্ডা বানিয়ে দিল, এরকম একটা গল্প। ওকে, খসরু ভাই লিখেছে কথা গান দুটি সমানতালে চলুক, একটা অন্যটার পরিপূরক, তবে আপনার কথা বেশি ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। বাসে বসে শুনছি, বাসে ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো আজকে মুকুলবার, তাই জয়েন করলাম। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা নিজের জন্য রাখা উচিত, ওই 1 ঘন্টা শুধুই নিজের ব্রেইনের আনন্দের জন্য রাখা উচিত, মেন্টাল হ্যাপিনেস আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখবে, অসুখ কম হবে। সত্যি কথা বলেছেন, আমরা এমনভাবে থাকি নিজের জীবনের, নিজের জন্য কিন্তু কিছুই করি না, আমরা খালি সব কিছু মানুষের জন্য কিংবা পরিবার, সব পরিবারের জন্য তো করতেই হবে, মানে একটা দায়িত্ব জায়গা থাকে, কিন্তু নিজেকে একটু সময় দিবেন, কারণ আপনি না বাঁচলে, না বাঁচলে পরিবার কীভাবে বাঁচবে, তাই না? নিজেকে একটু সময় দিবেন, অফিস থেকে গেলেও একটু আধা ঘন্টা একটু চুপচাপ গোসল টোসল করে নিজের জন্য একটু বই পড়লেন, একটু ফেসবুক ঘাটাঘাটি করলেন, কিংবা যেটা নিজের ভালো লাগে টিভি দেখলেন, নিজের মতো একটু থাকবেন। আচ্ছা, আর হীরা ভাই লিখেছে ভাইয়া এখন আমি লাটভিয়াতে আছি, তবে সামনের সপ্তাহে লিথুনিয়া চলে যাব, কয়েকদিন সেখানে রেস্ট দিব, তারপর ইউরোপের অন্য কোনো দেশ থেকে শুনবো আপনাকে। অনেক ধন্যবাদ, আমাদের খুব সৌভাগ্য ইউরোপের নানা রকম দেশ থেকে আমাদেরকে হীরা ভাই শুনে, আমার কখনো সুযোগ হলে, আর আমার এখন সুযোগ হবে না, কারণ এখন আমি বিদেশ যেতে চাই না, কারণ আমার আম্মা অসুস্থ, আমার কাছে আমি সবসময় থাকবো, আর যেটা চাই সেটা হচ্ছে যে আমি রূপকথাকে ইউরোপের কোনো দেশে পড়তে পাঠাবো, এটা আমার একটা স্বপ্ন, তার পরবর্তীতে হয়তো রূপকথার কাছে বেড়াতে গেলাম, এরকম একটা কিছু আর কি। হ্যাঁ, আর এই বয়সে আমার আর বিদেশে গিয়ে কাজকর্ম করার শক্তি মন মানসিকতা নেই, আর বড় কথা হচ্ছে আমার আম্মা অসুস্থ, আম্মাকে রেখে তো এখন আর কোথাও যাওয়ার চিন্তাই করতে পারি না। আচ্ছা, মুসলিমা পিঠাঘরে আপনাকে স্বাগতম, আমি মোশাররফ হোসেন মহারাজ, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবো নরসিংদী থেকে মুকুল ভাইয়া, আসরের নামাজ পড়তে গিয়েছিলাম, আমাকে ছাড়াই শো শুরু করে দিলেন, ঘটনা হচ্ছে যে শো মাস্ট গো অন, শো যখন শুরু হবে হবে তখন তো শুরুই হবে, তাই না? কেউ নামাজ পড়বে, কেউ ঘুরতে যাবে, কেউ থাকবে, যে যার মতো থাকবে, কিন্তু আমার শুরু করতে হয়। আর আমি নামাজটা একটু আগেই পড়ে নিই, আমাদের অফিসে জামাত হয়, কারণ এখানে অনেকগুলো অফিস রয়েছে, তারা মিলে জামাত করে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি জামাতে পড়লে আমি শোটা পাঁচটা শুরু করতে পারবো না, এই কারণে আমি একা একা পড়ে তারপর আমি শো করতে থাকি আর কি। ওকে, আর অন্য সময় বাসা থাকলে মসজিদে যাই, জামাতে পড়ি, ভালো লাগে। মসজিদে গেলে মনটা একদম অন্যরকম একটা অনুভূতি লাগে। আর আপনার পিঠাগড়ের জন্য শুভকামনা রইল, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হোক, শীত আসছে, অনেক ভালো ব্যবসা হবে। আচ্ছা, ভাবছি জহির ভাইকে গলায় মালা দিব, কেমন হবে? আচ্ছা, জহির ভাইকে একটা অ্যাওয়ার্ড তো দেওয়া যেতে পারে, সে যেহেতু পান খাওয়া ছেড়ে দিয়েছে। জহির ভাইয়ের প্রতি আমাদের সবার অনেক ভালোবাসা। আর রোজা টেইলার্সের মালয়েশিয়া থেকে, আচ্ছা ভাই আপনার নামটাই তো বললেন, আপনি খালি রোজা টেইলার্সের কথা বলছেন, আপনার নামটা একটু আমাদের বলবেন। ওকে, আচ্ছা, অবসান ভাই লিখেছে, আপনার রেডিওতে 20 বছর উপলক্ষে আমরা যারা ঢাকার আশেপাশে বা ঢাকায় থাকি তারা সবাই আপনাকে নিয়ে একটা গেট টুগেদার করতে পারি, মুকুল ভাই সহ আমরা সবাই আড্ডা দিলাম, হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, কিছু ভালো সময় কাটালাম, পরিচিত হলাম, এটা করা যায় কি? এটা খুবই সম্ভব। এটা অবশ্য বইমেলার সময় করলে একটু বেশি ভালো হয়, বইমেলা একটা ভালো জায়গা থাকে, ঘোরাঘুরির একটা জায়গা থাকে। তাই ঢাকা যারা আশেপাশে রয়েছে আমরা আড্ডা দিতে পারি, যেমন আমি জানি যে আমি বললে খুসরু ভাই আসবে, তারপর ঢাকায় যারা রয়েছে খুসরু ভাই, তারপর ঋষাদের ঢাকার বাইরে, ঢাকায় অনেকেই রয়েছে অবসান ভাই, আমরা ঢাকা যারা থাকি তারা মিট করতে পারি। আচ্ছা, এটা দেখা যাক, হ্যাঁ, কেন সবাই ব্যস্ত থাকে আসলে, আর কোন জায়গায় গিয়ে বসবো এটাও একটা ব্যাপার। আচ্ছা, এফ এম পোকা মমিন সিং থেকে, মানুষের অতিরিক্ত বাজে দিকটা দেখার পর তাদের চেহারা শয়তানের মতো লাগে। আচ্ছা, মমিন সিং এর এফ এম পোকার কথাবার্তাগুলো আমার খুব ভালো লাগে, সে কিন্তু খুব ঠোটকাটা মানুষ, খুব সুন্দর সুন্দর কথা লিখে পাঠায়। লেখাটা আবারও একটু বলি, মানুষের অতিরিক্ত বাজে দিকটা দেখার পর তাদের চেহারা শয়তানের মতো লাগে, এরকম হয়। আমি অনেক মানুষকে দেখেছি যারা অনেক ভালো মনে করতাম, কিন্তু তারপর যখন তাদের আসলে খারাপ দিকটা দেখি তখন আসলেই নিজেকে আর ভালো লাগে না, খুব খারাপ লাগে। আর আমাদের ময়মনসিং এর এফএম পোকা ভাই একদম লিখেই ফেলেছে যে তাকে শয়তানের মতো লাগে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমাদের আল্লাহ ভালো বন্ধু জুটিয়ে দিক, খারাপ বন্ধুদের হাত থেকে রক্ষা করুক। একটু পর আমি কুমিল্লা একটা ছেলেকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, দেশে তোলপাড় হয়ে গেছে, পত্রিকা অনেক লেখা বেরিয়েছে, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই, ওগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আর তিতুমির লিখেছে যে, তিতুমির কি লিখেছে, তিতুমির লিখেছে যে আমিও আসবো। আচ্ছা, মুকুল ভাইয়ের গেট টুগেদার যদি প্রোগ্রাম করে তিতুমির গাজীপুর থেকে চলে আসবে। ওকে, দেখা যাক, ডিসেম্বরে তো 20 বছর হয়ে যাবে, তারপর দরকার আমরা বইমেলা তো ফেব্রুয়ারিতে, আমরা তখন মিট করলাম, অসুবিধা নেই। আর এবার বইমেলাও তো একটা জটিল ঘটনার মধ্যে পড়ে যাবে, রোজার মধ্যে পড়ে যাবে, তাই না? আচ্ছা, দেখা যাক শীতের মধ্যে, কিংবা ঢাকা এফ এমও কিন্তু আমাদের বড় স্পেস রয়েছে, আপনারা কষ্ট করে রাস্তায় না ঘুরে ঢাকা এফ এমও আমরা মিট করতে পারি, আমাদের খুব সুন্দর জায়গা রয়েছে। এমন মনে করবেন না যে ঢাকা এফ এম খুব ছোট একটা জায়গা, খুবই সুন্দর, মানে বাংলাদেশে এত সুন্দর রেডিও স্টেশন নেই, খুবই সুন্দর, মানে আশেপাশে এত খোলামেলা এবং বৃষ্টি হলে অদ্ভুত লাগে দেখতে আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেক কথা বললাম, আর আপনারা তো এসএমএস করেই যাচ্ছেন, এরপরে এসে পড়ব, কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, তা ঘটনা ঘটে গেছে।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: যাক আল্লাহ বাঁচাইছে, পয়সা টেসা গেছিলাম ওখান থেকে বেরোয় আসছি আর কি। সালা এলা গানের মধ্যে খুব সুন্দর লাগে না, সালা গাল পারে আমার খুব ভালো লাগে, সালা বলতে কিন্তু খুব ভালো লাগে এই শব্দটা। আমি আগে ছোটবেলায় খুব ব্যবহার করতে হবে আরে সালা, মানে আপনারা ইউজ করেন কি না একটু জানাবেন তো। এরকম শফিক ভাই থাকলে, শফিক ভাই কই গেল, শফিক ভাই থাকলে একটু বুঝতো যে আগে ছোট আরে সালা মানে ভালো হয়েছে আর কি, আরে সালা গোলটা দিল কি, আরে সালা আরিশালা, এরকম একটা শব্দ ছিল আর কি, খুব ব্যবহার করতাম আরিশালা। এখন একটু কমে গেছে। তাই হায়দার ভাইয়ের ফাইসা গেছি গানটা শুনে, শালা শুনে আমার মনে হলো আরিশালা আরিশালা। বস শুনলে, আমার বস শুনলে করবে এই আপনি রেডিওতে শালা টালা বস শুনে না স্যার, এটা কথার কথা, এটা একটা লিঙ্ক আর কি, কথা বলছি আর কি, যে আরিশালা একটা শব্দ ছিল আর কি। এটা ভুল বুঝবেন না, আমার চাকরি হওয়ার চিন্তা ভাবনা করবেন না আপনি, প্লিজ স্যার বসটা শুনে তো মাঝে মাঝে বুঝছেন, শুনে আবার বলে আর কি আপনি এরকম কথা বললেন, তো এরকম সাবধানে থাকতে হবে, কথাবার্তা সাবধানে থাকতে হবে আর কি। আরে সাল ওকে বস রাগ করবেন না, এটা একটু কাজের কথা বলছি আর কি, এটা লিঙ্ক, এটা একটা কথার প্যাটার্ন আর কি, আমার চাকরি টাকরি খাইয়ে দিয়ে নেওয়া। আচ্ছা, মোহাম্মদ রবিউল হাসান লিখেছে হ্যাপি বার্থডে টু রূপকথা, রূপকথা মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল, আজকে জন্মদিন কিনা যায় না, আজকে জন্মদিন আপনি ঠিকই জানেন, অনেক দোয়া আপনার জন্য রবিউল হাসান, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, হ্যাঁ ভালো থাকবেন ভাইয়া। শাম্পছেন শুনে আবার বলে আর কি, আপনি এরকম কথা বললেন, তো এরকম সাবধানে থাকতে হবে, কথাবার্তা সাবধানে থাকতে হবে আর কি। আরে সাল ওকে বস রাগ করবেন না, এটা একটু কাজের কথা বলছি আর কি, এটা লিঙ্ক, এটা একটা কথার প্যাটার্ন আর কি, আমার চাকরি টাকরি খাইয়ে দিয়ে নেওয়া। আচ্ছা, মোহাম্মদ রবিউল হাসান লিখেছে হ্যাপি বার্থডে টু রূপকথা, রূপকথা মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল, আজকে জন্মদিন কিনা যায় না, আজকে জন্মদিন আপনি ঠিকই জানেন, অনেক দোয়া আপনার জন্য রবিউল হাসান, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, হ্যাঁ ভালো থাকবেন ভাইয়া। শাম্পু লিখেছে কারোর সাথে লাভ না করেও লাভ

দিয়ে যাবে আর কি, যে আমাকে কেউ বোঝাও ঘরের কি, আমাকে কেউ বোঝাও ঘরের ছাদ ভেঙে উপর থেকে মহাপুরুষ নেমে আসবে না। আর কত বুঝাবো, আপনার তো বয়স হয়েছে, এখন বুঝতে হবে ছাদ ভেঙে গিয়ে মহাপুরুষ নেমে আসবে, আপনাকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, তারপরে ভালোবাসা মানুষ আসবে। দিলওয়ালা কি বলতে চায় জানেন মুকুল ভাই, আজ কি করছি, হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম মিক্স করে ডিম ভাজি করে আমি নিজ হাতে বানিয়েছি, আহা কি স্বাদ, দারুণ লাগছে। আচ্ছা দিলওয়ালা, আমার কিন্তু একদমই দারুণ লাগছে না, মানে আমার কেমন জানি লাগছে, এটা বলতে পারছি না শব্দটা, আরিস শালা বলেছি তো একটু আগে, আর বলতে পারছি না, মানে হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম সব একসাথে ভাজি করেছে, এটা কেমন টেস্ট হবে আমি জানি না। প্রতিটা ডিমের একটা আলাদা মাধুর্য রয়েছে, যেমন মুরগির ডিম একরকম, হাঁসের ডিম একরকম, মাধুর্য, এটা আবার কী শব্দ ব্যবহার করলাম, এই ডিম ভাজার সাথে কি মাধুর্য শব্দটা যায়, এটা তো একটা পচা বাংলা ইউজ করলাম আমি। আচ্ছা যাই হোক, যা বলি, যা বলিব তাহাই ভাষা, যা বলিব তাহাই খাঁচা, আচ্ছা যাই হোক, যা লিখিব তাহে খাঁচা। আচ্ছা যেটা হচ্ছে যে ডিম কোয়েল, তিনটা মুরগির ডিম একসাথে, মানে মুরগি হাঁস কোয়েল, এই আমি চিন্তা করতে পারছি না ভাই, এটা কেমন জানি লাগবে জানি খেতে। তারপর আমাদের হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, এখন আমার দ্বিতীয় বিয়ে করার বয়স, প্রথম বিয়ের বয়স শেষ। আচ্ছা এমন একটা নিয়ম যদি থাকতো আর কি কখনো, যে 50 বছর হলে মানুষজন দ্বিতীয় বিয়ে করতে পারবে আর কি, শেষ জীবনটা একজন প্রথম জীবনে থাকলো জীবনসঙ্গী, আর 50 বছর হলে আরেকটা সঙ্গী থাকবে আর কি, তো এরকম নিয়ম কানুন নাই তো, এটা তো আসলে ঝামেলার ব্যাপার, সিস্টেম থাকে কিনা আটকে গেলাম, আমি কোনো কিছু বলতে পারছি না। যাই হোক হৃদয়ের মাঝে হোগলার বেড়া বলেছে আর কি, আমি কিচ্ছু বলি নাই, সে বলছে যে আমার এখন দ্বিতীয় বিয়ে করার, আমার না মানে তার দ্বিতীয় বিয়ে, বিয়ে করার বয়স, প্রথম বিয়ের বয়স শেষ হয়ে গেছে তার। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, নিজের এলাকায় চশমা পরে ঘুরতে পারলে মনে করবেন সব লজ্জা সরম খেয়ে ফেলেছেন, ঠিকই বলেছেন, এটা নিজের এলাকা চশমা পরে সানগ্লাস লাগিয়ে ঘুরছে না, পাগুকুর থেকে আসলো, সবসময় দেখি যে খালি চোখে আমাদের সানগ্লাস পরে ঘুরছে। আচ্ছা মোহাম্মদ রবিউল হাসান, আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন, আমি পতেঙ্গা চট্টগ্রাম থেকে আপনাদের সাথে রয়েছি, অনেক ধন্যবাদ রবিউল ভাইকে, অনেক দূর থেকে আমাদের শুনছেন, ওকে। আরও একটা কথা যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে যে শুধু এলাকায় কালো সানগ্লাস দেখলেই মানুষকে নিয়ে হাসাহাসি করবেন না, অনেক সময় মানুষের চোখ উঠে, আমি এই জিনিসগুলো বুঝতে হবে, মানুষের ব্যক্তিগত কোনো কারণেও সানগ্লাস পড়তে পারে, যেমন আমার মসজিদে আমি যখন নামাজ পড়তে যাই, এক বড় ভাই সানগ্লাস পরে নামাজ পড়ে, তা আমি প্রায় ভাবি যে এই লোকটাকে কি হয়েছে, মানে কেমন ভাব, মানে পাঞ্জাবি ডাঞ্জাবি পরে সানগ্লাস, কালো সানগ্লাস পরে মসজিদে নামাজ পড়াটা কেমন না, তাই ভাবলাম তার বুঝি চোখ টোক উঠেছে। পরে দেখি সে মানে অনেকদিন ধরে নামাজ পড়ছে, ধরেন 1-1.5 মাস আগেও দেখি সানগ্লাস পরা, এখনো তা চোখ উঠলে তো 3-4 দিনের ব্যাপার, এরকম কেন? তারপর বিশ্বাস করেন আমি হঠাৎ করে সে একদিন সানগ্লাস খুললো, তার সানগ্লাস খোলার সাথে সাথেই সে রুমাল বের করে চোখ মুছছে, আমি তখন তাকালাম দেখি যে পুরো চোখ তার লাল, একটা ইনফেকশনের মতো তার চোখের মধ্যে হয়েছে, পকেটে সে ড্রপও রাখে এবং খুব নামাজি মানুষ, আমি মাঝে মাঝে এই গরমের মধ্যে ওই আসর নামাজ পড়তে গেলে তো 1 ঘন্টা পরে মাগরিবে আজান দিয়ে দেয়, তা আমি মাঝে মাঝে ওনাদের সাথে, মুরব্বীদের সাথে বসে গল্প করি, কিংবা ওনারা ওই বিভিন্ন বইটুই পড়ে, চুপচাপ শুনি আমি বসে, মাগরিব পরে বাসায় আসি, তখন ওই ভাইটা দেখলাম যে ড্রপ দিল চোখের মধ্যে, হ্যাঁ, তা আমার ভুলটা ভেঙে গেল, তখন আমার চিন্তা হলো যে কাউকে আসলে কোনোভাবে ছোট করা ঠিক না, এবং মনে মনেও কোনো খারাপ চিন্তা করা ঠিক না, কোনো কারণে হয়তো কেউ কিছু করতে পারে, আমি ওই জাহাঙ্গীরের কথার থেকে এই কথাটা তুললাম। তো ওই ভাইটা এরকম মাসের পর মাস কালো চশমা পরে আসে, তার চোখে আসলে ইনফেকশন হয়েছে, হয়তোবা ডাক্তার বলেছে যে ড্রপটা দিবেন আর একটু সানগ্লাস পরে থাকবেন, বেশি আলো লাগাবেন না, এরকম কিছু, পুরো চোখ লাল কেমন জানি, মানে একটু অন্যরকম লাগে তাকে দেখতে, আল্লাহ তাকে সুস্থ করে দিক এই প্রত্যাশা করি, দোয়া করি আল্লাহ, মনে হলো আজকে, কালকে আবার নামাজে গেলে তার সাথে দেখা হবে। সাইফুর রহমান লিখেছে, শ্রদ্ধেয় মুকুল ভাইজানের প্রিয় রাজকন্যা রূপকথার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা শুভকামনা, নামের মতোই রূপকথার মতো সুন্দর আর রঙিন হোক তোমার পুরো জীবন, পরম করুণাময় যেন তোমাকে সবসময় সুস্থ সুন্দর নিরাপদ রাখে, জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন, তুমি বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করো এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাও, এই দোয়াই করি, শুভ জন্মদিন ছোট্ট রাজকন্যা রূপকথা। বড় হয়ে গেছে কিন্তু, খুদে মানুষ বড় হও তুমি, যে আর ছোট নাও, বড় হয়ে গেছে। তুমি জয়েন করেছো, কখনো কি মেহমানের বাচ্চাকে লুকিয়ে থাপ্পড় মেরেছে, এটা তো একটু আগে বললাম, আজকে সত্যি কি তাই, আজ পালিত হচ্ছে জাতীয় চা দিবস, আজকে তো না, চা দিবস তো চলে গেছে। আচ্ছা আমাদের শফিক ভাইয়ের কথা বলতে বলতে শফিক ভাই হাজির হয়ে গেছে, শুভ বিকেল মুকুল ভাই, রূপকথার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার মেয়ের জন্মদিন গেল 17 সেপ্টেম্বর। আচ্ছা ও তাই, রূপকথার পূর্ণতার জন্মদিন তো
একই মাসে, হ্যাঁ 17 তারিখে, ওকে ভেরি গুড। তা মাহবুব আলম রাজনগর ইউনিয়ন নড়িয়া থেকে শুনছি, অনেক ধন্যবাদ। তারপর সাইফুর রহমান শুক্রিয়া ভাইজান ছবিটি পোস্ট করার জন্য। আচ্ছা আজকে যে ছবিটা দেখছেন এটা সাইফুর আমাকে বানিয়ে দিয়েছে, আর সিফাত আমাকে ওই লোগোটা বসিয়ে দিয়েছে। মুকুল ভাইয়া যদি শত ব্যস্ততার সময় দিতে পারে তাহলে সবাই।

আচ্ছা সুন্দর কথা, একটু আগে এটা নিয়ে আলোচনা হয়েছে, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ওকে অনেক ধন্যবাদ। আচ্ছা তারপর রূপকথার বয়স কত হলো, রূপকথা 15 শেষ হয়ে গেল, 16 পা দিল আর কি। তারপর আমাদের সোহেল মাসুদ জয়েন করেছিল, আমিনা ভাবি আমাদের সাথে রয়েছে, আমিনা ভাবি লিখেছে শুভ বিকেল মুকুল ভাই, আজকে মনটা ভীষণ খারাপ, ফেসবুকে অপ্রীতম বিভিন্ন সংবাদগুলো দেখে আর ওর মায়ের মনের অবস্থা চিন্তা করে, আমার পিক অপ্রীতমের বয়সে একটি ছেলে আছে, সেও বন্ধুদের নিয়ে বাইরে খেলতে যায়, অবশ্য সন্ধ্যার আগেই ফিরে আসে, আমরা সবাই খুব চিন্তিত এটা নিয়ে, আমি একটু পর এটা নিয়ে কথা বলছি। আমারও খুব খারাপ লেগেছে অপ্রীতমের কাহিনীটা দেখে, আজকে পত্রিকা পুরো পড়লাম আমি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে। যাই হোক, গান শুনি, গানের পর ফিরে আসছি। গানগুলো ভালো হচ্ছে তো আজকে? হ্যাঁ।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: সুন্দর, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর কয়টা বাজে? সচেতন থাকলেও দেখি সময় ঘোরের সময় চলতে থাকে। আচ্ছা, 5:55 বাজে। দিলওয়ালা কি বলতে চায়? দিলওয়ালার কথা শুনে আমার কেন গলায় কাজে চলে আসলো। দিলওয়ালা কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। একটা জীবনের চেয়ে আইফোনের মূল্য বেশি, আর কি বলবো। আচ্ছা, আমি অপ্রীতম নিয়ে একটু কথা বলবো একটু পরে, আমারও খুব মন খারাপ, আমি এটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম। অনেক কিছুই আছে এর মধ্যে, অনেক কথা বলতে হবে আর কি, বলবো একটু পর। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ ঈশানা নামটা সুন্দর বলার জন্য। হ্যাঁ, আমি ব্যস্ততার জন্য অনেকদিন পরে জয়েন করলাম, তাই তো দেখতে পাচ্ছি ঈশানা। আর ঘটনা হচ্ছে যে আমি মিথ্যা কথা বলি না, যেটা মুখ দিয়ে চলে আসে ওটা বলে ফেলি। হ্যাঁ, ঈশানার নামটা সত্যি সুন্দর একটা নাম। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? এটা কে রে? আচ্ছা, আব্দুর রাকিব। আচ্ছা, আসসালাম, কেমন আছো? ভালো আছি। আসলাম অনেকদিন পর, আমি হুমায়রা, আশা করি মনে আছে। আচ্ছা, কিভাবে মনে থাকবে? ওই আইডির উপরে আব্দুর রাকিব, বাবার নামের থেকে আবার নিজের নাম পাঠান। আচ্ছা, হুমায়রা, হুমায়রার নাম তো মনে আছে অবশ্যই। আচ্ছা, এতদিন কলেজে ভর্তি এগুলো নিয়ে বিজি ছিলাম, আর মোস্ট অফ দ্য টাইম ভুলেই যেতাম। আচ্ছা, ভুলেই তো যাবেনি, আমাকে কি আমি কোনো মানুষ? আমাকে কোনো মানুষ থাকি? আমাকে তো ভুলেই যাবেন আপনারা, কি আর বলবো, কিছু বলার নেই। সো আজকে আসলাম করি ভাইয়া, আমার ভাইকে বেশি বেশি করে বলি আমি হ্যাপি বার্থডে রূপকথা। আচ্ছা, যাক ভালো দিন এসেছে, অনেকদিন দোয়া রূপকথার জন্য। আচ্ছা, অনেক কিছু লিখেছে সে, যাই হোক, আর মোস্তফা টাইম সে আমাকে ভুলে যায় আর কি, যাক কিছু বলার নেই আমার। মোশারফ হোসেন মহারাজ ভাই, আপনাদের অফিসে নামাজের জামাত হয় শুনে খুশি হলাম। ধন্যবাদ, আমাদের অফিসে নামাজ হয়, জামাত হয় শুনে খুশি হলেন। আমাদের এখানে অনেকগুলো অফিস, আমাদেরই অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, তো অনেক মানুষ হয় আর কি জামাতে। হ্যাঁ, তা পুরো জায়গা মোটামুটি 25-30 জনের মতো তো হয়েই যাবে নামাজ পড়ে। আর যেহেতু অফিস টাইম শেষের সময়, মাগরিবের সময়, তারপরেও হয় মানে নামাজ পড়ে অনেকে বের হয়। যারা নামাজ পড়ে তারা রাস্তায় গেলে তো নামাজ পড়া হয় না, এই কারণে দেখা যায় যে অফিস শেষ হলেও বসে থাকে, মাগরিবটা পরেই বের হয়। আর এখন তো সময় কমে গেছে, এখন অফিস ছুটির পরেই নামাজের সময় হয়ে যায়। আচ্ছা, তারপর রোজা টেইলারের, আমি কামাল হাসান। আচ্ছা, রোজা টেইলার মালয়েশিয়াতে যার টেইলার্স রয়েছে, সেই তার দোকানের মালিক হচ্ছে কামাল হাসান। সেখানে আপনি কি সেখানে জব করেন নাকি কামাল ভাই? আচ্ছা, আমি ঢাকা FM এর সাথেই আছি সেই 2016 সাল থেকে, আপনার সাথে কথা বলার ইচ্ছে ছিল, সেটা সম্ভব হলো 2026-এ, এসে তবু হলো, কারণ আমি হাল ছাড়ি নাই। আচ্ছা, হাল ছাড়া যাবে না কখনো। তখন ছিল সকালে শান্ত আপু, বিকেলে জুয়েল ভাই, ওদেরকে মিস করি, আর আপনি তো আছেনই। যদি সময় পান একটা গান শোনাবেন, গান বদলায়নি শুধু আমি, জেমস গুরু। আচ্ছা, জেমসের একটা গান আমি এমনিতেই বের করে রেখেছি, আমি একটু পর আপনাদেরকে শোনাবো, এই ঘন্টা তো শেষ হয়ে যাচ্ছে। নিটল পায়ের ইনিঝিনি, আর নিটল পায়ের গানটা শুনতে চেয়েছে ফুয়াদের। আচ্ছা ভাইয়া, লিথুনিয়াতে বাংলাদেশিদের বেশ বড় একটা কমিউনিটি রয়েছে, বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে, মারজানের জন্য লিথুনিয়ার চেষ্টা করে দেখতে পারেন, হয়তো ওর জন্য ভালো কোনো সুযোগ পাওয়া যেতে পারে। চমৎকার, ও আর একটু বড় হোক, তারপর আমি হীরাবার সাথে যোগাযোগ করবো, আপনি অবশ্যই ইনফরমেশন দিবেন যে লিথুনিয়া কেমন, বাচ্চাদের মানে মেয়েদের জন্য কেমন অবস্থা, পড়াশোনার জন্য দেশটা কেমন, সবকিছু আমি হীরা ভাইয়ের কাছ থেকে জানবো তারপর। ওকে, ধন্যবাদ অনেক। আর রূপকথা আমার নরওয়েতে পাঠানোর খুব ইচ্ছা, নরওয়ে সম্পর্কে আমি কিছু জেনেছি আর কি, নরওয়েটা আমার ভালো লাগে। FM পোকা ময়ন সিং থেকে, সুখ বা সুখবর সাধারণত একা আসে, নির্দিষ্ট একটা বিষয়ে আসে, কিন্তু বিপদ বা দুঃখ আসে দল বেঁধে, ঝাঁকে ঝাঁকে চারদিক থেকে। সময় যখন খারাপ যায় কেন জানি সব দিক দিয়েই যায়, জীবনের এ এক অদ্ভুত নিয়ম। এটা আসলে আল্লাহ সৃষ্টিকর্তা পরীক্ষা করে, আমরা অনেক কিছু জানিও না, যে যখন বিপদ আসে তখন দেখবেন দেখে সব দিক দিয়ে বিপদ আসতে থাকে। ওকে, আমার ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, পরের ঘন্টা এসে আমি কথা বলছি। হ্যাঁ, এই 30 সেকেন্ডের মধ্যে ফিরে আসছি আবার।
1: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা।
2: শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে সন্ধ্যা ছয়টা সময় কমে আসছে, মাগরিবের আজান এখন হচ্ছে ছয়টা পাঁচ ছয় মিনিটের মধ্যে। তো একটা গান শুনি আমরা, আজানের বিরতিতে চলে যাব, মাগরিবের নামাজ পড়ে আবারও ফিরে আসব। আচ্ছা, আর গত ছয় মাসে 15,000 শিশু নিখোঁজ, মাহাদি আমাদেরকে লিখেছে রাষ্ট্র কি করছে, এটা আসলে আমাদের সবার প্রশ্ন, অনেকেই এটা নিয়ে খুব চিন্তিত। আজকে পত্রিকায় খুব বড় খবর এসছে, অবশ্যই আমরা আশা করব যে সরকার এটাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবে। এবং আরো অনেক কথা আছে, আমি এই নামাজের পরে এসে আপনাদের সাথে বলছি, আমারও কিছু কথা আছে। ঈশানা নামটা আমার দাদি দিয়েছে, ওকে, আমার রূপকথা নামটাও তো দাদি, মারজান নামটাও দাদি দিয়েছে, ওকে, ঈশানা নামটা দাদি দিয়েছে। দাদি তো খুব মডার্ন মানুষ মনে হচ্ছে। দাদি কি হিন্দি ছবি দেখতো নাকি? ঈশানা, ঈশানা। আচ্ছা, কি করব আমি, আর ফোন দেয় না, মেসেজও দিব। আচ্ছা, এটা কি লিখলো কিছুই বুঝি নাই। না ভাইয়া, আপনাকে ভুলি নাই, আমার ব্রেনটাই এমন। আচ্ছা আচ্ছা, ব্রেনটাই এমন। আচ্ছা, কি করব আমি, আর ফোনও দেই না, আজ মেসেজ দিব। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই। আমাদের হুমায়রা লিখেছে, তারপর এটা কে লিখেছে, নাম কই, একটু নাম লিখে লিখতে বলি সবসময়। আকাশের কোলে রঙিন আঁচল, সূর্যের বিদায় লেগেছে দোল, দিনের ক্লান্তি মুছে ফেলে মন, সন্ধ্যা নামে ধীর সারাক্ষণ, এক কাপ চা আর একটু নীরবতা, সন্ধ্যা এনে দেয় স্নিগ্ধতা, তারারা হাসে মিটিমিটি আলোয়, শুভ সন্ধ্যা জানাই মিষ্টি হাসি মুখরতায়। আপনি কেমন আছেন মুকুল ভাইয়া? আমি আলবিনা বলছি, আলবিনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে কেউ যদি লেখে আর সেই লেখাটা যদি আমি পড়ি, আমি ভালো না থেকে তো কোনো উপায় দেখছি না। আচ্ছা, আমার আম্মুর নাম হচ্ছে আরেকজন, এটা আমার আম্মুর নাম হচ্ছে মিসেস সেলিনা বেগম। এমন কোনো দিন নেই যে ঢাকা এফএম শুনে না, সব রেডিও জার্নালিস্টদের নাম মুখস্থ উনার। আমাদের ভাই বোনদের ও অভ্যাস হয়ে যাচ্ছে রেডিও শোনার। আম্মুকে একটু শুভেচ্ছা বার্তা জানিয়ে দিন সুন্দর করে, আম্মু সারপ্রাইজড হয়ে যাবে। ওকে, আম্মুকে আমার ভাবি হয় না, খালাম্মা হয়, এটা বুঝতেও তো আমার একটু টাইম লাগবে। আম্মু আপনার বয়স কত আর আম্মুর বয়স কত আমি একটু বুঝতে হবে আর কি আম্মু। আচ্ছা, মিসেস সেলিনা বেগম ভাবি, আপনাকে আসসালামু আলাইকুম। শুনে খুব খুশি হলাম যে আপনি আমাদের রেডিও খুব পছন্দ করেন আর রেডিওর ভক্ত আপনি, আমার খুব ভালো লাগে। আর আমিও যেহেতু রেডিওর মানুষ, রেডিওকে ভালোবেসে আমার ডিসেম্বরের রেডিওতে আমার 20 বছর হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি এতদিন যে ধৈর্য ধরে এই সেক্টরটাতে রয়েছি, আর যাওয়ার কোনো পথ নেই, মানে আর কোনো কাজকর্ম কিছু পারি না আর কি, রেডিও ছাড়া, একটু কথা বলা ছাড়া, একটু ভয়েস দেওয়া ছাড়া কিছু পারি না, এই কারণে আমি আর কোথাও যাব না আর কি, এটা হচ্ছে কথা। আর কখনো যদি কোনো কিছু করলেও আমি টুকটাক একটু ব্যবসা বাণিজ্যও করি, সংসার চালাতে হয়তো, তা সেটার সাথে রেডিওটা কিন্তু আর বাদ দিইনি। হ্যাঁ, রেডিওটা হচ্ছে আমার একটা জায়গা, আর ওগুলো হচ্ছে কিছু পকেট মানি আসার জন্য ব্যবসা বাণিজ্য করতে হয় আর কি। ওকে, মিসেস সেলিনা বেগম ভাবি এবং খালাম্মা ধরে নিয়ে আর কি, যেটা যেটা হয় আর কি, খালাম্মা হলে খালাম্মা, নাহলে ভাবি হলে ভাবি, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আর আমি একটু দুষ্ট ছেলে আর কি, মাপটাপ করে দিয়ে আর কি, আমার কোনো কথা বেয়াদবি নিয়েন না। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আজানের সময় হয়ে গেছে, গানটাও অনেক বড়, কি করি কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, একটা ছোট গান দিয়ে দিই, তারপর আমরা মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাই, তারপর ফিরে আসি। ওকে, এটা আবার কি গান, এই গান আমি শুনিনি কখনো, কলিজার জান। কিরে ভাই, আমার কলিজা সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা খুব ভালো জিনিস, কলিজা, এটা কলিজা জান, কলিজা সিঙ্গারা না এটা, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দূরে থাকি।
3: সামনে
2: ফ্রন্ট ব্যাক
3: কি যায় মন

0: যাবে?
1: খালি না তো
2: ঢাকা FM 24/7 full of entertainment.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

FM 90.4. আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

রয়্যাল শুনছেন ঢাকা এফএম 90.4। দীর্ঘ একটা বিরতির পর আবারও ফিরে আসলাম মাগরিবের নামাজ আজানের পর। আর স্টুডিও হইতে 6:40 আর রাত 8টা পর্যন্ত আপনাদের সাথেই রয়েছি। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে, অনেক ব্যয়বহুল আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএস টেন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমার আইটি সংক্রান্ত তথ্য জানিয়ে দিলাম। এরপর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনেকে জয়েন করেছে। রেজন ইসলাম শান্ত, আমার খুব প্রিয় একটা মানুষ, এক সপ্তাহ পর ফিরে এলাম মুখুস্তি স্টলে, দারুণ সব গান শুনে প্রাণ জুড়ালো, অনেক ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর গান শোনার চেষ্টা করবো, এখন আমি রয়েছি। আর রিচি রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? শান্তি নাই গরমে, বেশ গরম পড়েছে এবং ভ্যাপসা গরম, কেমন জানি জঘন্য একটা গরম। এই সেপ্টেম্বরটা একটু ওয়েট করেন, এই 10টা দিন চলে গেলে দেখবেন যে এই গরমটা চলে গেছে। হ্যাঁ, অক্টোবর থেকে হালকা হালকা শীত নভেম্বরের দিকে পড়ে, কিন্তু অক্টোবরে একটু গরমটা কম থাকে আর কি। আর বলো, ভালো করে চা দাও, সাথে 5টা পরোটা সর্বনাশ। আপনি 5টা পরোটা খাবেন সামান্তা, কি বলে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, 5টা পরোটা খাবে মানে আমি তো বুঝতেই পারছি না, এটা আমি 2টা পরোটার বেশি খেতে পারি না। 5টা পরোটা কে খায়? আচ্ছা, আরিফুল ইসলাম লিখেছে, ভেরি নাইস। কি নাইস ভাই, একটু জানায়েন। সবই তো নর্মাল চলছে আর কি, কোন জিনিসটা নাইস আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের ভালো লেগেছে আপনার, এটাই বিশাল পাওনা আমাদের। মেহেরিন খান দিয়া আমাদের সাথে জয়েন করেছে, বিশাল একটা এসএমএস লিখেছে, হ্যাপি বার্থডে টু ইউ রূপকথা, রূপকথাকে শুভেচ্ছা জানিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি আপনার অনেক পুরাতন সঙ্গী, 2023 সালে আমি আপনাকে এসএমএস দিয়েছিলাম। বাপরে, আপনি কি অ্যাকাউন্টিংয়ে পড়েন নাকি? এই সালটাল মানে হিসাব টিসাব, মানে 2023-এ আমি এত করেছিলাম, যারা ওই অ্যাকাউন্টিংয়ে কাজ টাজ করে অ্যাকাউন্টসে, তারা দেখি যে সবসময় হিসাব টিসাব। হ্যাঁ, আপনাকে 6টা এসএমএস দিয়েছিলাম আমি, এরকম এরকমভাবে বলছি আর কি। যাই হোক, দিয়েছিলাম, অনেক বিজি ছিলাম বা অনেক সমস্যা হয়ে গেল, যা আজ আবার আসলাম। আমি শুনিনি, কিন্তু আমার দাদুর সোনা বন্ধু হয়নি তুমি। ও আচ্ছা, আপনার দাদু আমাকে শুনে, ওকে, আমার বিশাল পাওনা যে দাদু আমাকে শুনে। দাদুকে সালাম, দাদু আসসালামু আলাইকুম। আচ্ছা, উনি ঠিকই শুনে বা এখনো শুনতেছে। আজ হঠাৎ মনে হলো আপনার কথা, তাই আবারও চলে আসলাম। এরকম হঠাৎ হঠাৎ করে তো একটু মাঝে মাঝে আমার কথা মনে করতে হবে না, তাহলে কীভাবে চলবে বলেন তো? আর আমি এসে কি করব আপনারা যদি না থাকেন? আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য, অনেক দোয়া, আর আপনার জন্য অনেক দোয়া রইল। আমার নাম হচ্ছে মেহেরিন খান দিয়া, খুবই সুন্দর একটা নাম, অনেক ধন্যবাদ মেহেরিন, সুন্দর করে অনেক বড় এসএমএস করেছেন। আর প্রতি সোমবার আমার শো থাকে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, তাছাড়া প্রতি বুধবার রাত 11টায় জীবন গল্প অনুষ্ঠানে আমাকে শুনতে এবং দেখতে পাবেন, সেখানে আমি থাকি আর কি, চুপচাপ বসে থাকি আর কি, মানুষজন গল্প বলে শুনি আমি। ওকে, সাইফুল লিখেছে, আমার মুড খারাপ করার জন্য কাউকে দরকার হয় না, আমি নিজেই যথেষ্ট। কেউ কিছু না বললেও আমি নিজেই উল্টাপাল্টা চিন্তা করি, তারপর সেই চিন্তা নিয়ে আবার নিজেই কষ্ট পাই, সবশেষে এমন মুড খারাপ করি যে পরে নিজেকেই মনে হয় ভাই সমস্যা কি ছিল, কিছুই না, মাথার ভিতর সিনেমা চলতেছিল, সব উল্টাপাল্টা। একটু আপনি স্থির হতে হবে, সাইফুল একটু অস্থির প্রকৃতির, আমি তো অনেকদিন ধরে সাইফুলকে দেখছি, সাইফুল একটু অস্থির প্রকৃতি। হ্যাঁ, আপনার এই জিনিস থেকে একটু বের হতে হবে, আপনি শান্ত থাকবেন, চুপচাপ আস্তে ধীরে কথা বলবেন, সবকিছু ভেবে চিনতে কথা বলবেন, দেখবেন যে সবকিছু সুন্দর। ওকে, মুখের হিসাব কিন্তু কঠিন একটা হিসাব, মানে মুখ আছে বলে আমরা যা খুশি বলে ফেলি এবং দেখবেন যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায় মুখের কারণে। তাই এই কারণে একটু কম বলা ভালো, শোনা ভালো। আল্লাহ 2টা কান দিয়েছে, মানে বেশি করে শুনবেন, আর 1টা মুখ দিয়েছে, একটু কম বলবেন আর কি। হ্যাঁ, এগুলো তো সবই সায়েন্টিফিক একদম ব্যাপার। তা 2 কান দিয়েছে, একটু বেশি করে শুনবেন, আর 1 মুখ দিয়ে একটু কম করে বলবেন আর কি, দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর উল্টাপাল্টা চিন্তার কিছু নেই, জীবন খুব সহজ সরল জীবন, মানুষ কতদিন বাঁচে দেখেন, দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে সব কিছু, তাই না? একটা দিন যায়, একটা রাত আসে, এইভাবেই দিন যাচ্ছে, তাই এইভাবেই চলে যাবে। প্রতিদিন সকালবেলা ডিম পোস্ট কিংবা আলু ভাজি সুজি দিয়ে রাস্তা খাওয়া, ওই একই রকম ভাবেই যাচ্ছে আর কি জীবনটা, তো এইভাবেই যায়। রাতে

মেরে ফেলেছে কামড় দিয়ে, কুকুর হিংস্র হয়ে গিয়েছিল, বুঝলাম না, এমনি ঘোরাঘুরি করতো কিন্তু হঠাৎ করে মেরে ফেলেছে। আমার খুব মন খারাপ হয়েছিল, বিড়ালটা খুব পছন্দের বিড়াল ছিল এবং খুবই লক্ষ্মী, এমন সব কাজকর্ম করতো। আম্মা নামাজ পড়লে সে যায় নামাজের সামনে বসে থাকতো সবসময়, নামাজ শেষ হলে তারপরে যেত আবার ঘুরতে, মানে অদ্ভুত কিছু কাজ। আমার একবার দাঁতের ব্যথা হলো, দাঁত তুললাম, আক্কেল দাঁতের ব্যথা, আমি চিৎকার কান্নাকাটি করছি, এত ব্যথা প্রচণ্ড, মানে পেইন কিলারও ব্যথা কমছে না, বিড়ালটা পুরো 2 ঘন্টা আমার সাথে ছিল। মানে কি অদ্ভুত ব্যাপার, আল্লাহ এদের কিভাবে এরকম বুদ্ধিশুদ্ধি দিল আমি বুঝলাম না। মানে আমি কান্নাকাটি করছি, সে চুপচাপ 2 ঘন্টা একদম আমার বিছানার সাথে সে বসে আছে। অদ্ভুত প্রাণী বিড়াল কুকুর, এগুলো মানে আমার খুবই ভালো লাগে, মানে এদের অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দর। আপনার বিড়ালটা লেসটা তো খুব সুন্দর। আচ্ছা যাই হোক, জাফর হোসেন আমাদের সাথে জয়েন করছিল, যাক ভালোই লাগছে, শেষ পর্যন্ত মুকুল সি স্টল 90-এর দশকে ফিরে গেছে। আচ্ছা, আমি সবসময় পুরাতন মানুষ, আমার একটু 90-এর দশকটাই ভালো লাগে আর কি। হ্যাঁ, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, দ্রুত বিয়ে হওয়ার জন্য এতদিন যে দোয়াটা পড়ছিলাম আজ জানলাম ওটা সৌদি আরবের গজল ছিল, মজার রেসিডেন্স ছিল। আমাদের শ্যাম্পু কি বলতে চায় দুষ্টু মেয়েটা, ঠাডা পয়রা জীবন আমার ভস্কায় গেছে, আর এদিকে আরেকজন আইসা বলে ভালোই তো সুখে আছো দেখছি। মানুষজন বাইরে থেকে অনেক কিছুই দেখে আর কি, হ্যাঁ, কিন্তু আসলে নিজেরটা নিজে বোঝা যায়। আর রিহাদ লিখেছে, মুকুল ভাই আমরা শুনতে চাই না কোনো সঙ্গীত, শুনতে চাই না কোনো প্রচারণা, কেবল শুনতে চাই আপনাকে। বাপরে বাপ, রিহাদ আমাকে অনেক পছন্দ করে, কি বলি, কোনো আগামাথা নাই, যা শুরু হয় মানে লিঙ্ক একটা পেলে কথা বলতেই থাকি আর কি, কোনটার পিছিয়ে কোনটা বলি কিছু জানিও না। যাই হোক, রিহাদ অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। হ্যাঁ, তারপর পূর্ণিমা খাতুন, আমাদের পূর্ণিমা আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ সন্ধ্যা, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আর আমার জন্য একটু পূর্ণিমা দোয়া করবে, হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, এটা কি পেট খারাপ কিনা যায় না, প্রচণ্ড পেটে ব্যথা, কেন হচ্ছে দেখতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আজকে ভাইয়ের সাথে আলাপ করবো তারপরে। সামান্তা লিখেছে, জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা রূপকথা মামনি। আচ্ছা, এটা তো একটু আগে পড়লাম। আচ্ছা, আরবি জ্যোতি লিখেছে, ভাইয়া তোমার সাথে রাগ করে থাকতে পারবো না কখনো, আসলে বাসায় একটা সমস্যা হয়েছিল, বড় ভাইয়া হঠাৎ একটা সমস্যার জন্য ইমার্জেন্সি অপারেশন করাতে হয়েছে। আচ্ছা, এই খবর তো জানি না আমি। আচ্ছা, যার জন্য টেনশনে মন খারাপ থাকায় সুর শুনতে পারিনি, এখন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি হলাম যে ভাই ভালো আছে। আর এরকম আসলে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলেও এটা খুবই খারাপ লাগে আর কি, আর পরিবারের মানুষ তো আপন মানুষ, এটা অন্যরকম। যাক, আপনার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে দিক, আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর আমরা গানে যেতে চাই, আমরা এন্ড্রু কিশোরের একটা বিখ্যাত গান রয়েছে, ডাক দিয়েছেন দয়াল আমারে, খুবই সুন্দর গান। সে সিনেমাটার নামটা কি জানি, শফিক ভাই বলতে পারতো, বড় ভালো লোক ছিল না কি জানি, ভালো মানুষ কি জানি সিনেমাটার নাম ছিল, এন্ড্রু কিশোর যখন এখানে ডাক দিয়েছেন দয়াল আমারে গিয়েছিলেন, খুব হিট হয়ে গেল ওই গানটা। তারপর ওই ছবিতে কি হায়রে মানুষ রঙিন ফানুষ গানটা ছিল কিনা যায় না, মনে করতে পারছি না। যাই হোক, ওই গানটা আবার আনিলা কভার করেছেন, আনিলা কভার করা অনেক গান রয়েছে, হ্যাপি আকন্দের গানও গেয়েছেন, আনিলার ভয়েসটা খুব ভালো লাগে, তার গানগুলো যেগুলো কভার করেছেন খুব সুন্দর হয়েছে। আমরা শুনি আনিলার কণ্ঠে ডাক দিয়েছেন দয়াল আমারে।

সুন্দর একটা গান শুনলাম। আর ঘড়িতে 6:52 এর মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে। আমি আবদুল্লাহ আল নোমান, অষ্টম শ্রেণীর একজন ছাত্র, আমি চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বলছি। একটা পাতার বাঁশুরি গান প্লে করে দিও। আচ্ছা, ওকে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে, দ্বিতীয় শ্রেণী অভিক্ষা, কালকে 2টা পরীক্ষা দিলেই শেষ হয়ে যাবে। কালকে আমরা সবাই ফুটবল খেলব, আমি সব রিয়েল মাদ্রিদ, আমরা 4 জন, অর্থাৎ আমরা একটি টিমের সবাই রিয়েল মাদ্রিদের জার্সি পরবো। গতকালকে রিয়েল মাদ্রিদে হারায় আমার কোনো দুঃখ নেই, কারণ বার্সেলোনা রাফিন হো তো ব্রাজিলের সে ভালো করুক, আর মাদ্রিদের ভিনিও ভালো করুক, আমি বৃত্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়েছি, যেন বৃত্তি পায় দোয়া করবেন। বর্তমানে আমার রোল 4, ভেরি গুড, খুব ভালো লাগলো নোমান। নোমান আমার ভাতিজার নাম হচ্ছে নোমান, হ্যাঁ, ও সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ছে, বিবিএ পড়ছে আর কি, হ্যাঁ। আর আপনার রোল হচ্ছে 4, খুবই ভালো, আমি দোয়া করি আপনার জন্য। এবং গরম টরম দেখে ফুটবল খেলবেন, মানে যে গরম পড়ে এই গরমের মধ্যে, তপ্ত রোদের মধ্যে ফুটবলটা একটু সাবধানে খেলতে হবে, হ্যাঁ, বেশি গরম পড়লে খেলবেন না, ওকে, সবসময় খেলা যাবে, কিছুদিন পরেই তো ভালো খেলতে পারবেন, শীতকাল চলে আসবে, ওকে। তারপর আমাদের সাথে দিলওয়ালা, 6 থেকে শাশা, আচ্ছা আপনি কিছু শুনতে পাচ্ছেন, আচ্ছা আমি জানিয়ে দিচ্ছি, কোনো একটা প্রবলেম হতে পারে, কিন্তু সবাই শুনছে, কেউ কিছু বলছে না, দিলওয়ালা কেন কমপ্লেন করছে বুঝতে পারলাম না। আচ্ছা ঈশানা, হ্যাঁ আমার দাদি অনেক মডার্ন মানুষ ছিলেন, না তো, আচ্ছা না তো, আমরা দাদি খুব একটা হিন্দি মুভি দেখতো না, আচ্ছা হিন্দি মুভি দেখতো না, কিন্তু আমার দাদি অনেক মডার্ন মানুষ ছিলেন, ওকে। আপনার ঈশানা নামটা দেখে বুঝলাম যে একটা দাদি যখন ঈশানা নামটা লাগে, আমি বিচক্ষণ মানুষ তো, বুদ্ধিমান, আমি বুদ্ধিমান একটা মানুষ না, আপনার কী ধারণা, একটা বুদ্ধিমান একটা বিচক্ষণ একটা ছেলে, তাই আমি বুঝি আর কি, যে ঈশানা নাম যে দাদি রাখতে পারে, দাদি অবশ্যই মডার্ন একটা মানুষ, তাই না, এরকম একটা ব্যাপার। তারপর আমাদের সাথে জয়েন করেছে এটাকে রিচি, রিচি লিখেছে, আসসালামু আলাইকুম আনুসলাম ভাইয়া, আছো তুমি, সবাই কেমন আছো, সবাই ভালো আছে, হ্যাপি বার্থডে রূপকথা, রূপকথার জন্য প্লে করো শাফিনের আজ জন্মদিন তোমার, এই গানটা দিয়ে আজকে শুরু করেছি, রূপকথার জন্য ইতিমধ্যে এই গানটা বাজানো হয়েছে রিচি। তারপর আমাদের সাথে আছে মোহাম্মদ মোশারফ হোসেন মহারাজ, বেলাবনসিন্দি থেকে মাগরিবের নামাজ পড়েছেন কি, নামাজ পড়েছি, তবে আপনাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে নামাজ রোজা হচ্ছে মানুষের ব্যক্তিগত একটা ব্যাপার, আমি নামাজ পড়ি, পাঁচক্ত নামাজ পড়ি, আপনি যেহেতু বললেন আমি বললাম, কিন্তু কখনো এই প্রশ্নটা কাউকে করবেন না যে নামাজ পড়েছেন কি না, কেন তার এটা ব্যক্তিগত ব্যাপার, নিজের ধর্ম নিজে পালন করবে, তাকে বুঝাবেন নামাজ পড়া উচিত। ধরেন একটা মানুষ নামাজ পড়েনি, আপনি সবার সামনে বলে ফেললেন যে নামাজ পড়েছেন, তখন সে লজ্জা পাবে, তো এই লজ্জাটাও কিন্তু আমাদের ইসলামে অনেক কিছু বলা আছে, জানি আমি বইটি পড়ে যতটুকু দেখেছি কাউকে লজ্জা ফেলতে নেই আর কি, আল্লাহ নিজেই অনেক কথা গোপন করে রাখবে মানুষের, তো এরকম আমরা তো মানুষ, ঠিক আছে। এখন আপনি রোজার মাসে কি দরকার আছে যে ভাই আপনি রোজা রেখেছেন, আমি অসুস্থ থাকতে পারি, রোজা নাও রাখতে পারি, আপনি এমন একটা জায়গায় আমাকে বললেন যে রোজা রেখেছেন, আমি বলতে পারছি না যে রোজা না রাখলে সবাই মনে করবে যে ছেলেটা নাদুষ নুদুষ্ট পরিপুষ্ট একটা বেটা রোজা রাখে না কেন, হ্যাঁ, এই কারণে ভাই আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু আপনাকে, আপনি রাগ করবেন না, মানে নামাজ রোজা এগুলো সব ব্যক্তিগত জিনিস, আপনি মানুষকে খুব ক্লোজ বন্ধু হলে নামাজ না পড়লে তাকে আপনি বুঝাতে পারেন যে দোস্ত নামাজ একটু পড়া উচিত, চল নামাজ নামাজ পড়ি এরকম, আর এমনিতে কেউ নামাজ পড়েছেন কিনা প্রশ্ন করবেন না, রোজা রেখেছেন কিনা প্রশ্ন করবেন না। আমরা অনেক সময় অনেক মেয়েদেরকে বলি রোজা রেখেছেন কিনা নামাজ পড়েছেন কিনা, মেয়েদের তো একটা শারীরিক সমস্যা থাকে, সেই সময় তারা নামাজ রোজা করতে পারে না, তা আপনি কেন তাকে লজ্জায় ফেলবেন, তো এই জিনিসগুলো আমাদের একটু বোঝা উচিত আর কি, ওকে। ভাই ভালো থাকবেন, মোশারফ ভাই রাগ করবেন না আমার কথা, আমি আমার আপনাকে জাস্ট একটু বুঝিয়ে দিলাম কি বলাটা উচিত। আচ্ছা আসসালামু আলাইকুম, আপনার রিপ্লাই দেন না কেন, করা কঠিন প্রশ্ন। আচ্ছা আমি যে কিছু বলতে চাই, বলার মতো অনেক কিছু আছে আমার, শুনছেন কি, আমি সব শুনছি, আপনি কোথায়, আপনি খালি এখন লিখতে থাকেন খালি, আমি দেখেন কিভাবে উত্তর দেয় আপনাকে, হ্যাঁ, আর কঠিন প্রশ্ন করবেন না, বেশি কঠিন প্রশ্ন করলে আমি পড়তে পারবো না। আচ্ছা ভাবনা কি লিখেছে, আনিলার এই গানটা ডাক দিয়েছেন দয়াল আমারে, গানটা আমার অনেক পছন্দের গান। আচ্ছা ভাবনার পছন্দের গান কোনটা না আমি বুঝি না, আমি যে গানই বাজাই বলে যে ভাবনা বলে যে আমার খুব পছন্দের গান, প্রায়ই বলে সব পছন্দের গান, আমি মনে হয় ভাবনার পছন্দগুলো বুঝতে পারি, তাই না, যাক ভাবনার সাথে আমার একটা মিল আছে, ওকে অনেক ধন্যবাদ। আর আবদুল্লাহ বৃত্তির কথা লিখেছে, অনেক বড় লিখেছে, বৃত্তি পরীক্ষা সিলেক্ট হয়েছে, আমি ভেরি গুড, আমি দোয়া করছি আবদুল্লাহ, আপনি অবশ্যই বৃত্তি পেয়ে যাবেন, মন দিয়ে পড়তে হবে এই সময়টা, ওকে। আমরা ছোট্ট একটা হিন্দি গান শুনবো, সময় শেষ হয়ে আসছে, পরের ঘন্টায় আসতে হবে, ওকে। আমি এই গানটা আগে শুনিনি, কিন্তু আমার, আমি হিন্দি বুঝি না, কিন্তু আমার খুব ভালো লাগলো শুনতে।

0: এমন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: ঝুম বৃষ্টিতে রোতেলা দুপুর।
2: টাইম চেক, এখন সময় সন্ধ্যা 7টা।

শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও খুলিতে সন্ধ্যা 7টা শেষ ঘন্টা চলে আসছি। আপনারা আমাকে বেশি বেশি করে এসএমএস কমেন্ট করুন, এই শেষ ঘন্টা আপনাদের কথাগুলো পড়ে তারপর তো বিদায় নিব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। এবং জীবন গল্পেরও কিন্তু এটা নাম্বার, আপনারা জীবন এখানে হোয়াটসঅ্যাপ করলেও হবে। হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট জীবন গল্প লিখবেন, লিখে নিজের নাম লিখে কোথায় থাকেন লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904। আমাদের যে নাম্বারটা, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেও জীবন গল্পতে অংশগ্রহণ করতে পারেন। ওকে, আর যে কথা বলছিলাম যে অপ্রীতমের মৃত্যুর যে ঘটনা কুমিল্লায়, এটা সারা দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের রামিসা হত্যাকাণ্ডের সময় এরকম আলোড়ন সৃষ্টি করলো, তনু হত্যাকাণ্ডের এরকম প্রতি মাসেই একটা করে আলোড়ন সৃষ্টি করে, কিন্তু আমরা কেন জানি চোখ বেঁধে রেখেছি, মুখ বন্ধ করে রেখেছি একটা অবস্থা। তা আমার সরকারের কাছে দাবি থাকবে, সেটা হচ্ছে যে সরকার তো আমি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি জানেন, তারা রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু আমরা ক্ষুদ্র বুদ্ধিতে জনগণেরও আমাদেরও কিছু চাওয়া পাওয়া থাকে। সেটা হচ্ছে যে আসলে বিচারহীনতার বাংলাদেশ আমরা চাই না, বিচার করতে হবে। আপনি দেখেন রামিসা হত্যাকাণ্ডের রায়টা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী এটা নিজে টেক কেয়ার করেছেন, রায় হয়ে গেল, কিন্তু তারপর তার বিচার কিন্তু আর কার্যকর করা হলো না। সেটা টাইমের ব্যাপার, অনেকে অনেক উদাহরণ দেয়, যেমন দেখলাম যে 24টা ধাপ পেরোতে হয় যখন একটা মানুষকে মৃত্যুদণ্ড দিবেন। তা আমার কথা হচ্ছে যেহেতু আপনি এটা গুরুত্ব সহকারে নিয়েছেন যে এটার বিচার রায় হয়ে গেল, তাহলে 24টা ধাপও তো আপনি তাড়াতাড়ি করতে পারেন। যে বিচার বছরের পর বছর লাগে, সেই রায়টা যেহেতু এক মাসে হয়ে গেল, তাহলে সেই জিনিসটা 24টা ধাপও তো আমরা তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারি। তা আমার কথা হচ্ছে যে কিছু মানুষকে আপনার একটু শক্ত হতে হবে, মানে কিছু মানুষকে যদি আপনি ফাঁসি কাষ্ঠে ঝোলান, মানে যারা কঠিন অপরাধের সাথে যুক্ত, যাদের ফাঁসির রায় হয়েছে, তখন হয় কি সাধারণ মানুষগুলো কিংবা সন্ত্রাসী যারা রয়েছে, যারা খারাপ কাজ করে, তারা একটু ভয় পাবে। আমার কথা হচ্ছে যে আপনি আইন, মানে যদি আইন আছে প্রয়োগ না করেন তাহলে তো লাভ নেই। তাই রামিসা হত্যাকাণ্ডের যদি আমরা বিচারটা করে ফেলতে পারতাম, আমরা যদি একটা ফাঁসি কাষ্ঠে ঝুলতো, তাহলে দেখা যেত ধর্ষণের পরিমাণটা কমে যেত। তারপরে ধরেন আরো 100-200 ধর্ষণ হয়ে গেল, এই 4-5 মাসে ধরেন আরো শত শত ধর্ষণ হয়ে গেল, দেখতেন যে ওটা মাত্রাটা কমে গেছে, যে না এটা একটা ভয়ের ব্যাপার এই জিনিসগুলো। তা আজকে আমাদের অপ্রতিমের যে কাহিনীটা দেখলাম, সেখানে ধরেন লোভের জন্য যে তার মোবাইল ফোনটা নিতে হবে, তা এখন এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে যে আমরা কয়েক বছর ধরে দেখলাম যে এই জিনিসটা বেড়েছে, কিশোর গ্যাং বলে একটা কথা, যে কম বয়সী উঠতি ছেলেরা এসব কাজ করছে। তাই এখানে কিন্তু এলাকার বড় বড় মানুষ যারা রয়েছে, তারা যারা রংবাজি করে আর কি, বড় রংবাজ যারা, তারা এই কিশোর গ্যাংদের ব্যবহার করে। তার কারণটা হচ্ছে কিশোরদের শাস্তি কিন্তু 17-18 বছরের নিচে হলে এদের শাস্তি খুবই কম, মানে এদের কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে না। তখন করে কি, তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই বাচ্চাদেরকে বেছে নেয়। বাচ্চারাও লোভে পড়ে কিছু টাকা পয়সা কিংবা একটা সাহস দেখায়। আমিও তো মনে আছে, আমিও যখন ছোটবেলায়, হ্যাঁ এরকম একটা ব্যাপার, আমার একটা পিস্তল থাকবে তো মেরে দিব সবাইকে, মানে একটা ভাব থাকে। তো এটা আসলে বয়সের দোষ, কাউকে বুঝিয়ে শেখানো যাবে না। তো ওই সময়টা যদি ভুল পথে চলে তখন কিন্তু সে নষ্ট হয়ে যেতে পারে। তাই এই কারণে বড় বড় রংবাজ যারা রয়েছে, যারা প্রভাবশালী রয়েছে, তারা এই কিশোর গ্যাংগুলাকে ব্যবহার করে। আমি আকুল আবেদন থাকবে আমাদের রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যে আমরা একদম কঠিন হস্তে এই কিশোর গ্যাং এই জিনিসগুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করব। তাদেরকে কিশোর পুনর্বাসন কেন্দ্র রয়েছে, সেই সব জায়গায় দরকার হয় তাদেরকে ধরে ধরে পাঠাতে হবে, যে তাদের ব্রেন ওয়াশ করার জন্য, তাদের তো ব্রেন ওয়াশ হয়ে গেছে বড় ভাইদের কাছে। তাই এইসব জিনিসগুলোর জন্য এইসব ঝামেলাগুলো ঘটছে। আর একটা জিনিস হচ্ছে অপ্রীতমের বেলায় আমি একটু বলতে চাই, মানে এখানে দুই রকম কথাই আছে। যেটা অপ্রীতমের মা হচ্ছে একজন শিক্ষক, শিক্ষিকা, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলার সহকারী অধ্যাপক। তা এখন সন্তানকে অনেক আদর করে, তার ফেসবুক ছবি টুপিতে আমি যে দেখেছি, সবাই কিন্তু সন্তানকে আদর করে। হ্যাঁ, একটা রিক্সাওয়ালা, একটা শ্রমজীবী মানুষ, একটা গরিব মানুষ, একদম খেতে পারে না, দিনে একবেলা খায়, সে যেমন সন্তানকে আদর করে, আমিও কিন্তু তেমন আদর করি, কিংবা আমার যারা আরও বিত্তশালী রয়েছে তারাও আদর করে। এবং আপনি খেয়াল করে দেখবেন, সন্তান এমন একটা জিনিস, আপনি একটা গরিব ফকির রাস্তা ভিক্ষা করে, তাকে বলবেন যে তোমার সন্তানটা আমাকে দাও, আমি পালি, আপনি দেখবেন সেও আপনাকে দিবে না, ওই সন্তানটাও আপনার কাছে আসতে চাইবে না। আপনার গাড়ি টাড়ি তার চেনার টাইম নেই, হ্যাঁ, কিসের মধ্যে এসির মধ্যে থাকবে না কি, এগুলো তার চেনার টাইম নেই, সে আসবে না। তো এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটা সৃষ্টিকর্তা দিয়েছেন। তো এখন আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, কিন্তু রাষ্ট্রের দায় তো সবসময় খালি রাষ্ট্রকে দোষ দিলে হবে না যে কি হচ্ছে। তা আপনি যখন অবশ্যই রাষ্ট্র সব কিছুর দায়িত্ব নিবে কিংবা সব কিছুর বিচারের দায়িত্ব তাদের উপর দোষ দেওয়া যায়, কিন্তু সর্বক্ষেত্রে এখন আমি যদি আমার বাসার মধ্যে আমার ভাইকে আমি খুন করে ফেললাম, মেরে ফেললাম, এখন রাষ্ট্র কি করবে?
সে তো আমার বাসায় ঘরের মধ্যে নাই, আমি ভাই ভাই ঝগড়া করে তাকে মেরে ফেললাম, রাষ্ট্রের কিছু করার নেই, তাই না? তো এখন জিনিসটা হচ্ছে যে রাষ্ট্র করতে পারে আমার বিচার, আমার বিচার করলে কি হবে, তখন আরেকটা মানুষ তার ভাইকে মারতে গেলে চিন্তা করবে যে মুকুল তার ভাইকে মেরেছিল, তার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্র এই কাজটা করতে পারে। এখন বাবা মারও সন্তানকে বুঝাতে হবে, অপ্রতিমের মৃত্যুটা খুবই দুঃখজনক, 13 বছর বয়স, কিন্তু দেখেন সে টিকটক করতো, সে যে বাইকটা চালালো এই বাইকটা কিন্তু নর্মাল বাইক না, একদম হেভি বাইক, একদম খুব দামি একটা হেভি বাইক চালালো, তার বাবা মার যেহেতু শিক্ষিকা মানুষ, বাবাও খুব পছন্দ করে, ছেলেকে কিন্তু বোঝানো উচিত ছিল, 13 বছরের একটা বাচ্চাকে আপনি একটা বাইক কিনে দিবেন আর একটা জেলা শহরে সে চালাবে, তার প্রতি মানুষের নজর পড়বে কিন্তু এমনিতেই, আর ছেলেটার মধ্যেও এই জিনিসগুলো ভাববে। একটা আইফোন একটা দামি জিনিস, যেমন আমি আমার সন্তান রূপকথাকে আমি স্বর্ণের কোনো কিছু পরে বাইরে যেতে দেই না, যে আমি আমি বললাম যে কানের মধ্যে একটা ঝুমকা পড়লা, তোমার এই স্বর্ণের জিনিসটা নেওয়ার জন্য টান দিল, তোমার কানের লতিটা ছিঁড়ে গেল, জীবনের তরে কিন্তু তুমি একটা অঙ্গ হারালা। হ্যাঁ, এটা যতই কসমেটিক সার্জারি করো আর যাই করো, কানের লতিটা আর ফিরে পাবা না, আর একটা প্রচণ্ড ব্যথা, আরও অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই কারণে আমি রূপকথাকে স্বর্ণের কোনো জিনিস পরে বাইরে যেতে দেই না, তা আমারও কিছু থাকবে। তা আমার কথা হচ্ছে, অপ্রীতমকে কেন একটা বাইক, 13 বছরের একটা বাচ্চাকে কেন একটা বাইক চালাতে দেওয়া হলো, আর ও টিকটকে কি করছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এখন যেহেতু টেকনোলজি পাল্টিয়েছে, আমি যখন কম্পিউটারে কাজ করতাম আব্বা বলতো কিছুই বুঝি না তোরা কি করস, এগুলো আব্বা বলতো আর কি। তো এখন ধরেন আমরাও অনেক কিছু বুঝি না, আমিও কিন্তু টিকটক সম্পর্কে খুব একটা অবগত না, মানে আমি টিকটক করি না, এগুলো আমার অনেক রিলসগুলো দেখি কিন্তু আমি এর মধ্যে নাই আর কি। তো জিনিসটা হচ্ছে যে ছেলে মেয়ে যদি যায় আপনি কি করবেন, কিন্তু দেখতে হবে যে তার কন্টেন্টটা কী, সে কী করছে। আপনি মানুষের সাথে কথা বললে কিন্তু মানুষ চেনা যায়, আমি চিনতে পারি আর কি, আপনারাও দেখবেন, একটা মানুষের চেহারা দেখলেও বুঝতে পারবেন আপনি। হ্যাঁ, একটা মানুষ দেখতে খুবই খারাপ কিন্তু আপনি কথা বললে বুঝবেন কি, দেখি সে খুবই ভালো একটা মানুষ। হ্যাঁ, আপনার মনে হলো যে চেহারা দেখতে এরকম, লোকটা এরকম হয়েছে, আল্লাহ বানিয়েছে এক একজনকে এক এক রকম। হ্যাঁ, সে সুন্দর নাও হতে পারে কিন্তু তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন সে মানুষটা কেমন, কথা দিয়ে অনেক কিছু বোঝা যায়। তো এখন আপনার ছেলে যখন একটা কন্টেন্ট বানাচ্ছে, ভালো, তাকে উৎসাহিত করেন, কিন্তু কন্টেন্টগুলো দেখলেও কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে ছেলে কি ধরনের কন্টেন্ট বানায়। ওকে, তা আমি অপ্রীতমের এই 13 বছরের বাচ্চাকে এরকম হেভি একটা বাইক চালানো যে ছবি দেখলাম, এটা আমি সাপোর্ট করি না, এবং সে একটু বড়দের সাথেই মিশত, এটাও পেপারে এসছে আজকে প্রথম আলোতে পড়লাম, তারা ছিল। তো এখন যদি নেশাগ্রস্ত কেউ থাকে, যেমন আপনার ঐশীর কথা মনে আছে যে কিনা ওই যে পুলিশের ডিআইজির সন্তান ছিল, পুলিশ অফিসার ডিআইজি ছিল, তার বাবা মা দুজনকে সে হত্যা করেছে, ইয়াবা সেবন করতো, সে তার বন্ধুরা বাসার মধ্যে ইয়াবা সেবন করতো টাকা না পেয়ে করেছে। তো যখন মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, যখন মানুষ নেশা করে, তখন তার হিতায়ত জ্ঞান থাকে না, সে তখন বাবা মাকে চেনে না। আমার পাশের বাসায় একটা টিনের ঘরও বলা যাবে না, চারদিকে দেওয়াল দেওয়া, উপরে টিন, একটু এক রুম করে ভাড়া দেওয়া আর কি, একটা জিনিস, সেটা ছোটোখাটো ঘর, এক রুম করে ভাড়া দেওয়া, কমন বাথরুম রান্নাঘর রয়েছে। তো ওই বাড়িতে এক ভদ্রমহিলা থাকে, সে বিভিন্ন সেলাইয়ের কাজ করে, ব্লাউজ বানায়, পেটিকোট বানায়, এগুলো করে, তা খুবই ভদ্রমহিলা। তা আম্মা কিভাবে জানি আমাদের বুয়া কাজ করে, যে সে বলল যে খালাম্মা ওইখানে ওর মা ব্লাউজ ব্লাউজ বানায় দিতে পারে। তা আম্মা চিন্তা করলো আবার মার্কেটে যাবো, আম্মা তো এমনি অসুস্থ, লড়তেই পারে না। তা আম্মা বললো কি, তাহলে আমার একটা ব্লাউজ ওরে দাও তো বানায় নিয়ে আসতে, একটা ব্লাউজ দিল যে ওইটা দেখে সে বানায় ফেলবে, কোনো মাপটাপ নেওয়ার কিছু নেই। তখন মহিলা বানিয়ে দিল, তখন যেহেতু দেখলো যে আমরা পাশের বিল্ডিংয়ের চারতলা থাকি, একটু মনে করলো যে একটু ভালো মানুষ বিল্ডিংয়ের চারতলা থাকে, মহিলা নিজেই ব্লাউজ ট্লাউজ নিয়ে আসলো, আমাদের সাথে পরিচয় হলো, আমার খুবই ভালো লাগলো, মানে খুবই ভালো মানুষ সে, সে তার হাজব্যান্ডের ইনকামে চলে না, সে একটু ইনকাম করার চেষ্টা করে। তখন তার দুঃখজনক ঘটনা শুনলাম, বলে যে আমার ছেলেটা, আমার মেয়ে দুইটা ভালো, ছেলেটার জন্য আমার সব সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। তা বললাম কি হয়েছে, বলে ছেলে সব জিনিসপত্র ভাঙচুর করে, নেশা করে, খালি টাকা চায়, টাকা চায়, কত টাকা দিব, আমি তো টাকা দিয়ে কুলাতে পারি না ওকে, ও জিনিসপত্র সব ভেঙে ফেলে। তার পরবর্তীতে তারপর তার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে অনেক বুঝিয়েছে, সে মারতে আসে, মাকে মারতে আসে, ভয়ঙ্কর কারবার। তাই আমি বললাম তো আপনাকে মেরে ফেলবে, মানে এরকম নেশা করলে তো আপনি টাকা না দিলে মেরে ফেলে, এরকম তো অনেক কাহিনী আছে। আপনি এটিএম শামসুজ্জামানের ছেলে তাকে মারলো না, তাকে ছুরি মেরে দিল তো বাবাকে, এইরকম নেশার ঘোরে। তা আমি বললাম যে এরকম কিছু একটা করেন। তারপর তার আত্মীয় স্বজনের সাথে আলাপ করে তাকে রিহ্যাবে দিয়ে দিল, তারপর সকালবেলা এসে তাকে ধরে নিয়ে গেছে, এখনও সে রিহ্যাবে আছে, এরকম করা। তো এখন জিনিসটা হচ্ছে যে ওই মহিলাও দেখেন একটা খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষ, কিন্তু সে তার সন্তানের ভালোটা চায়, সে
কষ্ট করে হলো সে রিহাবে দিয়ে দিল লোকজন নিয়ে, কয় যে তার মাসে নাকি 11,000 টাকা করে তার লাগবে। দেখেন 11,000 টাকা কিন্তু কম না, একটা মধ্যবিত্ত আমাদের জন্য তো অনেক ব্যাপার, 11,000 টাকা একটা ভালো অঙ্ক। তো সেই টাকাটা দিয়ে সে নিম্নবিত্ত মানুষ, এই সেলাইয়ের কাজ করে, হাজবেন্ড কী কাজ করে জানি, কষ্ট করে থাকে এক রুমের মধ্যে, তা সেও মাসে 11,000 টাকা খরচ করছে তার ছেলেটাকে ভালো করার জন্য। তাই এই কারণে নেশা যখন করবে তখন তাকে আপনি সামলাতে পারবেন না। ঐশী তার বাবা মাকে হত্যা করেছে নেশার জন্য, আপনি চিন্তা করেন, পুলিশের ডিআইজি। তার মানে হচ্ছে সে তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি, সে লেখাপড়া করিয়েছে, এ লেভেল ও লেভেল, ও লেভেল এ লেভেল পড়িয়েছে, মনে করছে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভালো লেখাপড়া করছে, বিদেশ চলে যাবে এরকম, কিন্তু আসলে নৈতিকতা মানবিকতা এসব জিনিস সন্তানকে শিক্ষা দিতে হয়। তা অমিতকে, অমিত কী করছে, অপ্রতিম, ও যে এত বড় একটা হ্যাভি বাইক নিয়ে চালাচ্ছে, বাবা মার এই জিনিসটা দেখা উচিত ছিল, যতই আদর করুক এই জিনিসগুলো খেয়াল করা উচিত। কারণ আমি বারবার বলছি যে সরকারের সব জায়গায় দোষ দিলে হবে না। আপনার ঘরে যদি আপনি কাউকে মেরে ফেলেন, এখন ঘরে কালকে ডাকাতি হলো, তা এখন ওই ডাকাতি তো সরকার দেখতে পারবে না, কারণ ঘরের মধ্যে তো আপনার কয়জন পুলিশ আছে দেশে, আর কত মানুষ, 18 কোটি মানুষ, কয়টা পুলিশ, তা কে আপনাকে সিকিউরিটি দেবে? তাহলে আমাদেরও একটু সাবধানে থাকতে হবে। আর সরকারের কাজ হচ্ছে যে আইনগুলাকে মানে বিচার করতে হবে, মানে কঠিন হতে হবে একদম। আমি যদি একদম খাস বাংলায় বলি, যে তালেবানরা যখন ক্ষমতা দখল করলো, আমেরিকানদের হটিয়ে যখন তারা আসলো, তারা এলো পাথারি ফাঁসি দিয়ে দিয়েছে, মেরে ফেলেছে, তারা একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলেছে। তো মায়ের উপর কোনো কিছু নাই, তা আপনি যে অপরাধী তাকে মারতে হবে, আপনি ক্ষমা করলে অপরাধ বাড়তে থাকবে। তো এইটা আসলে একটু কঠিন হতে হবে সরকারকে। আর বাবা মার কাছে আমার একদম রিকোয়েস্ট যে সন্তানকে শুধু লেখাপড়ার মধ্যে রাখবেন না, তাকে নৈতিকতা শেখাতে হবে, ভালো মানুষ কীভাবে হতে হয়, কী করতে হয়, এই জিনিসগুলা তাকে বোঝাতে হবে। আমি যেমন, আমার আম্মা অসুস্থ, রূপকথাকে একদম কড়া নির্দেশ, দাদি ডাকার সাথে সাথে যেতে হবে। হ্যাঁ, তা এখন সে জানে যে বাবা মারতেও পারে যদি সে দাদির টেক কেয়ার না করে। এখন সে কিন্তু এই শিক্ষাটা পেয়ে গেছে, দাদিকে করতে হবে। তো এখন সে, আমি যদি তাকে লাই দিতাম যে চুপচাপ কিছু বলতাম না, আম্মা ডাকতো, ডাকতেই থাকতো, সে যেত না, তাহলে কিন্তু সে আবার আরেক রকম হয়ে যেত। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার মেয়ে, এবং আমাকে প্রচণ্ড রকম ভয় পায়, জানে যে বাবা খেপলে কিন্তু খবর আছে। তো সে কখনোই আমাকে রাগায় না, সে জিনিসগুলো বুঝে। তা আমি তাকে এইভাবে বোঝানোর চেষ্টা করি। তো এখন রূপকথা যেমন দাদিকে সেবা করছে, আমি আশা করি ওরও যখন সন্তান হবে তারাও কোনো এক সময় রূপকথাকে করবে। কারণ একটা প্রকৃতি রিটার্ন দেয়, মানে আপনি যখন ভালো কাজ করবেন আপনি প্রকৃতি থেকে একটা রিটার্ন পাবেন, আপনি খারাপ কাজ করবেন আপনি একটা খারাপ কিছু পাবেন। এই কারণে বাবা মাকে আমরা কিশোর গ্যাংয়ের জন্য সরকারকে দায়ী করতে পারি, সরকারের কাছে অনুরোধ করতে পারি যে আপনারা এটা বন্ধ করেন, কিংবা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন, এবং এদেরকে কিশোর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো জেলায় জেলায় ডক্টর টাস্কফোর্স গঠন করে, একটা গ্রুপ গঠন করে এদের ধরার জন্য করেন। দেখবেন যে এরা ভয় পাবে, যে রাস্তার মোড়ে এরকম 4-5 জন একসাথে দেখলে এদেরকে হানা দেওয়া হবে, করলে তারপর আস্তে আস্তে এরা ভয় পাবে, এরা একটু সঠিক পথে আসবে। এদেরকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে, স্কুল কলেজ মাদ্রাসা, তারপর মসজিদে হুজুররা তাদের খুতবা, যখন জুমার খুতবার আগে যে বয়ান করে, সেখানে ইসলামিক জ্ঞান দেয়, সেখানে এত মসজিদ, জুমার নামাজ পড়তে দেখবেন যে নামাজ না পড়ে সেও জুমার নামাজ পড়তে যায়। সে ওইখানে সরকার থেকে বলে দেন যে এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের বয়ান করতে হবে। হুজুররা অনেকে গুছিয়ে কথা বলতে পারে না, আপনি দরকার সরকার থেকে প্রেস নোট লিখে দেন, যারা লিখতে পারে ভালো, কবি সাহিত্যিকদের দিয়ে সুন্দর করে লেখান, এই লেখাগুলো তাদের কাগজ ধরিয়ে দেন যে আপনি শুধু এটা রিডিং পড়ে শোনাবেন সবাইকে প্রতি শুক্রবার দিন। এভাবে আমাদের কাজ করতে হবে, করলে দেখবেন যে আমাদের এই জিনিসগুলো থেকে বাঁচতে পারবো আমরা। আর অপ্রতিমের এটা তো আসলে দেখেন এই লোভে পড়ে, ওই যে নেশার বসে তারা লোভ সামলাতে পারলো না, ওই টাকা দিয়ে কিন্তু তারা গাড়ি বাড়ি করবে, বিদেশ যাবে না, তারা কিন্তু ওই নেশা করবে, হ্যাঁ, ইয়াবা কিনে খাবে, ফেন্সি রিল খাবে, এইসব জিনিস করবে। তো এরকম জিনিস সন্তানকে সাবধানে রাখবেন, এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে সন্তান কার সাথে মেশে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি সবসময় খেয়াল করি আমার মেয়ে সন্তান, ও কোনো বান্ধবীর বাসায় দাওয়াত পেলে আমি আমার স্ত্রীকে সেখানে পাঠাই, আমি ফোন করে আগে জানি যে সত্যি বান্ধবী দাওয়াত দিয়েছে কিনা, তার মায়ের সাথে আমি কথা বলি, তার বাপের সাথে আমি কথা বলি, বাবার সাথে কথা বলে জানি যে কালকে ও তো দাওয়াত দিল আমার মেয়েকে, হ্যাঁ ভাইয়া দাওয়াত দিয়েছে আপনিও আসবেন, তা কি হলো, তখন আমি একটু সাহস পেলাম। বান্ধবীরা বলতেই পারে যে আমার বান্ধবী দাওয়াত দিয়েছে, আপনি তাকে ছেড়ে দিলেন যে বান্ধবী দাওয়াত দিয়েছে যাও খেতে যাও। হ্যাঁ, বান্ধবীরা দেখা গেল যে তারা কোথাও ঘুরতে যাবে, দাওয়াত সে নিজেই একটা বানিয়ে বলল। এই কারণে বাবা মাকে ফোন দিবেন, তা সন্তান কাদের সাথে চলছে সেই ছেলেগুলোকে খেয়াল করেন। আপনার সন্তান কাদের সাথে মিশছে আপনি যান তার সাথে, সে বাবা মাকে নিতে চাবে না, আপনাকে বাধা দিবে, বলবে না, তারপর আপনি বলবেন যে আচ্ছা না আমি একদিন তোমাদের খাওয়াবো, আপনি বাসায় দাওয়াত করেন, ওই 5টা ছেলেকে দাওয়াত করলেও বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে কী আছে, কী করছে। ওকে, এই জিনিসগুলো একটু জ্ঞান বেশি দিয়ে ফেললাম আমি,
কথা বলতে থাকলে থামতে পারি না, আর কিছু মনে করবেন না, মানে এটা হচ্ছে আমিও তো একজন বাবা, তাই না? আমারও কষ্ট লাগে অপ্রিয়তমের কাণ্ডটা, এটা কিন্তু আসলে আমারও খারাপ লাগেনি তা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সে টিকটক করছে কি, কন্টেন্টগুলো বানাচ্ছে, সে যে বাইক চালাচ্ছে এটা আমার পছন্দ হয় না। 13 বছর একটা বাচ্চাকে আপনি এত বড় বাইক কিনে দিলেন না, কার চালালো জিনিসটা তো বোঝা উচিত। সে একটা আইফোন নিয়ে বেরিয়ে গেল, যে তার বাবা নাকি তাকে মানা করেছিল যে আমরা সিনেমা দেখব, বাবার মুখেই কথা যে আমরা খাওয়া দাওয়া করবো, সিনেমা দেখবো, ঘুরতে বেরোবো, তুমি যেও না। সে বলছে না আমি যাবো। তা আমার মেয়ে কিন্তু এই সাহসটা পাবে না। আমি যদি বলি যে আমি সিনেমা দেখবো এবং ঘরে খাবো, তুমি যাবা না, একদম স্টপ, সে কিন্তু কোথাও যেতে পারবে না। আমি ওই জায়গাটা নিয়ে ফেলেছি। তা সন্তানকে যদি আগের থেকে আপনি প্রশ্রয় দিতে দিতে জায়গাটা হারিয়ে ফেলেন, এটা আর ফিরে পাবেন না। তা আমি ওই জায়গাটা নিয়ে ফেলেছি, একদম না, আমি বলছি যে থাকতে হবে, থাকতে হবে। সে ভুলেও আমার সাথে তর্ক করবে না যে আমার যেতে হবে, বলবে না। তা অপ্রতিম কেন, কীভাবে গেল? তা বাবা মা এত আদর করে, বাবা মার কথা না শুনে সে কেন আইফোন নিয়ে ছবিটা তুলতেই হবে তার? এই জিনিসগুলো একটু আমাদেরও খেয়াল করতে হবে। সব দোষ খালি সরকারকে চাপালে হবে না, আমাদেরও দোষ আছে, দোষগুণেই মানুষ, সব কিছু মিলিয়ে চলতে হবে। আর একটা দেশে 18 কোটি মানুষ, ছোট্ট একটা দেশের মধ্যে, এখানে আপনি কোনোভাবে, আপনি যতই বলেন, যত গভর্নমেন্ট হোক, যত মেধাবী লোক থাকুক, আপনি দেখবেন যে এই জায়গায় পরিপূর্ণ শান্তি আনা খুবই দুষ্কর একটা ব্যাপার। কেননা এত ছোট্ট জায়গার মধ্যে 18 কোটি মানুষ, মানে আপনি কজনকে শাসন করবেন? খুব কঠিন ভাই। অনেক কথা বলে ফেললাম, আমি একটু গান শুনে আমরা একটু মাথাটা ঠান্ডা করি, তাই না? গরম কথা হয়ে গেছে বেশি। ওকে okay.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা এফ এম 90.4, শুরু হয়েছে 7:21। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে আপনি বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে, একজন তো কি জানি রুবাইয়া, বাহ রুবাইয়া নামটা খুব সুন্দর, পছন্দ হলো। রুবাইয়া আমাকে ভালোবাসার একটা চিহ্ন পাঠিয়েছে, অনেক বড় ভালোবাসা, খুব ভালো লাগলো রুবাইয়া। আমি একটা ভালোবাসার চিহ্ন দিয়ে দিই, যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, যে আমাকে ঘৃণা করে আমিও তাকে ঘৃণা করি। আচ্ছা, তারপর আমাকে এসএমএস করেছে কে, আব্দুল্লাহ নোমান খাই, লিখেই যাচ্ছে আমার মেসেজটা পড়ুন, আর অরিজিৎ সিং এর গান দাও। আচ্ছা আব্দুল্লাহ নোমান, আমি এই জায়গায় একটু বিরক্ত হলাম, তুমি ক্লাস 8 পড়ো, তুমি না বললা যে ক্লাসে তোমার রোল হচ্ছে 4, কালকে তোমার 2টা পরীক্ষা আছে, তারপর তুমি ফুটবল খেলবে, তাহলে এখন তুমি এই সন্ধ্যা হয়ে গেছে, এখন তুমি আমার কাছে গান চাচ্ছ কেন, আমি বুঝতে পারলাম না জিনিসটা। আর তারপর তুমি বললা যে আমি বৃত্তি পরীক্ষা সিলেক্ট হয়েছি, আমার বৃত্তি আমার পেতে হবে, তুমি ইয়া করবা। ওকে, আমি ক্লাস 8 একটা মানুষকে এখন আমি গান শোনাতে চাই না আর কি। ওকে, এটা হচ্ছে আমি কি বলবো, এটা বুঝতে পারছি না। যাই হোক, আমি পরীক্ষার পরে গান শোনাবো, আমি এখন ক্লাস 8 নোমানকে আমি কোনো গান শোনাবো না। নোমান এখন পড়তে বসেন আপনি, হ্যাঁ, আর যারা আছে তার রেডিও শুনবে, কেন এখন সন্ধ্যার পরে হন আপনি আমার কথা কেন শুনবেন? আর আমি তো সবসময় আছি, আমি সবসময় আছি, যতদিন রেডিও থাকবে, ওই যে রেডিও টাওয়ার যতদিন ওই যে লোহা আকারে মানে ওজন করে বিক্রি করে দিবে তার আগ পর্যন্ত আমি আছি। রেডিও আমার জান, এটা রেডিও ছাড়বো না আর কি, কথা হবে পরে আবার। হ্যাঁ, আর এখন কোনো গান টান নাই, এখন পড়তে বসো নোমান। ওকে, আমাদের জাকারিয়া লিখেছে বিচার ব্যবস্থা নিয়ে রামিসা হত্যার বিষয়টাকে মাথায় নিয়ে আজকে একটা লেখায় হাত দিয়েছিলাম, দেখি আজকে না হলে কালকে পোস্ট করব। মাথাটা আলোয় যেতেছে, সব কিছুতেই মাথা আলোয় যাওয়ার কথা। আমার আকুল আবেদন আমাদের রাষ্ট্রের প্রতি, আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি এবং যারা রাষ্ট্র পরিচালনা রয়েছে তারাও অবশ্যই দেশকে ভালোবাসে, এবং অবশ্যই সবাই মিলে, কেননা আজকে আমার সন্তান আক্রান্ত হবে, কালকে কিন্তু আপনার সন্তান আক্রান্ত হবে, এমন না যে একজনের সন্তান আক্রান্ত হলো আমরা চেয়ে চেয়ে দেখলাম যে আমার তো কিছু যায় আসে না, কিন্তু আমিও কিন্তু আক্রান্ত হতে পারি। এবং আমি কতগুলো যদি উদাহরণ দিই, যে আজকে আপনি মনে করলেন যে আমি মন্ত্রী মিনিস্টার, আমি আমাকে কে টাচ করবে, আমার কিছু হবে না। আপনার কি মনে আছে যে ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমান কত বড়, মানে একটা মন্ত্রী মিনিস্টারের চেয়েও তো বড় আমি মনে করি, বাংলাদেশের বিজনেস টাইকুন, হ্যাঁ, লতিফুল ইসলাম, তার মেয়েটাকে যে বাসায় রঙের কাজ করতো না, দারোয়ান ছিল, সে ধর্ষণ করে হত্যা করে ফেলেছিল, আপনাদের কি মনে আছে? এটা অনেক আগের ঘটনা, পত্রিকায় সবসময় তার কি সাজনিন তাসনিম মনে হয় তার নাম, সবসময় পত্রিকায় কিন্তু আসে। তাই এই জিনিসটা যে আমি আজকে এমপি, আমার সন্তানের কিছু হবে না, এমন কিন্তু না, হুট করে দেখবেন যে কোন বিপদে কে পড়ে গেছে কেউ জানে না। এই কারণে প্রতিটা জিনিস, একটা বস্তিবাসী, একটা গরিব মানুষ যে একদম সমাজের নিচু স্তরে একবেলা ভাত খায় কিংবা দুইবেলা ভাত খায়, তিনবেলা খেতে পারে না, তার সন্তানের যদি আপনি বিচার না করেন, হঠাৎ করে দেখবেন যে আমি আক্রান্ত হব। ওকে, তা আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই জিনিসগুলো খেয়াল করার জন্য, এবং অবশ্যই বিচার ছাড়া কোনো কিছু শেষ হবে না। আমার কথা হচ্ছে যে যতই থাকুক, একটা ফাঁসির আসামিকে 24টা আইন না কত তার ধাপ পেরোতা ফাঁসি দিতে, তা ধাপ পেরোন না, এটা একটু তাড়াতাড়ি পেরোয় আমরা যদি তাকে শাস্তিটা দিই, তখন আরেকজন সাহস পাবে না জিনিসটা করতে, কিন্তু আমরা যদি শাস্তির মধ্যে নাই আনি তাহলে তো সাহস বেড়ে যাবে। কিশোর গ্যাং, আমি তো একটারও কোনো বিচার হতে দেখি না, কোনো পুনর্বাসন কেন্দ্রে যাচ্ছে না, কোনো কিছু নাই, কোনো প্রচারণা নাই, কোনো কিছু নাই, তাহলে এরা কিভাবে কমবে? এরা তো একটা পর একটা ঘটনা ঘটিয়েই যাবে। এই যে অপ্রতিমের মৃত্যুটাও তো কিশোর গ্যাংয়ের, ওরাও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত ছিল, তো জিনিসগুলো তো আসলে কমবে না, তা আমাদের একটু কঠোর হতে হবে আসলে। তারপর আমাদের সাথে মোশাররফ ভাই মহারাজ জয়েন করেছিল। মুকুল ভাই মনে হয় আচ্ছা ধার্মিক প্রশ্ন করে আপনাকে ঝামেলায় ফেলে দিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। না মোশাররফ ভাই কোনো ঝামেলা না, আমি যেটা বললাম যে যে ধর্মের ব্যাপারে, যে কোনো ধর্মের ব্যাপারে, মানে আপনি নামাজ পড়লে হবে কি, আপনি যখন নামাজ পড়বেন আপনার দেখা দেখি না অনেকগুলো মানুষ এমনি ভালো হয়ে যাবে। দেখবে যে ধরেন আপনার দোকানে দুইটা ছেলে চাকরি করে, ওরা নামাজ পড়ে না, যখন দেখবে যে মালিক নামাজ পড়তে যায় ওরা কিন্তু আস্তে আস্তে লজ্জা পাবে, ওরা নামাজ পড়তে যাবে। ওকে, তা কখনো প্রশ্ন করতে হয় না যে তুমি নামাজ পড়েছো, এখন সে নামাজ পড়লো না কোনো একটা কারণে, হয়তো সে লজ্জা পেয়ে যাবে, রোজা রাখলো না রাখলো তার ব্যক্তিগত ব্যাপার। তা আমি এটা, আমি ধর্মকর্ম করি, আমি আল্লাহকে প্রচণ্ড বিশ্বাস করি, তা আমি নামাজ পড়ি, আমার কাজ আমি করে যাই। হ্যাঁ, আমার বন্ধুরা দেখলে, সে হয়তো কোনো এক বন্ধু মনে করবে যে মুকুল নামাজে যাচ্ছে আমিও যাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এরকম জিনিস হতে পারে, কিন্তু মানুষকে আপনি বললেন যে রোজা রেখেছো, সে শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখেনি, সে লজ্জা পেয়ে গেল, তো এই লজ্জাও দেওয়া ঠিক না। হ্যাঁ, আল্লাহ অনেক কথা আছে বইটি পড়লে দেখবেন আর কি, যে বলেছে যে আমি মানে ইমানদারদের অনেক অপকর্ম মানে আল্লাহও প্রকাশ করবে না, সে যাতে লজ্জা না পায়। তো সৃষ্টিকর্তা যদি প্রকাশ না করে তা আমি কেন মানুষকে লজ্জা দিব, এইটা হচ্ছে কথা আর কি। ওকে, আর আমি মন খারাপ করিনি, আপনি জাস্ট খালি নামাজের কথা, নামাজ পড়েছেন কিনা এই কারণে উত্তর দিলাম যে সবার কাজ সবাই করবে। হ্যাঁ, এক একজন মানুষ এক এক কাজ করবে, সবাই যদি একই কাজ করতেই থাকে, হ্যাঁ, তাহলে হবে না, যার বুঝ যখন আসবে সে তখন তার কাজে ফিরে আসবে। ওকে, তারপর কুল মুকুল ভাইয়া এটাকে আয়েশা সিদ্দিকা নীলা ক্লাস সিক্স, আমার তো সৌভাগ্য অনেক, আমার একদম বড় মানুষ থেকে ছোট মানুষ, ছোট বাচ্চারা সবাই আমার সাথে রয়েছে, আমার এটা ভাগ্য একটা। আমার রেডিও জীবনে, আমার এই 20 বছরের ক্যারিয়ারে আমি দেখেছি, আমি ছোট মানুষরাও রেডিও শুনে, তার বাবাও আমাকে শুনছে। কুল মুকুল ভাই আমি আয়েশা সিদ্দিকা নীলা ক্লাস সিক্স থেকে, আচ্ছা ক্লাস সিক্স থেকে তোমাকে শুনি, আর এবার আমি কলেজে ভর্তি হলাম, তোমার শো আমার অনেক ভালো লাগে। আন্টি কেমন আছে, আর রূপকথার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল। আচ্ছা আন্টি একটু খারাপ আছে, প্রচণ্ড পেট ব্যথা, কেন হচ্ছে জানি না, হয়তো আল্ট্রাসাউন্ড করতে হবে, কালকে ডাক্তার দেখাবো, দোয়া করবেন। ভাইয়া তোমার আর আমার জন্মদিন একই মাসে, তোমার ডিসেম্বরের 7 তারিখ, আমার 20 তারিখ। ওকে, আমরা তাহলে মনে হচ্ছে আপনি কি ধনুরাশি জাতক, তাই না? ধনুরাশি কিন্তু আপনি শেষের দিকে, আর আমি একদম একদম পারফেক্ট ধনু, যেহেতু 7 তারিখ একদম মিডিলে পড়েছি। ওকে, আমার দুজনেই, আমাদের ডিসেম্বরের জন্ম, আমার ডিসেম্বরের 7 তারিখ, লাকি 7, আর আপনি হচ্ছে 20 তারিখে। অনেক ভালো থাকবেন নীলা, কলেজে কোথায় পড়ছেন জানাবেন, কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন, আর মাঝে মাঝে শোতে থাকবেন, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি। আচ্ছা, তারপর আমাদের সাথে জয়েন করেছিল সাইফুল, লিখেছে অসম্ভব জেনেও রবের কাছে চাইতে ভালো লাগে, কারণ তিনি করুণ কখনো না করেন না, যদি রব কখনো কুন ফায়া কুন বলে দেয়। সেটাই, মানে আমাদের ধৈর্য হারালে চলবে না, যে আমি এখনই চাচ্ছি আল্লাহ দিচ্ছে না কেন, এমন নয়। হ্যাঁ, আপনার যখন সময় হবে এবং সৃষ্টিকর্তা সঠিক সময়ে আপনাকে সঠিক জিনিসটা দিয়ে দিবে, বিশ্বাস রাখতে হবে, আসল জিনিস হচ্ছে বিশ্বাস। আপনার বিশ্বাস থাকলে আপনি দেখবেন যে সবকিছু পেয়ে গেছেন। বিলাল লিখেছে আজকে খুব গরম ছিল, আমার পাশের গ্রামের রানিং মেম্বার জালাল আহমেদ বিকাল 5:30 মারা গেছেন, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী 13-23 সেপ্টেম্বর আমার বড় বোনের মৃত্যুর 1 বছর পূর্ণ হবে। আপনি তো সেদিনই বললেন, দেখেন কিভাবে বছর চলে যায়, আপনি সেদিনই মনে হলো যে বড় অপু মারা গেছে, আপনি আমাদের জানালেন, দোয়া করবেন। আমার বিয়ের বার্ষিকী 13 সেপ্টেম্বর, হাসি খুশি থাকবেন। আচ্ছা, আপনার যেদিন বিবাহ বার্ষিকী, আচ্ছা এটাও তো আপনি বলেছিলেন, মানে সেদিনই আপনার বড় বোন মারা গিয়েছিল, তাই না? আচ্ছা, জগতের নিয়মই, মানে আমরা কেউই থাকবো না, উৎসবের তো কিছু নেই, এখন অনেকদিন হয়ে গেছে, বিয়ে হয়েছে, কিছু ভালো মন্দ রান্না করে খাবেন, একটু ঘুরতে গেলে যাবেন, বোনের জন্য দোয়া করবেন, আসল জিনিস হচ্ছে দোয়া। আমাদের এই বাহ্যিক এখানে দিয়ে, যেমন আমার বাবার জন্য আগে খুব কান্নাকাটি করতাম, এখন কমিয়েছি অনেক কিছু চিন্তাভাবনা করে, অনেকে আমাকে বুঝিয়েছে যে আসলে মৃত মানুষটা কি চায়, সে চায় হচ্ছে দোয়া। তা আপনি আপনার বোনের জন্য বেশি করে দোয়া করবেন নামাজে, এটা হচ্ছে আসল কথা। আপনার দুনিয়াদারি বন্ধ রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনি ভালো রান্না করবেন, খাবেন, ভাবিকে নিয়ে একটু ঘুরতে যাবেন, কোনো সমস্যা নেই, মনের মধ্যে তো আপনার বোন রয়েছে, তাই না, বাবা মা রয়েছে, তাদেরকে স্মরণে রাখবেন, সেটা হচ্ছে আসল কথা। আবারও যাই গানে, এবার আরেকটা ভালো গান, মজা লাগবে।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM কিন্তু ভালো ভালো কথা বলে, মন দিয়ে শুনতে হবে, একদম একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমাদের সামান্তাকে দেখতে পাচ্ছি না, ওনার ভেঙেছে আর কি। মেয়েটা দোকান টোকান ছেড়ে দোকান বন্ধ করতে ওই যে দোকান ঝাড়ু দেওয়া হয়তো তাকে দিয়ে, ওই ঝাড়ু দেওয়ার সময় সে করে কি ভাগে আর কি। হ্যাঁ, এগুলো সব পূর্ণিমা সামান্তা জ্যোতি ওদের উপর চাপিয়ে দিয়ে সে পালায়। মেয়েটা চরম ফাঁকিবাজ, মানে বন্ধের সময় হলে সে দেখি যে গায়েব হয়ে যায়, ওই ঝাড়ু দেওয়ার ভয়ে। ওই ঝাড়ু দিতে বলছি, ঝাড়ু দেওয়ার ভয়ে, আর টাকা দিব তো আমি তোমাকে। আচ্ছা, আমি ঝাড়ু দিব আজকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাথে হৃদয়ের মাঝে হোগলার বেড়া জয়েন করেছে, তার দুটা বালিশ ছাড়া ঘুম আসে না অনেকেরই। আমার একটা কোল বালিশ লাগে, একটা মাথার বালিশ তো লাগবে, তাই দুটা বালিশ তো সবাই লাগে আর কি। ওকে, আফ্রিদা ওয়াসিমা আমাদের সাথে জয়েন করছে, খুব সুন্দর একটা নাম। আমি আগেও বলছিলাম যে আফ্রিদা ওয়াসিমা খুব ভালো লাগে, খুব মানে খুব সফিস্টিকেটেড একটা নাম হচ্ছে আফ্রিদা ওয়াসিমা। ভাইয়া কেমন আছেন? আমি 5টা থেকে আপনার শো শুনছি কিন্তু কমেন্ট করতে পারিনি, তাই এখন করলাম। আজকে আমি অনেক খুশি, দুইটা জায়গায় ঘুরছি, খুব ভালো লাগতেছে, খুবই ভালো। এবং ঘোরাঘুরি করা ভালো, মাঝে মাঝে একটু ঘুরতে হবে। হ্যাঁ, শরীর মন সবই ভালো থাকে। এবং কালকে আমরা একটা কাজ করেছি, কালকে আমি আর আমার অফিসার এক কলিগ আমরা দুজন মিলে হাঁটা শুরু করেছি, যে হাঁটবো। আমি গুলশান এক থেকে রামপুরা মানে বাসায় হেঁটে গিয়েছি কালকে, মানে আমার অফিস থেকে বাসা পর্যন্ত অনেকখানি পথ, দীর্ঘ পথ, একদম এখান থেকে হাঁটা শুরু করেছি দুজন। সে বাসায় থেমে গেল, আমি তো আরো দূর, মানে আমার অর্ধেক পথ তার বাসা, তারপরে সে আমি ওখান থেকে হাঁটা শুরু করেছি। তো বাসায় গেলাম, একটু পা ব্যথা করলো, গোসল টোসল করে দেখলাম যে সুস্থ। যাই হোক, মাঝে মাঝে ঘুরতে হবে, আর আমিও যেমন কালকে বিকেলবেলা একটু ঘুরতে পারবো আমি। আর আমাদের এখানে প্রচুর খিলগাতে প্রচুর খাবারের দোকান রয়েছে এবং ছেলেপেলেরা খুব আড্ডা মারে, আমি আবার এগুলো দেখতে খুব পছন্দ করি। তা দেখা গেল যে আসরের সময় যদি মসজিদে যাই তখন আর বাসায় আসি না, কারণ এক ঘন্টা পরে আবার আজান দিয়ে দেয় মাগরিবের, তখন আমি ওখানে ঘুরতে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, হাঁটাহাঁটি করি, তা খুব ভালো লাগে। এবং ইয়াং তরুণ ছেলেমেয়েরা যখন বসে থাকে, নিজের একটু স্মৃতিচারণ করি যে এরকম একটা সময় তো আমরাও এরকম বসতাম, গল্প করতাম। তো ওদের অ্যাক্টিভিটিস আমার ভালো লাগে, নিজেকে প্রাণবন্ত লাগে আরো। তো এরকম একটু ঘোরাঘুরি করতে হবে সবাইকে। তারপর সাদিয়া চৌধুরী ইমন আমাদের সাথে জয়েন করেছিল, তারপর MD আহসান। আচ্ছা আহসান, আসসালামু আলাইকুম মুকুল মামা। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ভালো আছি, স্কুল আর কোচিং শেষ করে তোমার সাথে যুক্ত হয়ে গেলাম আমি জাকারিয়া, অনেক ধন্যবাদ। আর একটু রেস্ট নাও, আমিও কতক্ষণ আছি রেডিও, তারপর তুমি পড়তে বসে যাবে, আবার সব শেষ করতে হবে। আর যাদের ডে শিফটে স্কুল, এটা আসলে খুব কঠিন হয়ে যায় মানুষের, কোচিং থাকতে না খুব কঠিন, মানে স্কুল ডে শিফটে কোচিং করে আমি অনেকে দেখি, যে ভিকারনেসের স্কুলে বেশিরভাগ মেয়েদের দেখি, ওরা মনে হয় ডে শিফটে সব, রাতে এই আমি যখন ফিরি না 9:30 সময় দেখি বাসায় ফিরছে, এরকম মানে এরা পড়তে যায় আবার স্কুলের পরে, আবার 2-3টার পরে, আর নিজের পড়া কখন পড়বে, মানে খুব চাপের মধ্যে থাকে। রূপকথাকে এই কারণে আমি ডে শিফটে আমি পছন্দ করি না, যে মর্নিং শিফটে ভোরবেলা যাবে, তো ও সুন্দর করে ওর স্কুল শুরু হয়ে যায় 6:50 শুরু হলে 11:45 স্কুল ছুটি, তো বাসায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে 3টার সময় আবার কোচিং, একটা রেস্ট পাইলো, 3-6 কোচিং করে আবার বাসায় এসে কিছু খেয়ে দেয়, আবার সে 2-3 পড়তে পারে এরকম। কিন্তু ডে শিফটে হলে হতো কি, সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠতো, ওখানে সময় নষ্ট হতো, তারপর সন্ধ্যাবেলা এসে কখন কোচিং করবে, এরকম নানা রকম ঝামেলা থাকে। ওকে, তারপর মোহাম্মদ রবিউল হাসান লিখেছে, আমি কিন্তু চায়ের পাগল, চা খাইতে আমার ভালোই লাগে, আমাদের সবারই চা খেতে ভালো লাগে। আচ্ছা, তারপরে আল আমিন সর্দার লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? শুভ সন্ধ্যা, যুক্ত আছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। এরকম একটি চায়ের দোকান হলে যেখানে প্রিয় সব মানুষগুলো, সুন্দর সব গান, সত্যি এই দোকানে সারাদিন বসে থাকা যাবে। আমি তো এরকম একটা সত্যিকারী বাস্তবিক একটা চায়ের দোকান দিতে খুব আমার ইচ্ছা করে, যে আমি চায়ের দোকানে বসে থাকবো, তারপর আমার কাছে তো হাজার হাজার গান রয়েছে রেডিওতে কাজ করার সুবাদে, আমার 4টা হার্ড ডিস্ক ভরা গান আমার কাছে, সংগ্রহে রেখেছি। তা দেখা গেল যে চায়ের দোকানে বসে থাকবো, কম্পিউটার থাকবে, স্পিকার থাকবে, কেউ চা খেতে এসে সে আমাকে বলবে যে চা খাচ্ছে আর বলবে যে ভাই আমাকে অর্ণবের ওই গানটা বাজান, তো তখন আমি করবো কি ওই গানটা বাজিয়ে দিব। সিরিয়ালই থাকতে হবে, আরেকজন আরেকটা শুনতে চাবে, চা খেতে খেতে তার পছন্দের গানগুলো শুনবে, আড্ডাবাজি হবে, মাইক্রোফোনে আমি একটু কথা বলবো, খুব মজা হবে। এরকম একটা দোকান সত্যিকারে আমি চাই আসলে। হ্যাঁ, কোনো সময় যদি সুযোগ হয়, কোনো ইনভেস্টার যদি থাকে, কারণ আমার তো এত টাকা পয়সা নেই, আমি যেভাবে ভাবি যে আমার চায়ের দোকানটা অনেক সুন্দর আড্ডার একটা স্থল হবে, ছবি থাকবে, সুন্দর করে অন্যরকম একটা চায়ের দোকান হবে আর কি। ওকে, শফিক ভাই লিখেছে, মুকুল ভাই খারাপ হয় না, অনুষ্ঠানে সবাই মিলে যদি গেট টুগেদার করলে বিষয়টা সবাই ভেবে দেখবেন, করা যায়। ডিসেম্বরে যখন আমার 20 বছর হবে রেডিওতে, ঢাকা এফএম এ প্রোগ্রাম করা যায়, মানে আপনারা যদি কয়েকজন আসেন, সবাই আসতে না পারলেও 5-6 জন আসলেও তো আমি স্টুডিওতে বসে আপনাদের সাথে গল্প করতে পারি, কথা বলতে পারি, একটা ভালো লাগা কাজ করবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, আরও সময় আছে, দেখা যাক কি করা যায়। ওকে, আর কিংবা কোনো একটা জায়গায় আমরা সবাই মিলে চাঁদা দিলাম, দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই, তাই না? এরকমও হতে পারে। একটু গরমটা কমুক, এখন তো গরমের মধ্যে সবাই একটু হাঁসফাঁস অবস্থা। ওকে, এবার একটা দুর্দান্ত গান শোনাবো, আমার গানটা খুবই পছন্দ। সেদিন আমি যাবার বেলা গানটা ছিল, তা আমি আর বাজাইনি, যে আমি রেখে দিয়েছিলাম যে আমি পরবর্তীতে গানটা শুনবো, তো এই গানটা শুনে আসি, তারপরে আবার বিদায়ের ঘন্টাও বেজে যাচ্ছে, গানটা শুনবো, তার আগে একটা কাজ করি, যেহেতু সময়ের ঝামেলা রয়েছে, আমরা একটা বিজ্ঞাপন শুনি আগে। হ্যাঁ, বিজ্ঞাপন শুনে তারপর একটা দারুণ গান শোনাচ্ছি আপনাকে।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 0961199966।

0: performance.
1: সুপার একটা গান শুনলাম আশা ভোসলের কণ্ঠে। ওকে, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে, অনেক ব্যয়বহুল আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএস টেন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমরা এটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমরা এটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমার বিদায় সময় যাচ্ছে, আবার এশার আজান প্রচারিত হবে। এর মধ্যে কতগুলো হোয়াটসঅ্যাপ কমেন্ট রয়েছে। চায়নার 200 কোটি মানুষ করা কিভাবে সামলায়? আচ্ছা, এটাই তো হচ্ছে আইনের শাসন। এটা চমৎকার একটা কথা লিখেছেন যে চায়না দেশটা অনেক বড় এবং 200 কোটি মানুষ, 200 কোটি মনে হয় সম্ভবত চায়না, না 130 কোটি, 130 না 100 জানি। আচ্ছা, যাই হোক, যে এটাই হচ্ছে যে আইনের শাসন। আপনার যদি আইন কড়াকড়ি না করেন, মানে আইন তো রয়েছে দেশে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে, করলে তখন দেখবেন যে আমাদের এই বিশৃঙ্খলা যে অবস্থা, এগুলো ফিরে আসবে, একটা শৃঙ্খলার মধ্যে আমরা ফিরে আসবো। অবশ্যই বিচার করতে হবে, নাহলে কিন্তু উপায় নেই। মানে এভাবে মানে আর থাকা যায় না। কত আর দেখেন, কত শিশু মিসিং, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, চাঁদা যাচ্ছে, শিশু নিয়ে গিয়ে তারপরে ফোন করে বাবা মার কাছে টাকা যাচ্ছে, 30 কোটি, 130 না 100 জানি। আচ্ছা, যাই হোক, যে এটাই হচ্ছে যে আইনের শাসন। আপনার যদি আইন কড়াকড়ি না করেন, মানে আইন তো রয়েছে দেশে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে, করলে তখন দেখবেন যে আমাদের এই বিশৃঙ্খলা যে অবস্থা, এগুলো ফিরে আসবে, একটা শৃঙ্খলার মধ্যে আমরা ফিরে আসবো। অবশ্যই বিচার করতে হবে, নাহলে কিন্তু উপায় নেই। মানে এভাবে মানে আর থাকা যায় না। কত আর দেখেন, কত শিশু মিসিং, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, চাঁদা যাচ্ছে, শিশু নিয়ে গিয়ে তারপরে ফোন করে বাবা মার কাছে টাকা যাচ্ছে, তারপর মেরে ফেলছে, তাই না? এগুলো যদি আইন করা না হয়, মানে আইন তো আছেই, মানে এগুলোকে ধরতে

হচ্ছে, পত্রপত্রিকা সব জায়গাতেই কথা হচ্ছে, এবং সবাই যারা দায়িত্বশীল পোস্টে রয়েছেন তারা অবশ্যই এগুলো নিয়ে বিবেচনা করবেন। আচ্ছা, আমার সাইফুল লিখেছে, জ্ঞান দিতে আইসে নিজে ঘুম থেকে উঠে বেলা বারোটার সময়। আগে বেলা বারোটার সময় উঠতাম সাইফুল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেটা হচ্ছে যে এখন আমি ভোর পাঁচটার সময় উঠি। আমার তিন সপ্তাহ হয়ে গেছে, 18 দিনের বেশি, 20 দিন হয়ে গেছে যে আমি এই কাজটি করছি। সকাল 5টার সময় উঠি, হ্যাঁ, তারপরে উঠে নামাজ পড়ে, তারপরে নাস্তা খাই, নাস্তা টাস্তা খেয়ে পেপার পড়ি, তারপরে আমি আবার একটু ঘুমাই 2 ঘন্টা। ওকে, তো এখন আমাকে আর আগের মতো দোষ দেওয়া যাবে না, যেটা দীর্ঘদিনের অভ্যাস ছিল ওটা পাল্টে ফেলেছি, এখন অনেক শক্তিশালী হয়ে যাচ্ছি। আচ্ছা, FM পোকা মমিন সিং থেকে, 2টা নতুন চোখ লাগবে, এই চোখগুলো দিয়ে মানুষের আসল রূপ দেখতে পারি না, কথার অনেক মর্ম রয়েছে, সুন্দর করে লিখেছেন, আসলে 2টা চোখ লাগবে। মাসুদ জানা লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের মাধ্যমে আমি যোগাযোগ করে কয়েকটা লোকের সন্ধান চাই। আমি তো আসলে, আমরা তো থানা পুলিশ না, আপনার কয়েকটা লোকের সন্ধান আমাদের মাধ্যমে যোগাযোগ করে সম্ভব না। হ্যাঁ, আপনি থানায় গিয়ে যোগাযোগ করুন আর কি, আমরা এটা তো সম্ভব না। ওকে ভাইয়া, সামান্তা সাইফুরের বিচার করবা, কতক্ষণ থেকে দোকানে আছি, একটা চাও দিল না। আচ্ছা, তারপর ভাইয়া বলবা, ডিম আগে না মুরগি আগে, তোমার এই গানটা অনেক ভালো লাগে। আচ্ছা, এই গানটার নাম হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, কিন্তু সবাই বলে হচ্ছে ডিম আগে না মুরগি আগে। নেক্সট দিন শোনাবো, হ্যাঁ, আজকে তো আর সময় নেই। ভাইয়া, তোমার বাবার জন্য অনেক দোয়া, আমি আগামী সোমবার কথা হবে ইনশাআল্লাহ। আমার তো আব্বার জন্য অবশ্যই দোয়া করবেন। আচ্ছা, সাইফুর এবার কান ধরেছে, সে জানে না যে আমি আমার অভ্যাস পাল্টে ফেলেছি, ভোর 5টার সময় উঠি এখন, আর রাতেও আগে ঘুমাই। ওকে, ঠিক আছে, তো এখন আমি ঠিক হয়ে গেছি। ওকে, আর যেটা হচ্ছে যে আমার সবসময় আব্বার কথা খুব মনে পড়ে, প্রতিদিনই আমি আব্বার জন্য দোয়া করি, নামাজে দোয়া করি, হাঁটতে চলতেও দোয়া করি। আর 22 তারিখটা আসলে, যেমন আজকে রাত 11টা 12টার পরে 22 তারিখ পড়ে যাবে, আব্বার মৃত্যুটা হয়েছিল 22 তারিখে, 22 নভেম্বর আব্বার মৃত্যুদিন, মৃত্যুবার্ষিকী 22 তারিখ। তো এই কারণে প্রতিবার্ষের 22 তারিখে আমি রাব্বির হাম হুমা কামার আব্বা ইয়ানি সগিরা লিখে একটা পোস্ট দিই, যাতে সবাই দোয়া করে। এবং আপনারাও যেই তারিখটা, আমরা তো বছরে একবার ওই দিন দোয়া করি যে মৃত্যুবার্ষিকী বাবা স্মরণ করি, প্রতি মাসেই বাবাকে স্মরণ করবেন, যার বাবা মা যাদের যেই তারিখে মৃত্যুবরণ করেছে সেদিন ছোট্ট করে লিখবেন। লিখলে হয় কি, রাব্বির হাম হুমা কামা, এই দোয়াটা তো বাবা মার জন্য খুব সুন্দর একটা দোয়া, মানে একদমই খুবই দারুণ একটা দোয়া। তো এটা লিখলে হয় কি, আপনি যখন লিখলেন তখন আমিও কিন্তু মনে মনে পড়ে ফেললাম, তাই না? দেখা গেল যে সবাই লিখলে পর্যায়ক্রমে ফেসবুকে সবারই, আমাদের ফ্রেন্ড লিস্টে যারা থাকে সবারই কিন্তু দেখবেন যে এটা ঘুরে ফিরে প্রতিদিনই আসতে থাকবে। তা আমরা প্রতিদিনই আমাদের বাবা মার জন্য দোয়া করব। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সাথেই থাকুন, আর আগামী সোমবার আবার কথা হবে। আর যাবার বেলা আবারও বলছি যে সকল কবরবাসী পিতামাতার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাদেরকে দুনিয়ার গুনাহগুলো মাফ করে দিয়ে বেহেশত নসিব করুক। আর জীবিত যারা রয়েছে, যারা আমাদের মাঝে বেঁচে আছে, বাবা মা, কারো বাবা আছে, কারো মা আছে, কারো তো বাবা মা কেউই নেই, যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক তাদেরকে, এই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আর আমার মার জন্য একটু দোয়া করবেন, আম্মা গতকাল থেকে খুব অসুস্থ, মানে পেটের ব্যথা, এখন দেখতে হবে আর কি কী কারণে ব্যথা হচ্ছে। বয়স হয়ে গেছে তো, এখন তো আর ছোট মানুষ না যে এরকম পেট ব্যথা হয়েছে, বাজে খাবার খেয়েছে তা নয়, খুব নিয়ম মেনে চলে, তারপরেও কেন এত ব্যথা, তো দেখতে হবে এটা। কালকে ডাক্তার কাছে নিয়ে হয়তো পরীক্ষা টরীক্ষা করে বেরোতে পারে কি হয়েছে, কিংবা দেখি আজকে যে কমে কি না। আমার ভাইও ডাক্তার, দোয়া করবেন আম্মার জন্য, হ্যাঁ, আম্মা যাতে সুস্থ থাকে। আর আপনাদের জন্য দোয়া করি, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, রূপকথার আজকে জন্মদিন, অনেক খুশি হয়েছে, আপনাদের উইশ টুইশ পেয়ে সব কিছু সে দেখছে, ফেসবুকে দেখে যে সবাই উইশ করেছে, আমাকে জানিয়েছে, তা আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সোমবার আবারও কথা হবে, আর বুধবার দিন রাত 11টায় জীবন গল্প শুনবেন। আসসালামু আলাইকুম।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: 94.4

0: আসসালামু আলাইকুম। রাত 8:30। বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র খাতে সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন। আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বললেন এলটিআরডি মন্ত্রী। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বললেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে 6 জনের মৃত্যু। হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও 6টি শিশু। রুশ পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক 355টি আসনে জয়লাভ করল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। আফগান পাক সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 28 সন্ত্রাসী নিহত। এবং জাপানে এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপিকে পরাজিত করেছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকালে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুরে বিমানটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে 2 ঘণ্টা 35 মিনিটের ট্রানজিটের পর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের নতুন সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ, ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা বলেন। মাহদি আমিন বলেন যাতায়াতের সময় বাদ দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর মাত্র 4 দিনের। তিনি বলেন এই 4 দিনে এক মুহূর্ত নষ্ট না করে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠককে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। কেবলমাত্র অত্যাবশ্যকীয় ব্যক্তিরাই প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হয়েছেন উল্লেখ করে মাহদি আমিন বলেন এর ফলে এই সফর সাশ্রয়ী। তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারি নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে আজ বিএনপির দলীয় কার্যালয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফর ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন দৃষ্টান্ত। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে ছোট আকারের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থ সাশ্রয় ও কৃচ্ছতা সাধনের এই উদ্যোগ নিয়ে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে অপচয় রোধ এবং দেশের রাজস্বের সঠিক ব্যবহারের লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
3: দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 35 সদস্যের আমাদের ইতিহাসের সবচেয়ে ছোট একটি প্রতিনিধি দল জাতিসংঘে 81তম অধিবেশনে সেখানে যোগ দিতে যাচ্ছেন। এখানেই প্রমাণিত হয় যে বিএনপির সরকার এবং সরকারের যে প্রধান, তিনি একটা কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চান, দেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধশালী করতে চান। এটা হচ্ছে তার আরেকটি নমুনা, তার আরেকটি প্রমাণ।
2: বিগত সরকারের আমলে বিশাল সফর সঙ্গী এবং অনাবশ্যক খরচের কঠোর সমালোচনা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
3: এর আগে অর্থাৎ ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকারের প্রধান যখন যেতেন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো দেশে, সেখানে অনেক কোটি কোটি টাকা খরচ করে সংবর্ধনার ব্যবস্থা করা হতো, রিসেপশনের ব্যবস্থা করা হতো। এবার কিন্তু জনাব তারেক রহমান সাহেব সেই রিসেপশনের ব্যবস্থা করতে নিষেধ করে দিয়েছেন। কারণ ওই যে রিসেপশনের ব্যবস্থা হতো সেটা কারা করতো? ওখান যে এমবেসি বা হাই কমিশন, তারা করত, এবং সেটা দেশেরই টাকা, জনগণেরই টাকা, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হতো। সুতরাং এই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে জনাব তারেক রহমান দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকেই ঊর্ধ্বে তুলে ধরে, এবং তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার, এটি পরিকল্পিত, এটি কলঙ্কলেপন করার জন্য।
2: রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় ও কূটনৈতিক কার্যকারিতাকে প্রাধান্য দিয়ে সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি সুশাসনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র শিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রতিনিধি দলের নেতারা দেশীয় বস্ত্রকল সুরক্ষায় 10-30 কাউন্টের তুলা সুতা আমদানি ক্ষেত্রে বন সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার উপর জোর দেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করে। এই সময় রাষ্ট্রপতি দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সাইবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত হিয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত হিয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তার এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলাম পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ 50,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেন। সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থেই বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন অঞ্চলে দেশগুলোর জ্বালানি তেলের দর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে স্বয়ংক্রিয় দর পদ্ধতি পুরোপুরি কার্যকর করলে ডিজেলের প্রতি লিটারের দাম আরও বেশি নির্ধারণ করতে হতো।
5: সংকট প্রতিদিন যে নতুন মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হচ্ছে, সরকারের পক্ষে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা যদি শুধুমাত্র জ্বালানি তেলের ক্ষেত্রে এই ভর্তুকি অব্যাহত রাখতে চাই, তাহলে সরকারের চলমান যে সামাজিক নিরাপত্তার কার্যক্রম রয়েছে সেটি ভীষণভাবে বিঘ্নিত ঘটবে। যে ইপিআই কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমই আসলে ক্ষেত্র বিশেষ স্থবির হয়ে যাবে। বাংলাদেশেই জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল, তো জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হয়ে যেতে না পারে সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে।
4: এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে। ডক্টর এম মুহিত নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৫৫ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। কোভিড ১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সেবা ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এই তথ্য জানান। ১৩ জনের বিরুদ্ধে মোট ১২,০,০০৩,২৭,৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানায় দুদক। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, স্পিকারের চিঠি পেলে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য এই দিন ধার্য করেন। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১১৯,৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এই অর্থ ছাড় করা হয়েছে।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া দেশটির পার্লামেন্ট ডুমার নির্বাচনে 450 আসনের মধ্যে রেকর্ড সংখ্যক 355টিতে জয়লাভ করেছে। আজ নির্বাচনী প্রধান এলা পামফিলোভা নির্বাচনের ফল ঘোষণা করেন। তিন দিনব্যাপী নির্বাচনে প্রায় সব ভোট গণনা সম্পন্ন হয়েছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান সীমান্তবর্তী সন্ত্রাস কবলিত অঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 28 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আজ একথা জানায়। এদিকে আফগানিস্তানের কর্মকর্তারা জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এই সফরের মূল লক্ষ্য হবে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও চলমান বিষয়গুলো সমন্বয় করা। ইয়েমেনের তাইজ শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধক্ষেত্র হুতিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। দেশটির একজন সামরিক কমান্ডার আজ একথা জানান। টোকিওতে শক্তিশালী সামুদ্রিক দুজুয়ান আঘাত হানছে এবং এর ফলে রেকর্ড বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 5টা এলাকার 16 লাখের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমকল কর্মীরা কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ির ধ্বংসাবশেষের নিচে এক নারী জীবন্ত চাপা পড়েছে বলে আশঙ্কা করছেন। অপরদিকে চিবায় ধ্বংসাবশেষ সরানোর সময় আটকে পড়া এক লোককে দেশটির একজন সামরিক কমান্ডার আজ একথা জানান। টোকিওতে শক্তিশালী সামুদ্রিক দুজুয়ান আঘাত হানছে এবং এর ফলে রেকর্ড বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 5টা এলাকার 16 লাখের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমকল কর্মীরা কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ির ধ্বংসাবশেষের নিচে এক নারী জীবন্ত চাপা পড়েছে বলে আশঙ্কা করছেন। অপরদিকে চিবায় ধ্বংসাবশেষ সরানোর সময় আটকে পড়া এক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 300টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং

0: কাবাডির শ্বাসরুদ্ধকর ম্যাচে আজ বাংলাদেশ চাইনিজ তাইপেকে 48-47 পয়েন্টে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে লাল সবুজের দল 24-20 পয়েন্টে এগিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 37-37 পয়েন্টে সমতা আনে চীনা তাইপে। শেষ পর্যন্ত বাংলাদেশ 48-47 পয়েন্টে জয় তুলে নেয়। এর আগে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে 39-35 পয়েন্টে হারিয়ে দেয়। টানা এই দুই জয়ে বাংলাদেশ এ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। এদিকে গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে গোল শূন্য ড্র করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: এশিয়ান গেমসের মঞ্চে আজ লাল সবুজের পতাকায় এক দুর্দান্ত সাফল্যের দিন পার করল বাংলাদেশ। ম্যাটের লড়াইয়ে রোমাঞ্চকর জয় পেল পুরুষ কাবাডি দল, আর ফুটবল মাঠের সবুজ গালিচায় বাঘিনীদের শক্ত প্রতিরোধের গল্পে উড়ল নতুন উদ্দীপনা। টোকাই সিটিজেন জিমনেশিয়ামে আজ চাইনিজ তাইপের বিপক্ষে এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। প্রথমার্ধে 24-20 পয়েন্টে এগিয়ে থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 37-37 পয়েন্টে সমতা নেয় তাইপে। তবে শেষ মুহূর্তের চরম স্নায়ুচাপ সামলে প্রতিপক্ষকে অলআউট করে 48-47 পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর এক জয় ছিনিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে বর্তমানে এই গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ। এর আগে আসরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 39-35 পয়েন্টের এক মহাকাব্যিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশের পুরুষ দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে এবং 2006 সালের পর কাবাডিতে প্রথম পদকের স্বপ্ন পূরণে আগামীকাল স্বাগতিক জাপান এবং আগামী 23 সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের যে কোনো একটিতে জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে দলটির। অন্যদিকে সবুজ গালিচায় নারী ফুটবলের গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 90 মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়ে পয়েন্ট ভাগাভাগি করলেও মেয়েদের এই আপোষহীন মনোভাব ও লড়াকু মানসিকতা গোটা দেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। রুশ পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক 355টি আসনে জয়লাভ করল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপেকে পরাজিত করেছে বাংলাদেশ।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: কি আমি যখন বাংলাদেশে ছিলাম আমার কি ভিতর সেটা ছিল না, একটা অহংকার ভাব ছিল যে আমি নর্থ সাউথে পড়তাম, এরকম বাসা থেকে আসছি, খুব স্নপি ছিলাম। বাট এটা যদি আমি বিশ্বভ্রমণ না করতাম এই জিনিসটা আমার থাকে যেত না আমার কাছে। তখন আমি আমার সার্ভেন্টদের সাথে খুব রুড ব্যবহার করতাম। তো আমার 2019 সাল থেকে আমার তিনটা স্লোগান আছে, যে আপনি যা খেয়েছেন আপনার বাসার কাজের লোককে তো সেম খাবার দিয়েছেন কিনা। সো এটা নিয়ে আমি সারা বিশ্বে হচ্ছে টি শার্ট পরেছি এবং আমার ফ্রেন্ডরা সেই টি শার্ট পরেছে, ওটা নিয়ে স্লোগান করেছে। আর একটা হচ্ছে যে আমি রিক্সাওয়ালা আমার গায়ে হাত দিবেন না। তো আমরা রিক্সাওয়ালা হচ্ছে গরিব বলে আমরা সব সময় রিক্সাওয়ালার গায়ে হাত দেই, সো ফিজিক্যালি টর্চার কাউকে করা উচিত না। আর থার্ড হচ্ছে আরেকটা, আমি দারোয়ান, আমি হেঁটে আসবো দৌড়ে না। যেমন আমরা দেখেছি অনেক সময় দারোয়ান তাড়াতাড়ি আসছে না, সে হয়তোবা খাচ্ছে কিংবা সে হয়তোবা ঘুমায় রয়েছে। আমরা অনেক সময় লেট নাইটে বাসায় যাচ্ছি একটা দেড়টায়, তো সে তো সারাদিন কাজ করে, সে আস্তে আসছে, অনেক সময় বয়স্ক থাকে, তো আমরা এমন চিন্তা করি যে সে দৌড়ায় আসবে আমি আসার সঙ্গে সঙ্গে। আরে সে কি জানে যে আমি
1: আসছি? পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
2: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
1: কাজী আসমা আজমেরি, যার নামের পাশে হাজারটা বিশেষণ দিলে হয়তো শেষ হবে না, যার নামের পাশে যুক্ত আছে 161 কান্ট্রি ট্রাভেল করা একজন মানুষ, যার নামের পাশে যুক্ত আছে 70,000-এরও বেশি স্টুডেন্টকে মোটিভেট করা, নারীদেরকে মোটিভেট করা, প্রায় সারা ওয়ার্ল্ডের 800 স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যিনি ভিজিট করেছেন, স্পিচ হেসে দিয়েছেন, মোটিভেট করেছেন প্রচুর ইয়াং জেনারেশনকে, সেই বিশেষ মানুষ যখন আজকের এই লা ট্রাভেল শো হট সিটে দ্বিতীয়বারের মতো আমাদের এখানে আসেন, সেটা আমাদের জন্য, ঢাকা ফেমের জন্য অনেক বেশি ভালো লাগার এবং আনন্দের। আমি সরাসরি আপুর কাছে চলে যাব। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
0: ওয়ালাইকুম সালাম, খুব ভালো লাগছে আজকে সেকেন্ড টাইম এখানে এসে, অনেক এক্সাইটেড। আমার মনে হয় ভিউয়ার্সরা অনেক চমৎকার, সেজন্য আমি আসতে বলেছি সেকেন্ড টাইম। ধন্যবাদ যারা ফার্স্ট টাইম দেখেছেন,
1: সবাই অনেক কানেক্ট করেছে। আপনি একজন মানুষ এত এত খুব চমৎকার গল্প মাঝে, মানে একটা গল্প ইনফরমেশন যে এত ফ্যাঙ্কলি বলা যায়, ফানি ওয়েতে বলা যায়, সেটা আসলে আমার নিজের কাছেও যেমনটা ভালো লেগেছে, অনেক অডিয়েন্স হচ্ছে সেটাকে অনেক বেশি আনন্দ পেয়েছেন এবং উপভোগ করেছেন। যেটা নিয়ে করছিলাম আপু, একেবারে আগের পর্বে আমরা অনেক দেশের অনেক বিষয় নিয়ে কথা বলেছি, অনেক জেনেছি, মজার গল্প শুনেছি। 161 কান্ট্রি, আপনার লাস্ট কোনটা দেশ ছিল?
0: আমার লাস্ট দেশ ছিল আলজেরিয়া। এটা একটা চমৎকার একটা দেশ, এটা আফ্রিকার ভিতর সবচেয়ে বড় এই দেশটা, এবং এটা হচ্ছে আফ্রিকার একটি মুসলিম দেশ। এখানে যতটা না আফ্রিকান ভাইব আছে, আমার কাছে মনে হয়েছে এই দেশটাকে বলা যায় যে মানে আফ্রিকার সুইজারল্যান্ড। এত চমৎকার এই দেশে স্নো হয় এবং মরুভূমি আছে, এবং চমৎকার চমৎকার হচ্ছে ইতিহাস ঐতিহ্য আছে। যেমন কনস্টান্টিন একটা ঐতিহ্যময় সিটি, যেখানে হচ্ছে বলা হয় সিটি অফ ব্রিজ। আবার বাটনা, যেখানে হচ্ছে আদি ঐতিহ্য যেগুলো অ্যাথেন্সের সাথে রিলেটেড, ওই টাইপের ইতিহাস ঐতিহ্য রয়েছে। আবার ওদের হচ্ছে নীল সমুদ্র আছে, ডিজায়া, তো ওখানে নীল চমৎকার নীল সমুদ্র আছে। আবার ওখানে রয়েছে হচ্ছে তেলেসিম, যেখানে ইসলামী ইতিহাস ঐতিহ্য। আবার গাদ্দায়া, গাদ্দায়া হচ্ছে একটা মরুভূমি শহর, এবং এই শহরটা খুবই চমৎকার। এই শহর যে আমার মনে হয়েছে 1200 শতাব্দীতে আমি চলে আসছি, ওখানে হাঁটছি, এবং ওখানে সাদা কাফনের মতো পরে মহিলারা রাস্তা দিয়ে হাঁটে, মানে এটা হচ্ছে বিবাহিত মহিলারা হচ্ছে তারা সাদা কাফনের মতো পরে হাঁটে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এই তবে এই এই দেশটার ভিসা পেতে আমার প্রায় 11 মাস ওয়েট করার লাগছে। এটা একটা বাট ছিল, যেহেতু বাংলাদেশি পাসপোর্টে ওখানে ইনভাইটেশন লেটার ছাড়া যায় না।
1: কতদিন আগে গিয়েছেন আপু?
0: এই তো এটা আমার এপ্রিলে আমি করলাম, আমি ওখানে এই বছরে এপ্রিলে 25th April গেলাম। এখানে আমি অনেকদিন ছিলাম, আমার কাছে আমার এত ভালো লেগেছে যে আমি আমার টিকিট চেঞ্জ করে আবারও থাকতে চেয়েছি, এবং পাশের দেশ তুনিশিয়া যাওয়ার ইচ্ছা ছিল, ভিসা পাইনি তাই যেতে পারিনি। তো পৃথিবীতে অনেক দেশ আছে যারা আমাকে ভিসা দেয় না, বাংলাদেশিদের ভিসা দেয় না, তার ভিতর তুনিশিয়া একটা। বলে পাকিস্তান যেতে হবে, আমি বলি যে পাকিস্তান তো আমাদের শত্রু লাগে, যদিও এখন বন্ধু।
1: ট্রু ফ্যাক্ট। মানে আমি আরেকটা বিষয় জানার ছিল, অল অফ এ সাডেন ইটস কামস টু মাই মাইন্ড, সেটা হচ্ছে এই 161 কান্ট্রি, যে এই ট্রাভেলগুলো কি আপনি মোস্ট অফ দ্য মানে ফ্রিকোয়েন্টলি যখন নিউজিল্যান্ডে ছিলেন কিংবা যখন অস্ট্রেলিয়াতে এখন আছেন, এখান থেকে ভিজিট করা হয় নাকি বাংলাদেশে আপনাকে এসে ভিসা করে দিতে হয়?
0: অ্যাকচুয়ালি হচ্ছে আমি যখন নিউজিল্যান্ডে যাই, মানে আমার নিউজিল্যান্ডে যাওয়ার হচ্ছে আমি ততদিনে আমার 32 কান্ট্রি আমি অলরেডি ট্রাভেল করি, মানে নিউজিল্যান্ডে তখন আমি যাই। এবং নিউজিল্যান্ডে যাওয়ার পরে যেহেতু মানে আগে যখন ভ্রমণ করতাম বাংলাদেশ থেকে, দেখা যাচ্ছে যে এক সপ্তাহ দুই সপ্তাহ ঈদের ছুটি, পূজার ছুটি, বিভিন্ন ছুটিগুলোতে ভ্রমণ করতাম, তাতে দেখা যেত যে খরচটা আমার অনেক বেশি হয়, যে অল্প দিনের জন্য গেলে কিন্তু খরচটা বেশি হয়, তখন আমাকে ট্যাক্সিতে চলতে হয়, তারপরে সময়টা কম থাকে, ভালো জায়গায় থাকতে হয়, এক্সপেন্সিভ জায়গায় থাকতে হয়। যেমন দেখা যাচ্ছে যে আমি সবসময় হোস্টেলে থাকতে পছন্দ করি, কিংবা আমি কখনো এয়ারবিতে পছন্দ করি না, কারণ ওখানে যেহেতু আমি একা সোলো ট্রাভেলার, আর এয়ারবি থাকলে আমার মনে হয় যে মানুষের বাড়িতে থাকছি, এটা আমি খুব একটা পছন্দ করি না,
1: সেফ মনে হয়
0: না। সিকিউরিটি আছে, কিন্তু যেহেতু আমি একা, আর ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে অনেকগুলো বাড়ি হচ্ছে পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট গুলোতে থাকতে হয়, ওখানে কোনো সার্ভিস পাওয়া যায় না, তো একেবারেই আমি এটার এগেনস্টে আমি হোটেল পছন্দ করি, যে 24 hours কাউকে ডাকলে পাওয়া যাবে। আমরা যেহেতু একটু কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু একটু বিরলাসি আছি, তো হোস্টেল গুলোতেও 24 hours আমরা
1: পেতে সার্ভিস পাওয়া যায়,
0: জি এটা একটা ভালো লাগে। আর এখন দেখা যাচ্ছে যে যখন আফ্রিকান দেশগুলোতে যাই, আগে তো আমি হোস্টেলে ছিলাম, কিন্তু আফ্রিকার দেশগুলোতে হোস্টেল তো থাকে না, তখন হোটেলগুলোতে থাকতে হয়, এবং একটু এক্সপেন্সিভ হোটেলে থাকতে হয়, না হলে সেফটি সিকিউরিটিটা একটা বিষয় আছে। তবে আফ্রিকার দেশগুলোতে আমার সবচেয়ে যেটা, যে অনেকে আমার কাছে জিজ্ঞেস করবে যে আমি এত টাকা পয় কোথায়, আমার মনে হয় অনেক টাকা খরচ হয়, না ভাইয়া আমি তো খাই সবসময় বাইরে, আর আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি যে বাসায় খুব একটা খাওয়া হয় না, তো বাইরে খেতে গেলে তো টাকা লাগে, তিন বেলা, আর আমি অবশ্য তিন বেলা খাই না, আমি দুই বেলা খাই, আর তো এটা একটা, খাওয়ার তো পৃথিবীর যে কোনো জায়গায় খেতে টাকা লাগবে, আর একটা যেটা থাকার জায়গা। তো ইন্টারন্যাশনালি আমার অনেক ইন্টারন্যাশনাল অনেক বন্ধু আছে, অনেক বন্ধু আছে, যে এই যে আলজেরিয়ায় আমি আমার বন্ধু বাসায় ছিলাম, সে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে, না হলে দেখা যাচ্ছে যে আমার ওখানে $70 দেয়া লাগতো।
1: ওটা একটা কোশ্চেন ছিল আমার, যে আপনি এতগুলো ট্রাভেল করেছেন, কোনো বন্ধু হয়েছে কিনা কিংবা কোনো কানেকশন আছে?
0: মানে এই যে আমাদের বন্ধু আছে, সে আমাকে নিয়ে আসছে, তার বাসায় ছিলাম, তার বোন, আমরা সব একসাথে বেড়াতে গিয়েছি, তারপরে আবার আরেকটা ফ্রেন্ডের বাসায় ছিলাম, ওখানে অন্যান্য ট্রাভেলার গুলো একসাথে আমরা করেছি, এবং ওই ভদ্রলোকের হচ্ছে 30 এমপ্লয় ছিল, যে ওনার সাথে কথা হলো যে আপনি কি বাংলাদেশের আমাদের লোক নিয়েন, আপনার যেহেতু অনেক এমপ্লয় আছে, অটোমেটিক গ্যারেজ ওনার আছেন, এবং হচ্ছে ওনার এসি। তো ওই ফ্রেন্ডটার বাসায় দেখা যাচ্ছে যে আমরা এক একটা ফ্রেন্ডরা ছিলাম, এক এক সময় এক এক ড্রাইভার এসে আমাদের এক একজনকে এক এক জায়গায় পিক আপ করে নিত, তো আমরা ও এটা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা কানেকশন, যে আমরা চিনি না, আমাদের একটা মানে কাউসার্ফিং একটা ওয়েবসাইট, তারপর ওয়ার্ল্ড ট্রাভেলার গ্রুপ, সেঞ্চুরি ট্রাভেলার, নোমাড নামিয়া, এইসব বন্ধুদের আর আগে দেখা হয়েছে, বন্ধুদের অন্য একটা দেশে দেখেছি, তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল বেলাল, সে আমাকে ইনভাইটেশন লেটার দিয়েছে, দেন আমাদের বাংলাদেশের যে আলজেরিয়ান এম্বাসি ছিল, যে কনসুলেট ছিলেন, তার বাসা থেকেও আমাকে সাহায্য করেছে, এবং অ্যাম্বাসেডার হচ্ছে তার বন্ধুর বাসায় আমি ছিলাম। তো এই যে একটা কানেকশন, মানে আমার কাছে মনে হয় যে মানুষ ভ্রমণ করার জন্য অ্যাকচুয়ালি টাকা দরকার হয় না, যেমন আমরা যে কেউ যদি আমেরিকা যায় খুব কম লোকই তো হোটেলে থাকে, অবশ্যই আত্মীয় স্বজনের, আত্মীয় স্বজন ওরকমই থাকে, লন্ডনে গেলেও ওটা করে, তারপরে সিডনিতে গেলেও এটা করে, তো বেশ কিছু ইটালিতে গেলেও হচ্ছে অনেকে, না ইটালিতে গেলে যেহেতু ইটালিয়ান বাংলাদেশিরা ওরকম ভাবে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে না, তবে অনেকে যখন জার্মান কিংবা ফিনল্যান্ড যায় চায় যে কোন একটা আত্মীয় স্বজনের বাসায় যায়, তো এই জিনিসটা কানেকশনটা আমার কাছে খুব ভালো লাগে যে কারো বাসায় গেলে ওই যে আমরা অন্য একটা ফ্রেন্ডের বাসা যাচ্ছি, তাহলে আমরা কি ওই দেশটা সম্পর্কে জানছি, ওর খাবারটা কি। কারণ অনেক সময় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সময় আলু ভর্তা কিনতে পাওয়া যায় না, মানে ডাল ভর্তা কিংবা শুটকি ভর্তা সব দোকানে পাওয়া যায় না, যেটা আমরা বাসায় খাই, এগুলো আমরা বাসায় খাই আমাদের নিজস্ব খাবার। তারপরে দেখা যাচ্ছে যে কোফতা বানাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে পাবদা মাছ ভাজি, এগুলো সব সময় রেস্টুরেন্টে আমরা ইজিলি পাচ্ছি না, কিন্তু বাসায় যখন আতিথেয়তা গ্রহণ করি তখন আমরা ডেইলি লাইফের খাবারগুলো পাই। তাতে হয় কি সেই দেশে কি খায় সেটা আমরা জানতে পারি,
1: খাদ্যাভ্যাসটা জানা যায়।
0: হ্যাঁ হ্যাঁ, যদিও হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়েস্টার্নরা হচ্ছে ওরা আমাদের ইনভাইট করলেও খাবারটা আমাদের দায়িত্বে থাকে, একবার হয়তো প্রথম যখন যায় তখনকার ডিনারটা ওরা আমাদেরকে সম্মান করে, কিন্তু তারপরে ওর বাসা দুই দিন চার দিন আমার মতো করে খেতে হয়। আমরা গোসারি থেকে খাবার নিয়ে আসি, আমি যেমন বাংলাদেশি খাবার রান্না করি, ওরা আমাকে ওদের দেশে রান্না খাবারটা খাওয়ায়, এটা একটা বন্ধুত্ব হয়। এবং আমি প্রত্যেক বছর আমি হচ্ছে উইন্টারে আমি বাংলাদেশে থাকার চেষ্টা করি, তো আমার বন্ধুরা
1: সাথে একটা বিষয় মাথায় পোষিত হচ্ছে, এতগুলো দেশ ট্রাভেল করার পর মানে কোন দেশের খাবার এখনো মনে হয় যে আবার একটু কি খেতে চাই, মানে মনে হচ্ছে যে না থাকে না যে ভেরি ইন্টারেস্টিং আই হ্যাভ টু টেস্ট ওয়ান্স অ্যাগেইন।
0: আমার তো হচ্ছে খুবই, আমি সবসময় হচ্ছে ইন্টারন্যাশনাল খাবার খুব পছন্দ করি, বিভিন্ন নতুন টেস্টের, স্পেশালি আমার ওয়েস্ট আফ্রিকার খাবার অসম্ভব পছন্দ। যেমন ওয়েস্ট আফ্রিকায় হচ্ছে তেলাপিয়া একটা কারিক বানায়, এটা খুবই চমৎকার, যেটা হচ্ছে আপনার পিনাট মানে বাদামের বাদাম বাটা দিয়ে বানায়, এবং হচ্ছে পাম আছে, পাম অয়েলের ওটা বাটা দিয়ে বানায়, এটা খুবই চমৎকার। আর তারপরে হচ্ছে জেলোফ রাইস, এটা নাইজেরিয়া, তারপরে স্পেশালি নাইজেরিয়া সেনেগাল ওইগুলোর খাবারগুলো খুবই চমৎকার। এবং ওরা হচ্ছে কিছু ওদের নিজস্ব খাবার উগালি, এগুলো ওয়েস্ট আফ্রিকার খাবারটা অনেক পছন্দ, বাট ইনমে হচ্ছে ইস্ট আফ্রিকার খাবার খুবই পচা, খুবই পচা, শুধু মাংস ছাড়া আর কিছু নেই, মাংস আর আলু ভাজা। আর আমি তো চিকেন খাই না, আমার জন্য খুব টাফ হয়ে যায় খাবারটা। আর অনেকে বলবে যে হালাল খাবার, যেহেতু আমি চিকেন খাই না আমি মিটটাকে অ্যাভয়েড করতে পারি, আমি বেশি হচ্ছে গেলে ফিশি, যেটা ফিশটা বেশি খাই,
1: হ্যাঁ
0: ফিশটা খাই যেটা, এবং আমি হেলথ কনসিয়াস সেজন্য আরো বেশি ওটা হয়।
1: খাবারের মাঝে হারিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশের খাবার সম্পর্কে আপু বলেছেন, এবং আমার মনে হয় যারা যে দেশটা গিয়েছেন আপু যে দেশগুলোর কথা বলেছে অনেক অনেক ভাবে কানেক্ট করতে পেরেছেন। খাবার থেকে একটু মজার বিষয়ে যাই, অনেক তো দেশবাহী ঘুরলো আপু, এবার আমরা দেশের মাঝে ফিরে আসি। আপনার সাথে আমার চমৎকার একটা মিল আছে, আমার যেমন নানার বাড়ি হচ্ছে আমার অনেকেই অধিকাংশ সময় হচ্ছে খুলনায়, কিংবা আমার যাওয়া হয়
0: আমরা হচ্ছে ফেনীতে পাশের শহরে, আর আমার দাদা হচ্ছে মাইজদি পোস্টমাস্টার ছিলেন।
1: আমিও
0: আমরা কিন্তু নোয়াখালী, আমার কাছে কিন্তু খুব মানে আমাকে ওই যে নতুন নোয়াখালীর একটা নোয়াখালীর মাইয়া একটা গান আসছে না, ভালো লেগেছে। এবং আমি যখন যেখানে যাই তো আমার মনে আছে আমার নসাওতে যখন জিজ্ঞেস করতাম কুমিল্লার কে আছো, আমি দাঁড়াতাম, আবার বলতো যে নোয়াখালীর কে আছো, আমিও দাঁড়াতাম, তারপর তুই দুটো দেই ঠিকই, আমি তো দুটোই।
1: মানে এখন কথা শ্রুতে বলতে হয় যে যদিও লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী থেকে বিভক্ত হয়েছে প্রায় আরো 38 বছর আগে, তারপরও বলতে হয়
0: না 38 বছর কি হয়েছে নাকি,
1: অলমোস্ট
0: ইয়েস, দীঘা না না নোয়াখালীর ভিতর ছিল,
1: মানে এর আগে মানে বিভক্ত হয়েছে,
0: বিভক্ত হয়েছে
1: কিন্তু ইন্ডিভিজুয়াল
0: যে ওরা একসাথে নোয়াখালীর ভিতর ছিল, বৃহত্তম নোয়াখালী,
1: বৃহত্তম হ্যাঁ বৃহত্তম নোয়াখালী,
0: বৃহত্তম নোয়াখালী বলা হয়,
1: তবে
0: আমি আমাকে খুব প্রাউড ফিল করি ফেনি মে, এবং আমার আমার হচ্ছে ফেনিতে বাড়ি হচ্ছে মাস্টারপাড়া, চিউরা কাজীবাড়ি, মাস্টারপাড়া চিউরা কাজীবাড়ির মেয়ে আমি। এটা ফিল করি আমি খুব খুব খুব ভালো লাগে আমার, স্পেশালি একাডেমি, ফেনি একাডেমি। তারপরে হচ্ছে ট্রাং রোডে একটা শাকিল নামে একটা দোকান ছিল, ওখানে যেতাম, আমার দাদি টাকা দিত, ওখান থেকে সবচেয়ে বেশি সুন্দর দামি শাকিল কিনে দিত। তারপরে মহিপাল ওখানে যেতাম, আমার বাবা হচ্ছেন পাইলট স্কুলের স্টুডেন্ট, সো ফেনি কলেজে, এবং মাস্টারপাড়া আমাদের বাসায়
1: হচ্ছে। আমরা কিন্তু দুজনে কিন্তু নোয়াখালী কথা হারি কিন্তু একটু একটু। তো নোয়াখালী মানে কেমন হয়, মানে নোয়াখালীর ভাষায় যদি কিছু শুনতে চাই?
0: মনে হয় যে যেমন দেখা যাচ্ছে ছোটবেলায় আমার সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমার আব্বু বলতো এক কাপড়টা খোলাই দে, খোলাই দে, খোলাই দে,
1: কাপড়টা খোলাই দে, মানে কাপড় দে, ক্লিন কর,
0: মানে কাপড়টা কেচে দে। তো এইটাকে আমাদের বুয়া বুঝতে পারতো না, তো এটা খুব মজার ছিল। এবং ছোটবেলায় আমরা খুলনায় যারা যারা নোয়াখালী ছিল, তো আমরা সবসময় কানেক্টেড থাকতো, মানে আমাদের কুমিল্লা নোয়াখালী যে সমিতিটা ছিল, সবাই যে আঙ্কেলরা যে যেখানে ছিলেন, তো আব্বা সবসময় তাদের সাথে আমাদের কানেক্টেড থাকতো, আমরা তাদের বাসা যেতাম, তাদের সাথে বন্ধুত্বটা। তো এটা আমার কাছে মনে হয় যে আমরা নোয়াখালীরা যেখানে যাই না কেন সেখানেই বন্ধুত্ব পাই ফেলি, এবং আমি বলবো যে মানে পৃথিবীর যে কোনো জায়গায় আমি গিয়েছি, বৃহত্তম নোয়াখালী, সমিতি আমাকে সাহায্য করেছে, এবং তারা যখনই শুনছে মানে কুমিল্লা নোয়াখালী যার সাথে আমার সাথে পরিচয় হচ্ছে, তারা আমাকে অনেক অনেক, আমার অনেকগুলো দুর্ঘটনা হয়েছে, তারা সবসময় আমাকে সাহায্য করেছে। এটা আমার কাছে খুবই ভালো একটা জিনিস, যেটা মানে নোয়াখালীর ভিতর যে যে ইউনিটিটা আছে, আমি বলবো যে প্লিজ বাংলাদেশের সবার ভিতর যদি ওইটা আমরা বাংলাদেশি হিসেবে ইউনিটিটা থাকে, তাহলে বাংলাদেশ অনেক আগিয়ে যাবে।
1: এটা নিয়ে কোনো আসলে ডাউট থাকার কথাই না, আমরা আসলে নোয়াখালী নিয়ে কথা,
0: তবে নোয়াখালী বিভাগ চাই
1: এই শোর মাধ্যমে আবার সেই দাবি উত্থাপন করা হলো। তবে আপু যেটা বলছিলেন যে যে যাই বলুন না কেন, আমরা বলতে পারি অনেকভাবে, অনেক কথা বলতে পারি, তবে দিন শেষে অ্যাজ এ মানুষ হিসেবে আমি কেমন, আমি আসলে যখন আউট অফ দ্য বর্ডারে যাব তখন কোন বিভাগ থেকে এসেছি, কোথা থেকে এসেছি, তার আগে এক্স্যাক্টলি
0: বাংলাদেশ, সব বাংলাদেশ, বড় ব্যাপারটা যে বাংলাদেশি। এই জন্য হচ্ছে আমার মনে হয় যে আমরা যে নোয়াখালীর ভিতর যে ইউনিটিটা আছে সেটা একটা এক্সাম্পল হিসেবে হোল বাংলাদেশ এটাকে শিখতে পারে,
1: দ্যাট
0: ইজ দ্য থিংস। মানে ওর সবসময় আমাকে অন্যান্য জায়গায় খুলনা বলে, হ্যাঁ নোয়াখালীর লোকরা তো শুধু নোয়াখালীর লোকদের, নিজের লোককে নিজেরা সাহায্য করছে, মানে এটার ভিতর একটা ইউনিটি আছে, তাদের যে ইউনিটিটা, এটা যদি সারা বাংলাদেশের মানুষের ভিতর থাকে, বিদেশে যে আমরা বাংলাদেশি বাংলাদেশিদের সাহায্য করবো, দেন আমাদের কান্ট্রি অনেক ডেভেলপড করবে,
1: ইন্টারকানেক্টেড। লাইক আমি যখন আমার ডিভিশন নিয়ে ভাবি, হোয়েভার আই গো টু দ্য আউট অফ দ্য বর্ডার, আই হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্য কান্ট্রি,
0: তখন কিন্তু আমরা বাংলাদেশি থাকি, আমি কোথাকার থেকে, আমি খুলনা থেকে এসেছি, আমার নোয়াখাল থেকে এসেছি, আমি বরিশাল থেকে
1: আসছি,
0: নওগাঁ থেকে আসছি, ডাজেন্ট ম্যাটার। তো আমার ইচ্ছা আছে কোথায় যাবো পরবর্তীতে,
1: বাংলাদেশে কোথায় যাবেন?
0: অক্টোবরে আমি প্ল্যান করছি হচ্ছে যাব হচ্ছে উত্তরবঙ্গে, আমার ইচ্ছা। কিন্তু উত্তরবঙ্গ আমি খুব একটা ভালো চিনি না, আমাকে কেউ দাওয়াত করলে, স্পেশালি নওগাঁতে, নওগাঁতে আমার যাওয়ার ইচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে আমার যাওয়ার ইচ্ছা। আমার বাবা এক সময় লালমনিরহাট আর হচ্ছে কুড়িগ্রাম, এটাতে আমাদের আছে, আমাদের বেশ কিছু ডাক্তার বন্ধু আছে যারা কুড়িগ্রামে আছে, তাদের সাথে আমরা কুড়িগ্রামে যেতে চাই। তো আমরা এই চুপ, আমরা চাই যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যদি আমাদের কেউ ইনভাইট করে তাহলে তো খুবই ভালো হয়, কারণ কি দেখা যাচ্ছে যে ওখানে কিছু জায়গা আছে যেখানে গেলে মানে হোটেলে থেকে মজা পাবো না, কিংবা বন্ধু না হলে ওখানের আবহাওয়াটা, ওখানের খাবার কেমন হবে, ওখানে আতিথেয়তা কেমন হবে সেটা বুঝতে পারবো না। আর আমরা যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে যাব, তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ আমাদের ইনভাইট করে, স্পেশালি আমাকে ইনভাইট করে, তাহলে অনেক অনেক ভালো হবে, তাদের মাধ্যমে চলে যাব। আর সবাই জানেন যে আমার একটা খুলনায় একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাতে আমি, আমার লাইব্রেরির নাম হচ্ছে ইনস্পায়ারিং ইয়থ, এবং ওই ইনস্পায়ারিং ইয়থের আন্ডারে আমি হচ্ছে 70,000-এর বেশি ছেলেমেয়েদেরকে মোটিভেশন করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে ফান ওয়ে টু লার্ন। তো আমি চাই যে আমাদের, অ্যাকচুয়ালি আমি ছোট শহর থেকে আসছি, ছোট শহরের ছেলেমেয়েরা বড় বড় স্বপ্ন দেখে, তাই চাই ছোট ছোট শহরে যেয়ে তাদেরকে বড় বড় স্বপ্ন দেখাতে চাই, তাদের স্বপ্ন যাতে তারা স্বপ্নবাজ হয়ে
1: ওঠে
0: এবং তারা যেন বাস্তবায়ন করতে পারে। এবং ছেলেমেয়েরা যদি স্বপ্ন দেখে তাহলে বেঁচে থাকার কোনো মানে হয় না।
1: অনেক গল্প বলছেন আপু, আজমেরি আপু কি চমৎকার করে বলছেন। আমার মনে হয় যেন এই মুহূর্তে আজকে আমি শুনি, আমি হয়তো হোস্টের সেই দায়িত্বটা পালন না করলে হয়তো চলবে
0: কথা। আমি কিন্তু, ও কিন্তু অনেক মজার গল্প করে, যেমন আমরা কথা বলছিলাম যে ইন্ডিয়া, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, অনেকেই ইন্ডিয়াকে হেট করে, কিন্তু টু বি অনেস্ট ইন্ডিয়ার ভিতর যে ভাইবটা আছে, ইন্ডিয়ার ভিতর গেলে যে মজাটা হয়, অন্য দেশে কিন্তু সেই জিনিসটা হয় না। ওখানে যেমন আমাকে যদি বলা হয় চোখ বন্ধ করে কোন দেশে থাকবো, আমি বলবো কি গোয়াতে থাকতে চাই, গোয়াতে থাকতে চাই, কারণ গোয়াতে আমি সাড়ে তিন মাস, আড়াই মাস ছিলাম কোভিড এর সময়, 2021 সালে আমি কোভিড এর সময় আমার হাত ভেঙে গিয়েছিল, মোটরসাইকেল পিছনে এলাম, পড়ে গিয়েছিলাম, হাত ভেঙে গিয়েছে, তারপর কোভিড ছিল, তারপর সাইক্লোন ছিল, তো ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, তো আমার কখনো বোর লাগেনি। এটা একটা এমন একটা জায়গা যে আমার কখনো বোর লাগেনি, আমি মেডিটেশন করতে পারছি, সুইমিং করতে পারছি। যেমন আমি, আমার খুব কষ্ট লাগে যে আমরা মেয়েরা কিন্তু কক্সবাজারে যে সুইমিং করতে পারি না, এটা কিন্তু খুব একটা কষ্টের, এত সুন্দর আমাদের সমুদ্র, কিন্তু আজকে এনভায়রনমেন্টটা এমন করে তোলা হয়েছে যে ওখানে আমরা যে সুইমিং করতে পারি না, এটা খুব কষ্টকর। কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে গোয়াতে আমরা খুব চমৎকার ভাবে সুইমিং করতে পারি, এবং আমার কাছে হিপি কালচারটা খুব ভালো লাগে, মেডিটেশন করা যায়, দেন আরো ওখানে দেখা যাচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা যায়, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা যায়, পর্তুগিজ কালচার আছে, মানে মডার্ন, আধুনিকতা, পাঞ্জি, এবং সবচেয়ে মজা লাগে যে পর্তুগিজ খাবারগুলো পাওয়া যায়, এবং খুবই খুবই খুবই খুবই খুবই, আমি বলবো আজকে আমি গুলশান একে বসে রয়েছি, তো আমার গুলশান একের যে খাবারের দোকান থেকে, ওখানে খাবারের দোকানে হাফ প্রাইসে আমি পেতে পারি, মানে আমি, মানে যেই টাকাটা ঢাকায় আসলে এক মাসে ব্যবহার করি, তার হাফ, তার 30% আমার গোয়ায় খরচ হয় না এক মাসে। আর মানে আমার কাছে মনে, আমি যখন, আমি হচ্ছে দুই
1: হোমস্টে ছিলাম নাকি হোটেলে ছিলাম,
0: না আমি হোটেলে ছিলাম, আমরা হোস্টেলে ছিলাম, হোস্টেলে ছিলাম, তারপর আমার কোভিড হওয়ায় আমার প্রাইভেট রুম নেই, তো আমার যেটা যে আমরা যখন কোভিড এর সময় আমি তো 233 দিন ছিলাম, তো আমরা কাউ সার্ফিং এ অনেক বাসায় ছিলাম, তারপরে 22 দিন আমি ট্রেনে ছিলাম, মানে এটা টোটাল 233 দিনের ভিতর। আর একটা যে জিনিসটা বলছিলাম যে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের হাম্পি, ওহ গড, মানে আমাকে, আমাকে হচ্ছে প্রথম আলো থেকে একটা জিজ্ঞেস করেছে আমার একটা জায়গায় কোথায় যেতে ইচ্ছা করে, তো আমি বললাম, আমি বলতে চাচ্ছিলাম গোয়া, তারপরে আমার মনে হলো কি যে না, বাংলাদেশিরা তো নিজে পাশের দেশ বললে চিপ চিপ ভাবে, কিন্তু যারা ইয়াং জেনারেশন আছেন এখানে যাবেন, যে এত মজার, এত সুন্দর, এবং সবার সাথে খুব বন্ধুত্বটা দ্রুত হয়ে যায়, কালচারটা হয়ে যায়। এবং আমরা তখন একটা ফরেন ফ্রেন্ডস হয়ে গিয়েছিলাম, আমরা, আমার একটা সবচেয়ে বেশ একটা মেমোরি ছিল যে আমাদের একটা কোরবানি আমরা ওখানে করি, তো আমাদের না গোয়াতে আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে মুসলিম ছিল, আর সবগুলো অন্য ধর্মের, সুশাং, তারপরে হচ্ছে রেমি ছিল, তুমি এশিয়া থেকে এসেছে, তারপরে আরো আমাদের আরেকটা ফ্রেন্ড, মানে যারা সবাই বিভিন্ন ধরনের ফ্রেন্ড ছিল, তো বিভিন্ন ধর্মের বুদ্ধিস্ট, তারপরে আহমেদ ও হচ্ছে ইসা থেকে, ইজিপ্ট থেকে এসেছে, তো এই সবাই মিলে একসাথে ওরা ছেলেরা নামাজ পড়েছে, ছেলেরা কোরবানির দিনে নামাজ পড়েছে, এবং আমাদের মুসলমান যে ছিল ফ্রেন্ডটা ও হচ্ছে মসজিদ হয়েছে মানে ইমাম ছিল, এবং পরবর্তীতে আমরা সবাই মিলে একসাথে রান্না করে খেয়েছি। এটা একটা চমৎকার একটা ব্যাপার। আর যেই জিনিসটা যে কোভিড আমার খুব মনে হয়েছে সবাইকে একত্রিত করে দিয়েছিল, এবং আরেকটা যে জিনিসটা আমার মনে হয় যে ওই যে আমরা ফ্রেন্ডরা ছিলাম একসাথে, আমরা কিন্তু অনেক দিন মানে আড়াই মাস একটা জায়গায় থাকা, এবং আমরা চুরি করে করে লাইট বন্ধ করে পুলিশ আসছে কিনা ওই সময়টা, হ্যাঁ বের হওয়া, তারপরে হচ্ছে সকাল একটার ভিতর হচ্ছে দোকানপাট বন্ধ হয়ে যেত, তো এই জিনিসগুলো, তারপরে হচ্ছে গোয়ায় ছিল হচ্ছে উবার টুবার নাই, ট্যাক্সিও নাই, তো হচ্ছে রোডে যে যে মোটরসাইকেল যেত আমি দাঁড়া করাতাম আর বলতাম এই আমি দোকানে যাবো একটু নিয়ে যাও, তো এখানে মানুষজন এত ফ্রিতে মানে হেল্পফুল এবং এত সেফটিতে যেতে পারছি, দ্যাট ইজ দা মানে বাংলাদেশে মানে কলকাতা, জাস্ট একটু চলো বাংলাদেশ থেকে আমার খুলনা থেকে কলকাতা মানে মাত্র 163 কিলোমিটার, কত সেফ এটা আমার কাছে। কিন্তু আমরা কি এরকম একটা সেফেস্ট কান্ট্রি করতে পারি না বাংলাদেশকে? নারীরা সেফলি হচ্ছে ঘুরবে, সেফলি যাবে একটা জায়গায়, আমরা ইচ্ছা করলেই পারি, আর শুধুমাত্র এটা যে সবার জন্য দেখা যাচ্ছে যে ইন্ডিয়া কিন্তু আজকাল একটু চিন্তায় কম হচ্ছে, যেটা দেখা যায় যে ঢাকায় হবলেই আমার মনে হয়, আমার এই তো কয়েকদিন আগে একটা ফ্রেন্ডকে ডাবে ডাব খাইয়ে ওকে
1: অজ্ঞান করে,
0: হ্যাঁ অজ্ঞান করে অজ্ঞান পার্টি নিয়ে গিয়েছে, তো ওর খুব পজিটিভ ছিল মানে ও আমি আসার পর আমার 2 মাস পরিচয় হয়েছে, সে আমাকে খুব পজিটিভ ভাবে বাংলাদেশ সম্পর্কে বলেছে এটা ওটা, এখন সে বলতেছে আর আমি থাকবো না বাংলাদেশে, আর আমি থাকবো না, তো এই যে আমরা যে কেন পজিটিভ ভাইব আমাদের বাংলাদেশ হচ্ছে করতে পারছি না হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে যে এই যে আমাদের মনটা, মানুষের মনটা, একটা মনটাকে ভেঙে দেওয়া, ইয়াং জেনারেশন অনেক কিছু করতে চাচ্ছে, যেমন আমি আজকাল নতুন ইয়াং জেনারেশন গ্রুপগুলো মিশছি, তারা কত পজিটিভ মেন্টালিটির, তো এটা যে বাংলাদেশ কিন্তু এখন নাম্বার 6 ডেভেলপিং কান্ট্রি, ওয়ার্ল্ডের ভিতর নাম্বার 6 ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, অনেক ভালো কিছু হবে, কিন্তু এটা আমাদের করতে হবে, আমরা যদি বাংলাদেশের ব্যাড জিনিসগুলোকে ভুলে যেয়ে পজিটিভ ভাবে এগোই আমাদের অনেক কিছু হবে, আমরা যেমন গার্মেন্টস শিল্পে, আমরা যেমন আমাদের বাংলাদেশের লেবারদের কিন্তু খুব ভালো একটা, যে কেউ কখনো বলতে পারবে না বাংলাদেশের কোনো একটা লেবার খারাপ বিহেভ করছে কারোর সাথে, এটা কিন্তু আমাদের বাংলাদেশি লেবারদের নেই, এবং আমার হচ্ছে আমি লেবাননে আমার ফ্রেন্ড ছিল ওর সাথে কথা বলছিলাম, তো বললো তার না তোমাদের বাংলাদেশিরা না এত ভালো, যা বলি যে কোনো কাজ বলি ও কখনো না বলে না, ওকে যদি বলি যে তুমি ইলেকট্রিকের কাজ করো ওইটাও করতে পারে, আবার ওকে যদি বলি দেখো মানে কার্পেন্টারের কাজ করো ও কার্পেন্টারের কাজ করে, কোনো কাজে কখনো না বলে না, এই যে মানে একটা জিনিস যে আমাদের আমাদের যারা প্রবাসীরা আমরা চুরি রয়েছি, আমরা সব জায়গায় চেষ্টা করি যে সাহায্য করার জন্য, যে আমাদের যে আমরা যাদের সাথে কাজ করবো কলিগের সাথে সব সময় চেষ্টা করি তাকে প্লিজ করার জন্য, এই একটা জিনিস কিন্তু আমাদের খুব বেশি পজিটিভ আছে, যেটা ইন্ডিয়ানদের ভিতরে কিছুটা অহংকার থাকলেও আমরা কিন্তু খুব সহজে মিশে যাই, আমাদের অল্প একটু খাবার থাকলেও আমরা সেটা শেয়ার করি, এটা কিন্তু আমরা বিদেশে করি, তো আমরা বাংলাদেশেও চাই যে এই কালচারটা আরো বেশি হোক, আরো বেশি হোক, এবং নতুন নিউ জেনারেশন দেখা যাচ্ছে যে যেমন দালালরা খুব দ্রুত সন্ধান পেয়ে যায় কোন দেশের অনলাইনে ভিসা করতে হয়, আর দ্রুত তারা সেই দেশটা ধ্বংস করে দেয়, যেমন উজবেকিস্তান ধ্বংস করে দিয়েছে, তো এরকম যেমন দালালরা করে আমরা কিন্তু ইয়াং জেনারেশনরা খুব ভালো করে সুন্দর সুন্দর দেশগুলোকে দেখে আমরা কিন্তু আবার উঠাতে পারি, আমরাও কিন্তু খারাপ গোষ্ঠীটা যত বড় আছে আমরা কিন্তু তার থেকে ভালো গোষ্ঠীটা অনেক পজিটিভ অনেক ভালো কিছু করবে সেটা চিন্তা করি, আর নতুন নতুন যখন আমি আমার সবচেয়ে যেই জিনিসটা ভালো লাগে যখন আমি নতুন নতুন ট্রাভেলারদেরকে দেখি যে মানুষ নতুন ভ্রমণ করছে ভ্রমণ যাচ্ছে, আমার কাছে খুব খুব খুব ভালো লাগে যে আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে স্বপ্ন এটা আমার একটা স্বপ্ন যে বাংলাদেশের মানুষরা ভ্রমণ করবে সুযোগ সুবিধা পেলে। তো আজকে সেই যে আমার 2010-09-10 আমার যে স্ট্রাগলটা সেটা আজকে গুলশান বনানীর ভিতর থেমে থাকেনি, এটা এখন মিরপুরের একটা ভাইয়া কিংবা একটা হচ্ছে গাজীপুরের একটা আপু চিন্তা করতে পারে বিশ্ব ভ্রমণ করবে, কিংবা আমি খুলনা থেকে আসছি, কিংবা আজকে নওগাঁ থেকে এখান থেকে দেখে একটা নওগাঁ ছেলেমেয়েরাও চিন্তা করতে পারবে আমি চলে যেতে পারবো ক্যানব্রিজে কিংবা হার্ভার্ডে কিংবা আমি হচ্ছে ভ্রমণ করতে পারবো, এটা স্বপ্ন দেখতে পারে। তো স্বপ্ন দেখা যে কোনো জায়গা থেকে দেখতে পারে, স্বপ্ন দেখার জন্য শহর কিংবা গ্রাম কোনো কিছুই বাধা রাখে না, স্বপ্ন হচ্ছে বড় হতে হবে তাহলে হচ্ছে তার কিছুটা কাছাকাছি যেতে হবে। যেমন আমার স্বপ্ন কি ভাই, আমার স্বপ্ন হচ্ছে বিয়ে করা।
1: এই প্রশ্ন আপুকে অনেক অনেক মানুষ করেছে আপু, সেটা আমি অলরেডি বুঝেছি। তো এই প্রশ্নটা আসলে সেটা আপু এখন স্বপ্ন হিসেবে নিয়েছে,
0: দেখা যাচ্ছে যে স্বপ্ন আমার কাছে মনে হয় স্বপ্ন যেটা তখনই হওয়া উচিত যেটা তার ধরা ছোঁয়ার বাইরে হয়। তো এখন আমার কাছে মনে হয় বিয়ে করাটা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার, 24 hours 12 months একজনের সাথে থাকা কিংবা কারোর জন্য রান্না করা, সো আই এম নট বর্ন ফর দ্যাট। কিন্তু অবশ্যই চাই একটা পার্টনার হোক এবং চমৎকার সে হবে, সে আমার মতো ভবকুড়ো হবে, পাগল হবে, পাগল হলে ভালো হবে।
1: পাগল ছাড়া দুনিয়া চলে না, একটা গান আছে না পাগল ছাড়া দুনিয়া চলে না,
0: এক্স্যাক্টলি পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না, পাগল হলে হচ্ছে পাগল ওই পাগলরা জ্ঞানী পাগল হবে,
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটাই মিন করছি।
0: তো না হলে দেখা যাচ্ছে বোর হয়ে যাব, কারণ হচ্ছে আমি তো আর গতানুগতিকটা আমাকে হচ্ছে
1: চলতে হবে,
0: যেমন হচ্ছে আমি চিন্তা করি না যে আমাকে কেউ একটা বাসাবি থেকে ড্রেস কিনে দিবে কিংবা আজকে দেখা যাচ্ছে যে আরঙের একটা শাড়ি কিনবো, তো আমি চিন্তা করি যে আমার যেটা আছে সেটাই আমি সুন্দর, আমি যা পড়বো তাতেই আমাকে ভালো লাগবে।
1: এক্স্যাক্টলি আপনাকে কেমন ভালো লাগছে গর্বের স্রোতে হারাতে হারাতে আসলে
0: ব্র্যান্ডের জামা পরে রয়েছি,
1: গল্পের স্রোতে হারাতে হারাতে অনেকে হয়তো অনেক কথা বলেন, আমরা স্রোতের আসলে বিপরীতে যেতেও পারি না, সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলতে হয়, ট্রাভেলিং আসলে এমন একটা জিনিস যেটা আসলে নিজের ভিতরের জায়গাটাকে উপলব্ধি করি আমরা সবসময় জানান দিই, ইয়েস আমি মানুষ হিসেবে কেমন। এবং ইন দ্য মিনটাইম আমরা একটা বিষয় খুব চমৎকার যেটা আমি এই পর্যন্ত গত নিজস্ব ব্যক্তিগত ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে এবং আশেপাশে যারা ঘুরছেন তাদের অভিজ্ঞতা থেকে একটা বিষয় আমার মাথায় সবসময় কাজ করে, যারা ট্রাভেল করেন তারা আসলে ভিতর থেকে অনেক ভালো হন, তারা খুব আন্তরিক হন, যেটার উদাহরণ আমার সামনে বসে আছে, যেটার উদাহরণ আমি অনেককেই দেখেছি, মানে খুব বেশি কমপ্লিকেটেড না, ন্যাচারাল, লাইক যে জিনিসটা আমাকে খুব বেশি কানেক্ট করে। ডু ইউ থিঙ্ক যে এটা আসলে একটা লার্নিং, একটা শিক্ষা?
0: এটা যদি আমি যখন বাংলাদেশে ছিলাম আমার কি ভিতর সেটা ছিল না, একটা অহংকার ভাব ছিল যে আমি নর্থ সাউথে পড়তাম, এই কুম্বাসা থেকে আসছি, খুব স্নপি ছিলাম। বাট এটা যদি আমি বিশ্বভ্রমণ না করতাম এই জিনিসটা আমার থাকে যেত না আমার কাছে, তখন আমি আমার সার্ভেন্টদের সাথে খুব রুড ব্যবহার করতাম। তো আমার 2019 সাল থেকে আমার 3টা স্লোগান আছে যে আপনি যা খেয়েছেন আপনার বাসার কাজের লোককে তো সেম খাবার দিয়েছেন কিনা, সো এটা নিয়ে আমি সারা বিশ্বে হচ্ছে টি শার্ট পরেছি এবং আমার ফ্রেন্ডরা সে টি শার্ট পরেছে ওটা নিয়ে স্লোগান করেছে। আরেকটা হচ্ছে যে আমি রিক্সাওয়ালা আমার গায়ে হাত দিবেন না, তো আমরা রিক্সাওয়ালা হচ্ছে গরিব বলে আমরা সব সময় রিক্সাওয়ালার গায়ে হাত দেই, সো ফিজিক্যালি টর্চার কাউকে করা উচিত না। আর থার্ড হচ্ছে আরেকটা, আমি দারোয়ান, আমি হেঁটে আসবো দৌড়ে না, যেমন আমরা দেখেছি অনেক সময় দারোয়ান তাড়াতাড়ি আসছে না, সে হয়তোবা খাচ্ছে কিংবা সে হয়তোবা ঘুমায় রসছে, আমরা অনেক সময় লেট নাইটে বাসায় যাচ্ছি 1-1.30, তো সে তো সারাদিন কাজ করে, সে আসতে আসছে, অনেক সময় বয়স্ক থাকে, তো আমরা এমন চিন্তা করি যে সে দৌড়ায় আসবে আমি আসার সঙ্গে সঙ্গে, আরে সে কি জানে যে আমি
1: আসছি,
0: হ্যাঁ কখন আসবে। তো এই যে বিহেভগুলো আমার মনে হয় করা উচিত না, আমার মনে হয় যে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। আর ভ্রমণ মানুষকে উদার করে অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স মানে আগে যেখানে যেতাম আমি চাইতাম যে আমি প্রায়োরিটি, আই এম দ্য মানে আই এম দ্য কুইন, আমাকে প্রায়োরিটি দিতে হবে, নো অফকোর্স আমি কুইন, বাট হচ্ছে সবাই আমার প্রজাদেরও প্রায়োরিটি আছে, আমার প্রজারা ছাড়া তো আমি কিছু না, আমি কুইন হলাম কি করে যদি আমার মানে রাজতন্ত্রই না থাকে, আমার প্রজাই না থাকে, সো সবাইকে এক মানে সমান ইকুয়ালিটি দিতে হবে, এটা হচ্ছে ভ্রমণের মাধ্যমে। এবং হিউম্যানিটি, বি কাইন্ড, এই জিনিসগুলো আমি অনেক শিখেছি, এটা হয়তোবা আমি শিখতাম না। এবং মানুষ আমার সাথে কাইন্ডনেস দেখিয়েছে, এবং আমি যখন না খেয়েছিলাম আমার দেখা যাচ্ছে যে আমি কলম্বিয়াতে বোগোতা শহরে আমি যখন প্রথম যাই তখন আমার মোবাইলটা নিয়ে যায়, ওয়ালেটের সাথে আমার কার্ডটার সবকিছু টাকা পয়সা চলে যায় পিকপকেট থেকে করে। তো তখন আমি একজনকে যে বললাম যে দেখো আমার না এই জিনিসটা হয়েছে, তো তার যে খাবারের স্যান্ডউইচটা সে আমাকে দিয়ে দিল। এই যে মানুষের, তাকে আমি চিনি না, মানুষের যে আন্তরিকতা এগুলোকে আমাকে মুগ্ধ করেছে। এবং আজকে যে আমি কাজী আসমা আজমেরি, আমি একটা পার্সোনালিটি হতে পেরেছি এই ভ্রমণের মাধ্যমে আমাকে শিখিয়েছে। এবং তারপরে যে জিনিসটা, যে ভ্রমণ অনেক কিছুই শেখায়, যেমন টাইম ম্যানেজমেন্ট, মানুষকে জানা, মানুষকে নট জাজমেন্টাল, মানে আমরা সব সময় মানুষকে তার পোশাক
1: করতে পছন্দ করি,
0: এটা আমার মনে হয় যে মানে আমরা এরকম জাজ করে আমাদের আপন জনকে আমরা দূরে সরিয়ে দেই,
1: এবং আমরা অনেক আননেসেসারি কাজ করি যেটা আমাদের সময় নষ্ট করে দেয়।
0: আমার মনে হয় যে ওগুলো না করে, যেমন আমার মনে হয় যে আমরা যখন ফ্রেন্ডরা একসাথে, মানে আমরা আমরা যখন ফ্রেন্ডরা, যেমন আমার সবচেয়ে ভালো লাগে আমরা যখন ট্রাভেলার ফ্রেন্ডরা মিট করি তখন আমরা গল্প করি কে কোথায় গিয়েছিল, কি করেছে এবং কোথায় যেতে চাই, কিভাবে ভিসা পাবে। এই যে আমার ট্রাভেল গ্রুপ যখন আমাকে ডাকে আমার খুব ভালো লাগে, কারণ কি তারা একটা পজিটিভ ইয়া করে। আবার অন্যান্য ফ্রেন্ডরা যখন ডাকে তারা শুধু গল্প করে, কার বউ চলে গেছে, কি করছে, কিংবা এই এই যে মানে পজিটিভ মানে নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে খুব খাবে। আমার মনে হয় সবসময় পজিটিভ এনার্জি থাকা উচিত, যেখানে পজিটিভ ভাইব, সেটা যে আপনার আরে ভাই আপনি কিন্তু বাবা মা চয়েস করেন নাই, এটা হয়ে গেছে, ভাই বোন চয়েস করেন নাই, কিন্তু বন্ধু চয়েস করতে পারবেন, তাহলে বন্ধু চয়েস করা উচিত পজিটিভ মেন্টালিটি। যখনই বন্ধু নেগেটিভ মেন্টালিটি হয়ে যাবে, কাট ইট, গেট নিউ ফ্রেন্ড। আর কিভাবে পাবেন, অনেক সুন্দর মিট আপ আছে, হ্যাশট্যাগ গ্রুপ আছে ঢাকায়, তারপরে অ্যালেন্স ফ্রান্সিসে যান, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যান, তারপরে বাংলা একাডেমিতে যান, ওখানে নতুন নতুন বন্ধু হবে, নতুন নতুন জায়গায় মানুষকে জানবেন, কবিতা আবৃত্তি করেন, বই পড়েন, ওখানেও নতুন নতুন বন্ধু, তারপরে গান শুনেন বিভিন্ন জায়গায়, প্রচুর প্রচুর ফেস্টিভ্যাল হচ্ছে, প্রচুর জায়গাগুলোতে আছে, বিদেশ থেকে বাংলাদেশি নিউ জেনারেশনের ছেলেমেয়েরা আমরা ব্যাক করছি, তার অনেক পজিটিভ, আমরা হোপ, আমরা আমরা সবসময় পজিটিভ মেন্টালিটি রাখি, আমরা চিন্তা করি বাংলাদেশ অনেক ভালো কিছু করবে।
1: আমার দিক থেকে আমি বলতে পারছি না, মনে হচ্ছে আর একটু চলো, আর একটু গতিতে আমরা এগিয়ে যাই, আর একটু গল্প শুনি আপনার মুখ থেকে। লাস্ট যে কথাটা ছিল, এই যে বন্ধুর যে কথাটা বলেছে, আপনার জন্ম হয়েছে বা আপনার বোন কিংবা ভাই, এই যেগুলো আমার নিয়ন্ত্রণে নেই। আমার এত ভালো লেগেছে কথাটা আপুর, যে বন্ধু নির্বাচনটা একেবারে আমার নিজের, আমি কার সাথে থাকবো, আমি কোন এনভায়রনমেন্টে চলবো, ইট আপ টু ইউ, মানে আমি আসলে কোন জায়গায় যেতে চাই, যেখানে যাব আমি ওইখানটা কিন্তু ওই কালচারের মানুষই থাকবে। সো ওই জায়গাটাকে নির্বাচন করা ইম্পর্টেন্ট। জাজমেন্টাল হওয়া আমরা বলি না, একটা সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, যদি সেটাকে গঠনমূলক ওয়েতে আমরা সেটা করতে পারি, কারণ ক্ষতি না করে।
0: আমার মনে হয় আমি বিদেশে থেকে, আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে থেকে শিখেছি, কখনো কারোর সমালোচনা করা উচিত না, তাকে কাউকে ছোট করে দেখা উচিত না, কারণ কি সে জানে তার উইকনেস কোডটা, এটাকে তাকে বলার দরকার নেই। আমি ছোটবেলা থেকে শুনেছি যে আমার গায়ের রংটা কালো, এটা কিন্তু আমি মানে বাইরের দেশে, আমি আজকে ফিনল্যান্ডে গেলে বলে ও তুমি কত সুন্দর, আমি নিউজিল্যান্ডে ছিলাম, আমি নিউজিল্যান্ডের মোস্ট বিউটিফুল মেয়ে ছিলাম।
1: কত বছর ছিলেন নিউজিল্যান্ডে?
0: আমি অনেক বছর ছিলাম নিউজিল্যান্ডে, 2012 থেকে কি বলে 21 মানে 20 পর্যন্ত বলা যায়। তো তারপর কিন্তু আমি নিউজিল্যান্ডের নাগরিকত্ব নেই নাই, কারণ আমি চেয়েছি আমার বাংলাদেশের পাসপোর্টটা, কারণ আমার মনে হয়েছে যে আমার যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি যে কোনো দেশে নিয়ে যেতে পারবো। আর মাত্র 32টা দেশ গেলেই আমার বিশ্ব ভ্রমণ করা যাবে, বিশ্বকে দেখিয়ে দেয়া যে বাংলাদেশি পাসপোর্টে বিশ্ব ভ্রমণ করা যায়। আর বাংলাদেশিরাও পারে, বাংলাদেশিরাও ভ্রমণ প্রিয়। তাই আজকে আমি বিশ্বকে অনেক দেখিয়ে দিয়েছি, আজকে আমার হাজার হাজার বিদেশি বন্ধুরা আসে বাংলাদেশে, তাদেরকে বাংলাদেশ দেখাই। স্পেশালি প্রত্যেক বছর আমি নভেম্বরে বাংলাদেশে থাকার চেষ্টা করি, যেহেতু আমার বাসা সুন্দরবনের কাছাকাছি, যে সুন্দরবন এসে দেখুক, জানুক এবং বাংলাদেশের যে আতিথেয়তা এটা জানুক। এবং এবারে অক্টোবরে আমার অনেকগুলো বন্ধুরা আসবে বিদেশ থেকে, সেজন্য আমি অক্টোবরে আবারও চলে আসবো। তো এই যে বাংলাদেশিদের দেখানো আর আমাদের বাংলাদেশি ট্যুরিজমকে উন্নয়ন করা, দ্যাট ইজ আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি,
1: নো ডাউট।
0: সো বিশ্বের আমরা যখন বিশ্বকে দেখতে যাই, ঠিক বাংলাদেশকেও দেখতে আসে মানুষরা, এটা আমাদের খুব ভালো লাগে। আর আমরা চাই যে আরো আরো বেশি বিদেশিরা আসুক, আমাদের বাংলাদেশকে জানুক, আরো আরো ইউটিউবাররা আসুক, অনেক কিছু বাংলাদেশ সম্পর্কে তারা ভালো ভালো কিছু লিখুক আর ভালো ভালো কিছু বলুক, বিশ্বের তাদের মাধ্যমে ইউটিউবার চলে যাক। যেমন আমি যখন হচ্ছে মালাউইতে ছিলাম, আমার একটা ফ্রেন্ড ম্যাক গিভার হচ্ছে ও ইউটিউবার, ও আমি যখন বললাম বাংলাদেশে, ও বলে কেমন আছো, এই যে একটা সাদা ছেলে, একটা সাদা ছেলে মেয়ে, ওরা কাপল, ওরা বাংলাদেশে এসেছিল, ওরা শ্রীলঙ্কা গিয়েছিল, ওরা ইউটিউব করেছে বাংলাদেশে এসে, ওদের কেমন আছে বলতে পারে, সালামালাইকুম, এই যে একটা জিনিস জানছে, এটা কিন্তু খুব প্রাউড, আই এম সো প্রাউড। এবং আমরা চাই যে বাংলাদেশ কিন্তু টপ টেন অববিটেন দেশ হতে পারে, যদিও টপ টোয়েন্টির ভিতর আছে বর্তমানে, বাংলাদেশ টপ টোয়েন্টির ভিতর অববিটেন কান্ট্রিতে আছে, আমরা চাই সেটা নেমে টপ ফাইভে চলে আসুক।
1: ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করতে পারি। কাজী আসমা আজমিরির মতো আসলে এইভাবে স্বপ্নবাজ যারা আছেন, এই বিশেষ মানুষকে হয়তো দেখে আপনারা অনেক কিছু শিখবেন। উনি চেষ্টা করছেন ইন্সপায়ার করতে, যারা উৎসাহিত হবেন এই মানুষের গল্প শুনে। আমরা চেষ্টা করছি ঢাকা ফেমের পক্ষ থেকে, আমরা লেটস গো উইথ আর জাহাজে বিশ্বর মাঝে আপুরি চমৎকার, যদিও সব কিছু অনেক কিছু বাকি রয়ে গেছে, এর মাঝে কিছুটা হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর মাঝ থেকে হয়তো আপনারা শুনেছেন ট্রাভেলিং আসলে কোনো বিলাসিতা না, এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জায়গা, যেখানে আসলে আজমিরি আপু তার নিজের দেশকে অনেক অনেকভাবে পরিচয় দিয়েছেন। বাংলাদেশে গ্রিন পাসপোর্ট আসলে যে একটা ভ্যালু অ্যাড করতে পারে, মানুষ যে দেখতে পারে যে দেখি তোমার হাতের চামড়াটা ধরে দেখি, এই যে একটা অনুভূতি, এই ভালো লাগা, এটা আসলে হাজারটা গল্প দিয়ে, হাজারটা কথা বলে হয়তো সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গাটা না যান। গল্পের স্রোতে হারিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমি আরজে আসিফ, লেটস গো উইথ আরজে আসিফের সাথে থাকুন। দেখা হবে নেক্সট সোমবার রাত 9টায় একেবারে ঠিক ঠিক সময়ে। সি ইউ দ্যান।

0: অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জুম্মা আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করলেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

0: 90.4 FM. মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Talk FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Ask Nation, Ask Station.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
3: 90.4 FM.